আকাশবাণী আগরতলা। আজ শনিবার, 26 বৈশাখ 1948 শকাব্দ, 1 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 16 মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1270 কিলো হার্টজে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ও নিউজ অন এয়ার অ্যাপে, এবং ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারবেন লাইভ অনুষ্ঠান। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:56 হয়ে 8 সেকেন্ড।

0: Super Giants defeated Chennai Super Kings by 7 wickets at Ekana Stadium last night. Chasing a target of 188 runs, Lucknow Super Giants overhauled the winning mark in 16.4 overs, riding on Mitchell Marsh's fabulous innings of 90 runs in just 38 balls. Marsh was also adjudged player of the match. In today's fixture, host Kolkata Knight Riders will take on Gujarat Titans at the iconic Eden Gardens at 7:30 p.m. this evening. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে এখন শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।
2: আমি যখন কলিকাতার রসে নিমগ্ন আছি তখন এক পারিবারিক দুর্ঘটনা ঘটিল। কোনো বিশেষ কারণে আমার পিতা আমার পত্নী প্রসন্নময়ীর ও তাঁর বাড়ির লোকের প্রতি কুপিত হইয়া তাহাকে পিতৃগৃহে পাঠাইয়া দিলেন। তাহাকে একেবারে বর্জন করা যখন স্থির হইল তখন এই প্রশ্ন উঠিল যে আমি তো একমাত্র পুত্র সন্তান, বংশরক্ষার উপায় কি হইবে? অতএব আমার পুনরায় বিবাহ দেয়া স্থির হইল। আমার এরূপ বয়স হইয়াছিল যে বহু বিবাহকে মন্দ বলিয়া জানি। প্রসন্নময়ীর প্রতি তখন আমার যে বড় ভালোবাসা ছিল তাহা নহে, তবে তাঁহার ও তাঁহার বাড়ির লোকের সামান্য অপরাধে তাঁহাকে গুরুতর সাজা দেওয়া হইতেছে ইহা অনুভব করিয়াছিলাম। আমি কিরূপে এইরূপ কঠিন ব্যবহারে সহায়তা করি ইহা ভাবিয়া মন আন্দোলিত হইতে লাগিল। কিন্তু বাল্যাবধি পিতাকে এরূপ ভয় করিতাম যে তাহার ইচ্ছাতে বাধা দেওয়া আমার সাধ্যাতীত ছিল। তথাপি আমি নিজে ও জননীর দ্বারা তাহাকে জানিতে দিয়াছিলাম যে এরূপ বিবাহে আমার মত নাই। এইখানে একটি ঘটনা উল্লেখযোগ্য। বাবা আমাকে বিবাহ দিতে লইয়া যাইবার জন্য আমাকে লইতে ভবানীপুরে মহেশচন্দ্র চৌধুরী মহাশয়ের ভবনে আসিলেন এবং আমাকে লইয়া গেলেন। পথে আমার দ্বিতীয়বার বিবাহের প্রয়োজনীয়তা বুঝাইতে বুঝাইতে চলিলেন। আমি তাহাকে বড় ভয় করিতাম, তাহার মুখের উপর কিছু বলিতে পারিতেছি না, সঙ্গে সঙ্গে চলিয়াছি। অবশেষে আমাদের গ্রামের 2 ক্রোশ উত্তরবর্তী বারাসত গ্রামে যাইবার সময় আমি বাবাকে বলিলাম, বাবা, আপনি মনে করিতেছেন আমার স্ত্রীকে বিদায় করিয়া দিয়া আমার শ্বশুরবাড়ির লোকদিগকে সাজা দিবেন, কিন্তু ফলে এ সাজা আমাদিগকেই পেতে হবে। আমার বোধ হয় এরূপ কাজ না করাই ভালো। যেই এই কথা বলা অমনি বাবা ফিরিয়া দাঁড়াইলেন এবং নিজের পায়ের জুতা হাতে লইয়া বলিতে লাগিলেন, তুই এখান হতে ফিরে যা, আর এক পা তুলেছিস কি এই জুতা মারব। আমি বলিলাম, চলুন বাড়িতে গিয়ে মার সামনে কথা হবে। আমার বক্তব্য যা তা আমি বললাম, তারপর করা না করা আপনার হাত। তারপর দুজনে বাড়িতে যাওয়া গেল। আমি গিয়া মাকে বলিলাম, মা, এ কি হচ্ছে? আমার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকেদের উপর রাগ করে এ কি করা হচ্ছে? মা বলিলেন, জানিস তো আমার কাঁধের ওপর একটা বই মাথা নাই, আমি বাধা দিয়ে রাখতে পারব না, যা জানে করুক। বাবা আমাদের আপত্তির প্রতি দৃকপাত করিলেন না, আমাকে ধরিয়া বিবাহ দিতে লইয়া গেলেন। এই দ্বিতীয় বিবাহ বর্ধমান জেলার দেপুর নামক গ্রামের অভয়াচরণ চক্রবর্তীর জ্যেষ্ঠা কন্যা বিরাজমোহিনীর সহিত হইল। বিবাহটা 1865 কি 1866 কোন সালে হইয়াছিল ঠিক মনে নাই। এই বিবাহের পরেই আমার মনে দারুণ অনুতাপ উপস্থিত হইল। একটি নিরাপরাধা স্ত্রীলোককে অন্যায়রূপে গুরুতর সাজা দেওয়া হইল এবং আমি অনিচ্ছা সত্ত্বেও সে অন্যায় কার্যের প্রধান পুরুষ হইলাম, ইহা ভাবিয়া লজ্জা ও দুঃখে অভিভূত হইয়া পড়িলাম। পিতার আদেশে বিবাহ করিতে যাইবার পূর্বে আমি এই ভাবিয়া মনকে প্রস্তুত করিয়েছিলাম যে রামচন্দ্র পিতৃআজ্ঞা পালনার্থ 14 বর্ষ বনবাস করিয়া কষ্ট পাইয়াছিলেন, আমি না হয় পিতৃআজ্ঞা পালন করিয়া চিরকাল কষ্ট পাইব। কিন্তু এই অনুতাপের মুহূর্তে সে চিন্তা আর আমাকে বল দিতে পারিল না। আমি মনে করিতে লাগিলাম, মানুষ আপনার কাজের জন্য আপনিই দায়ী, হাজার গুরুর আদেশ হইলেও পাপের অংশ কেহ লয় না। আত্মনিন্দাতে আমার মন অধীর হইয়া উঠিল, সে তীব্র আত্মনিন্দার কথা মনে হইলেও এখনও শরীর কম্পিত হয়। আমি আমোদে উপহাস রসিক বন্ধুপ্রিয় মানুষ ছিলাম, আমার হাস্য পরিহাস কোথায় উবিয়া গেল, আমি ঘন বিষাদে নিমগ্ন হইলাম। পা ফেলিবার সময় মনে হইত যেন কোনো নিচের গর্তে পা ফেলিতে যাইতেছি, রাত্রি আসিলে মনে হইত আর প্রভাত না হইলেই ভালো হয়। এই অবস্থাতে আমি ঈশ্বরের শরণাপন্ন হইলাম। আমি ঈশ্বরে অবিশ্বাস কখনো করি নাই। আমি বালককাল হইতে পাড়ার সমবয়স্ক বালকদিগের সহিত সৃষ্টি ও সৃষ্টিকর্তা বিষয়ে আলোচনা করিতে ভালোবাসিতাম, কিন্তু ইতিপূর্বে আমি ঈশ্বরের সহিত আত্মার সম্বন্ধ বিষয়ে কখনো গুরুতর রূপে চিন্তা করি নাই। ঈশ্বর চরণে প্রার্থনার অভ্যাস ছিল না, এই মানসিক গ্লানির অবস্থাতে তাহা করিতে আরম্ভ করিলাম। প্রার্থনা করিতে করিতে হৃদয়ে 2টি পরিবর্তন দেখিতে পাইলাম। প্রথম, দুর্বলতার মধ্যে বল আসিল। আমি মনে মনে সংকল্প করিলাম, কর্তব্য বুঝিব যাহা, নির্ভয় করিব তাহা, যায় যাক

0: থাকে থাক ধন মান প্রাণ রে, আমি ধর্মের আদেশ ও হৃদয়বাসী ঈশ্বরের আদেশ অনুসারে চলিবার জন্য প্রস্তুত হইলাম।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানের শিল্পী শ্রীকান্ত আচার্য।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান। অনুষ্ঠানী শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: pungkahan pula mana? Akas bani agut tala. Tapi cincang itu ni fung ni kau borak awai panda hayu ni korang panda pula jauh tuh nona lam sogo. Tini ni salmari ingka sah sal. Taltung tal ni sal, ni cijok salmari, sasai berida thamsiba, tiprabisi. Metal ni sal cijok salmari, ni sai ni cijok Kristo bisi. O panda awai ingi tunggu. Nira thamsi dok puta berimeter eba sasai nira. Dok sisi kukilo harso, abono karibu sarasa puta dok mega harso bo opanda awai ingi tunggu. Agas bani agutla, seng tini ni hayu ni korang panda wo. Ko kaham bani seng siang lai grawana. Tini ni bagai ko kaham tu bui fakia. Kethar Bible ni. Padi seng khana layana. Mokol ni bodla mokol. Buah ni bodla buah. Hanyi sajak mani okok no norok khana khan. Pia bang norok no okok shao. Nini ham ya khlainai borok no ya gul ta supidi. Korok sa sik no no ya grat. Khangaro thapra rukhe. Yak si khangar no sagai rupidi. Korok sa sik nini kam slui ni bagai kes phanangkhe. Nini dulai nobo pono ahaino rewi redi. Koroksa sek nono bini poza zura boli khe mail kaisa tidi hinei hinkhe. Te mail kaisa ahaino tidi. Koroksa sek nini thani mongsa sek sankhe bono abono redi. Koroksa sek sholok nakhe bono abono redi. Nini nok ari ni boro rokno hamzak di. Tekena ari rokno nasler di. Hanyi sajak mani okokno norok khana khan. Piyaba ang norokno okok shao. Norok ni kena ari rokno hamzak di. Norokno srainai rokno hamari rudi. Norokno naslenai rokni kaham khai di. Norok ni hamya khlainai rok ni bagai, tei shatok nai rok ni bagai, suri shandi. Hake norok, sukna hani norok ni phani, sazla angnai. Tamni hinkhe bobini, shatung no borok kaham, nobo ruo, borok hamya rok nobo ruo. Pia kaham khlainai nobo watei ruo, hamya khlainai nobo ruo. Norok no hamzak nai rok no simi norok hamzakhe. Kai torta mongai norok no shaka dranai. Tex rom nai rok bo abotui hamzak laibla. Norok ni boro rok bai simi kok shalai khe. Buinis lai kebang tamo khlaima kalaiba. Tai bui rok bo abo tuiba shalaibla. Sukna hani norok ni pha kaham untui norobo katsino. Bohaino kaham ngdi. Asu zara kethal Bible ni kok kaham seng khana laikhya.
1: Phaidya heke tabu lai dhanai bishiriko tinti shalo tam patika kisha uphili nai leyana. Chibara nai bishiwo tinti shalo no Christopher Columbus dokhin Amerika nini kasha haktor truji luo Tangane pula cokyo. Abang jagulo, o amsa ni mung no farzaka Honduras. Abang kari ni, tinta shal ni, je muito narak zangai rok shalong ni bising. Cicara, cara cicah bisiwo tinta shalon shalono. Balino pula, hayung ni pula. Electric tram, hai kabar karini tram, gari cholungo. Amun kari, cicara cukuci bisiwo tinti shalono. Brahmon muhila shomasni tidulma bay, Kolkata wa puila. Brahmon balika, bidaloi mungunyai. Cicukura Sinichi ba bishwo তিনটি সালন সিকিম ভারত নিয়ে ওল নই চিনই হাস্তেং নি বরম মানো আসে যতই তো সাইমাকা লাইথানায় বিশিও তিনটি সাল তামতাম পাতিকা অবনিকারী তিনটি সাল হায়ুং গনাঙ্গই গবং মা সাল পালাই জাগি দো আবনে বেসিং ডেঙ্গু কাসমুং ডেঙ্গু বেমার কাসমা সাল বা হায়ুংনি যত লোকরক তংকচাংনি বিসিং তংনানি সাল যে রংনি তিনি মৈতু নারক জাংনাই সাল কাইজংমা সাল আসাইমা সাল তে কুবন মৈতু নারক জাংমানি সাল বরকনো হায়ুংনি খরাংনি ফাইজিংতি খাকাম তাই হামাইয়া ফর
0: আওতাইবো তিনি সাল তিনি হাই সালমারি ও পালাইলাই মানে রকমখা ইন্টারন্যাশনাল লাইট ডে ইয়াকেবা হায়ুংনি পহরনি সালনাবো মৈতু খাইলাই দংলাইও তাই আর্ম ফোর্স ডে হিব মৈতু খাইলাইও আসে জরা তিনি সাল হাই জরাও লাইটামা ও তাম তামো মৈতু খাইজাকাই দরক জন খানা লাইখা তাবো সা খামকরাইনি কক খানা লাইনে
1: সা খামকরাইনি কগ তিনি পুইলানো তিনি যে ভারত বসং ডেঙ্গু সাল বা হাই কেবা ন্যাশনাল ডেঙ্গু ডে হই পালাই যাগ ও সাল নৌ অবনি কগ্যাফাং থাম্পুই কাইছে চিকনসা চিকনসা কাইছে থাম্পুই সাই সাই লোকরংনি বিশিং কাইসা জঞ্জাল কত তুই ফেমানো বরং যে ব্যামারনো খরকসা নিশিমি তে খরকসা হাই কব কাইসা থাম্পুই নিশিমি তে কাইসা থাম্পুই তে খরকসান বরক নিজাক তে খরকসা বরং বর পিনছে রি মানো অবংখা ডেঙ্গু ব্যামার ডেঙ্গু ব্যামার বাহাই কিংকে ডেঙ্গু ব্যামার খাঙ্কে বেলাই খেন লুমো খিও কপাওঙ্গো বক্রক সাবো অভাই উমানুক জাখাং খাঙ্কে পাই থাকো লামা রগ আরই থামাবো নুক জাগো বিশে বরুম ন ওয়াতি মল নি জরাও ও অ ডেঙ্গু ব্যামার হাই কবা ডেঙ্গু ব্যামার বাংমানি নুক জাগো বনো কাসুনা ভাগিন ভারত হাক্তর মেতালনি সাল চিদকন বসং ডেঙ্গু সাল হই পালায় বনি নাহার মুখা যত লোকরকনো সিসার মু ডেঙ্গু বেমানি ইয়াকাগী টংনানি বাকিনে হজাক টংনানি বাকি লোকরকনো সিসার মু ডেঙ্গু বেমালে বাহিকে সরলর ডেঙ্গু বেমার অব কাইসা এডিস মু কাইসা বরই থাম্পুই অ থাম্পুই ওয়ারমাবাই অ বেমার সলই মানু অ থাম্পুই সালন ওয়ারকুগ আবনি বাগিনি সালো ইয়াকতে কলক রিচুমদি কামচলাই রকচুমদি সালোপানংথং হরপানংথং থমা জরাও গুন্দা সঙ্গে থুদি আবনি কারী মানখান খাঙ্কি দগলাম তাই তাইলাম নেট থেপে মাখাঙ্কে তো টেব চাও থানায় বিশিও ও ডেঙ্গু বেমার সালনো রুগিনি পালাই যামানি বনি কগিয়া ফাংতমানি বারাবাসিং বিনি কগিয়া ফাংতমানি দাঁতি দদরকে ইয়াপ্রিসে দি ডেঙ্গু বেমানো কাসু দি তাই হায়ুংনো মথাঙি তন্দি সা কাহাম তংদি আবনো নাহারিন থানায় বিশিও আওয়াই জাখা লুকুরং বিশিং খাতুং খাজাবো নুকজাখা তাকলাই নৈসাই নৈচি দগ বিশিনি বিনি কগ্যা ফাঙ্কা ডেঙ্গু নৌকা সানান বাগিনাই যত লুকুরক মাসু বানাই তাই নিনি থৈন আমজগুই নাই দি সাবসুতারা তংদি সাজংনাই মানে রকনো খলাবই তন্দি ওয়াতে ইমলনি জরাও সেপ্টেম্বর তাল জরা ডেঙ্গু বেলাই আকারমানি জরা নগ্গানাগিনি সাপসুত্রা তন্দি তৈ কসায়া জাত খালাইনাই তৈন সুতা খালাইরদি মানখানকে ব্লিচিং পাউডার ওক সারি রিমাকে তেব কাহাম আবনু কারিনে তৈ কসায়া খালাই তনমা খানকে যতন সাই কাহাম অংগিয়া হম্পানো হাতি ও ওয়াইনি জরাতেই ফিল্টার হাইকবা ফ্রিজনি উকলোগ তৈ কসামানে অবরংন খিবিরদি সেলাইরদি নগ্গানাগিনি তৈ কবাই টায়ার কসাম অবহাই মানের তাতনদি আরো তৈ কসার উই আরো না থামপুই বতী তৈনাই অ বেমার সলৈ মানু অ বেমানি ইয়া কাসমুংকা হজাক তমনি বিসিং অ বেমানো সঙ্গ কাসুই মানু আবন ফাইদি যতন কথালাই অ বেমানো কাসুনা ফাইসিং হজাক তংলাই
0: আও সাকামক্রানি কগো ডেঙ্গু বেমারনতৈ সঙ্গালাইখ্যা তাবো মৈ গেথং থাই গেথংনি বিসিং বিন কাইমানতৈ থাইজাইথানি কক সঙ্গালাই বিনখা মৈ গেথংনি বিসিং কাইসা দালসা মৈখৈথং টং বনি বিসিং গবাংকু পুষ্টি মানথগো বিন কাইনানি বাকি হারক নাঙ্গ হাসিংসা হাবাই হা সুবুক সুবুক হানি আমজং মূর খাইনাকে তোতে বসা আও হাও পিএস টংলানি নাঙ্গ সিক্স পয়েন্ট ফাইভ নিসিমি সেভেন পয়েন্ট ফাইভ তাই টংমারি অনানি নাই জি ডিগ্রি সেলসিয়াস নিসিমি নৈজি ডিগ্রি সেলসিয়াস কাইনানি বাকি সৈ সৈ জরা অংখা মে তাল নিসিমি জুন তাল তাই আয়ং মাসিং মল হুঙাকে সেপ্টেম্বর তাল বাই অক্টোবর তাল বিন কাইনানি বাকি বুঝলাইনাঙ্গ হেক্টর কাইসাও বাসি নিসিমি দক্সি সের বুঝলাই কাইনানি সেকাংন বসলেন কাহামকে সুসাওই নাহারনানি নাংনাই বসলে কাইনানি সেকাঙ্গন থাই এবার খে খেত রকন কাহামকে আল রক সুয়াই হানতিয়ার খাইনানি নাঙ্গ আফরবন সারক রানানি নাংনাই মুসকি নাঙ্গ হেক্টর কাইসাও নৈতন ইউরিয়া নাঙ্গ সারা বাসি কেজি টিএসপি নাঙ্গ সের সারা বাসি এম ওপি নাঙ্গ সের সারা আবো বেবাকনো সাপলোই আ খেত রানানি নাংনাই আর রক ওয়াইব্রী ওয়াইবাস সুয়াই হানো কাহাম কে তিয়ার খাইনানি নাংনাই তাবো কাইনানি বাকি রায় দাঙাকাই

বিশ্বিকপুরে নিয়ে বাকি বি ভি এ অনার্স ডিগ্রি কোর্স দং এন ই এ পি আপনি বিশ্বঙ্গ পেইন্টিং আর্ট হিস্টোরি অবনি বাকি অ কোর্স খাইনি বাকি রংমারি এনে নাম ক্লাস টুয়েলভ পাস উমর এনে নামায় বিসি নৈসি চার্জ তা কেসাকে বিসি সানি বাকি সার্টিফিকেট কোর্স আর্ট সি সি ডি এ আপনি বাকিকে রংমারি এনে নাম মাধ্যমিক পাস আর ও উমরনি খাজাকি কমিংলাইনি ফর্ম বসকাং জুন তালনি সাল বা সালমারি বিসঙ্গ নাহারি মাননাই কমিংলাই রানানি পাইথাক সালমারি এখা জুন তালনি সাল সিনই সালমারি জরা আসুজরা সঙ্গ কক ঠুমর খানা বাইখ্যা তাবুক সেবগ বরকলামানি খানা লাইনা

চাষের কথা পর্বে আজকের বিষয় কাঁঠাল চাষ। আমাদের দেশেই কাঁঠালের জন্ম। এটি একটি পুষ্টিকর অর্থকরী গ্রীষ্মকালীন ফল। ভারতবর্ষের সব প্রদেশেই কম বেশি কাঁঠালের চাষ হয়। আমাদের রাজ্যেও গুণমান সম্পন্ন কাঁঠালের চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে। অর্থকরী দিক থেকে কাঁঠালের চাষ বেশ লাভজনক। পতিত জমিতে ও কাঁঠালের চাষ করা সম্ভব। প্রতিটি গাছে যে সংখ্যায় ও আকারের কাঁঠাল ধরে তাতে দু একটা গাছ থাকলেই নিজের প্রয়োজন মিটিয়েও বাড়তি আয়ের সুযোগ থাকে। কাঁঠাল সম্পূর্ণভাবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার ফসল। 1500 মিটার উচ্চতা পর্যন্ত পাহাড়ি অঞ্চলেও কাঁঠালের চাষ করা যায়। তবে শুষ্ক এবং খুব ঠান্ডা আবহাওয়া কাঁঠাল চাষের ক্ষেত্রে প্রতিকূল। দোআঁশ এবং পলি মাটি কাঁঠাল চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী। জল বসা জমিতে কাঁঠাল গাছ মরে যায়, তাই খানিকটা উঁচু এবং জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এমন জমিতে কাঁঠালের চাষ বাঞ্ছনীয়। সাধারণত বীজ থেকেই কাঁঠালের চারা তৈরি করা হয়। পুষ্ট এবং পরিপক্ক ফল থেকে বীজ সংগ্রহ করে বীজগুলিকে দু একদিন ছায়ায় শুকিয়ে 24 ঘন্টা জলে ভিজিয়ে বীজতলায় বা পলিথিন ব্যাগে বপন করতে হয়। তবে সরাসরি জমিতেই বীজ বপন করা অধিকতর শ্রেয়। চারা লাগাবার আগে জমি চাষে মাটি ভালোভাবে তৈরি করে নিতে হয়। চারা লাগানোর 2 মাস আগে 3 ফুট চওড়া এবং 3 ফুট গভীর গর্ত খুঁড়ে বেশ কিছুদিন রোদ খাওয়ানোর পর প্রতি গর্তে 20 কেজি গোবর সার এবং 500 গ্রাম সুপার ফসফেট প্রয়োগ করে গর্ত ভরাট করে রাখতে হয়। চারা রোপণের পর চারার গোড়ার চারদিকের মাটি অল্প চেপে দিতে হবে এবং বৃষ্টি না হলে জল সেচ দিতে হবে। কাঁঠাল পাতা যেহেতু গরু এবং ছাগলের প্রিয় খাদ্য, তাই চারদিকে বেড়া দিয়ে গরু ছাগলের আক্রমণ প্রতিহত করতে হবে। কাঁঠাল গাছে সচরাচর সার প্রয়োগ করা হয় না, তবে ভালো ফলন পাওয়ার জন্য নিয়মিত সার প্রয়োগ করতে হবে। গাছ লাগাবার 1 বছর পর বছরে প্রতি গাছে গোবর সার 20 কেজি, নাইট্রোজেন 100 গ্রাম, ফসফরাস 500 গ্রাম প্রয়োগ করলে ফলন ভালো হয়। সাধারণত গাছ লাগানোর 7 থেকে 8 বছরের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ শীতকালে গাছে ফুল ধরে এবং এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে ফল পাকে। কাঁঠাল গাছে প্রথম প্রথম অল্প সংখ্যক ফল ধরে, তবে 15 থেকে 16 বছর বয়সে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। একটি গাছ থেকে গড়ে বছরে 250টি পর্যন্ত ফল পাওয়া যায়। কাঁঠালের মুচির অকালে ঝরে পড়া রোধ করতে 1 লিটার জলে 2 মিলিলিটার প্লানোফ্লিক্স গুলে ফল আসার সময় এবং ফল কচি অবস্থায় থাকাকালীন স্প্রে করলে উপকার পাওয়া যায়। কাঁঠাল গাছে এক ধরনের ছত্রাকের আক্রমণের ফলে কাঁঠালের মুচি কালো হয়ে যায় এবং ঝরে পড়ে। সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম ডাইথেন M45 বা 4 গ্রাম ব্লাইটক্স গুলে স্প্রে করলে সুফল পাওয়া যায়। চাষির কথায় আজ শুনলেন অর্থকরী ফসল হিসেবে স্বল্প খরচে কাঁঠাল চাষ।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম, প্রবাচকঃ কৃষ্ণপ্রসাদোপাধ্যায়ঃ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত দেশস্য অল্পকালাবধিকাম যাত্রাম সম্পূর্য ইউরোপ দেশৈ সহ ভারতস্য সামরিক আর্থিক সম্বন্ধান প্রগাঢ়তরম কর্তুম পঞ্চরাষ্ট্রাণাম ভ্রমণস্য দ্বিতীয় চরণে গতরাত্রৌ নিদারল্যান্ড দেশম প্রাপ্তবান। অ্যামস্টারডম ইতি বিমানস্থানকে ডচ দেশস্য বিদেশমন্ত্রিণা টম বেরেনসন ইত্যনেন শ্রীমোদিনঃ স্বাগতম কৃতম। ইতঃ পূর্বম সহ আবুধাবিনগরে ইউএই দেশস্য রাষ্ট্রপতিনা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইত্যনেন সহ চর্চাম কৃতবান আসীত। ডচ দেশস্য হেগ নগরে ভারতীয় প্রবাসিনঃ সাংস্কৃতিক সঙ্গীত প্রদর্শনৈঃ প্রধানমন্ত্রিণঃ ভব্যতয়া স্বাগতম কৃতবন্তঃ। ডচ সৈনিকাঃ অপি তম ঔপচারিক রূপেণ অভিনন্দিতবন্তঃ। ভ্রমণাবধৌ প্রধানমন্ত্রী মোদী ডচ দেশস্য প্রধানমন্ত্রিণা রব জেট্টন ইত্যনেন সহ দ্বিপাক্ষিকম বার্তালাপম করিষ্যতি, রাষ্ট্রপ্রমুখাঞ্চ মিলিষ্যতি। প্রধানমন্ত্রিণা নরেন্দ্র মোদিনা উক্তমস্তি যত দেশবাসীনাম কৃতে ইজ অফ ডুইং বিজনেস অথ ইজ অফ লিভিং ইত্যতয়োঃ পরিষ্কারে সর্বকারঃ প্রতিবদ্ধঃ অস্তিতি। একস্মিন সামাজিক প্রসার মাধ্যমে শ্রীমোদী প্রসার সংস্থানাম প্রতিবেদনম নিরাকৃতবান যত জনানাম উপরি কথমপি অধিভারম আরোপ্যতে ইতি। সর্বকারেণ পেট্রোল নির্যাতে ত্রিরূপ্যকাণাম প্রতি লিটার ইতি বিশেষ অতিরিক্ত উৎপাদ শুল্কম আরোপিতমস্তি। বিত্ত মন্ত্রালয়েন অদ্য প্রকাশিতে আধিকারিক রাজপত্রে উক্তমস্তি যত অধিসূচনানুগুণম ডিজেল নির্যাতে প্রতি লিটারেতি পরিমিতৌ বিশেষ অতিরিক্ত উৎপাদ শুল্কম ত্রয়োবিংশতিঃ রূপ্যকাণাম অপেক্ষয়া সার্ধ ষোডশ রূপ্যকাণি কৃত্বা ন্যূনীকৃতমস্তি। উপরাষ্ট্রপতিঃ সিপি রাধাকৃষ্ণনবর্যঃ কার্যভারগ্রহণানন্তরম অদ্য সিক্কিমরাজ্যস্য প্রথমবারম ভ্রমণম করিষ্যতি। স্বযাত্রায়াম উপরাষ্ট্রপতিঃ গ্যাংটোক নগরে সিক্কিমরাজ্যস্য রাজ্যত্ব দিবস সমারোহে ভাগম গ্রহীষ্যতি। রাজ্যপালঃ ওম প্রকাশ মাথুরঃ, সিক্কিমরাজ্যস্য মুখ্যমন্ত্রী প্রেং সিং তমাঙ্গঃ, কেন্দ্রীয় পূর্বোত্তর ক্ষেত্রবিকাশমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইত্যাদয়োপি উৎসবেস্মিন ভাগম গ্রহীষ্যন্তি। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই ইত্ययम् अवदत् यत् ये छात्राः स्वस्य परिणामैः असन्तुष्टाः सन्ति ते संरचित समीक्षा व्यवस्थां प्राप्तुं शक्नुवन्ति। या हि द्विचरणीय समीक्षा प्रक्रिया अस्ति। प्रथमचरणे छात्राः स्वमूल्यांकितानां उत्तरपुस्तिकानां स्कैन इति प्रतिबिंबित प्रत्ययः याचयितुं शक्नुवन्ति। एताः अन्तर्जालीयमाध्यमेन उपलभ्यन्ते। द्वितीयचरणे छात्राः विसङ्गतानां प्रश्नोत्तराणां सत्यापनाय आवेदनमपि कर्तुं शक्नुवन्ति। उत वा अङ्कनयोजनायाः आधारेण विशिष्टानाम् उत्तराणां पुनर्मूल्याङ्कनार्थं याचना कर्तुं शक्नुवन्ति। इज़राइल लेबनानदेशौ वाशिंगटन नगरे संजातायाः वार्तायाः अनन्तरं युद्धविरामस्य पुनः पञ्चचत्वारिंशत् दिवसपर्यन्तस्य विस्ताराय सहमतौ अभवताम् इति अमेरिकादेशस्य विदेशविभागः अवदत्। विदेशविभागस्य प्रवक्ता टॉमी पिगोट अवदत् यत् वारद्वयकृतवार्तालापेन फलदायकं युद्धविरामम् आगच्छदति। ইতহ অনন্তরম জুন মাসস্য দ্বিত্রি দিনাঙ্কয়োঃ আধিক্যেন বার্তালাপো ভবিষ্যতীতি নিশ্চিতমস্তি। আইপিএল ক্রিকেট ক্রীড়ায়াম গতরাত্রৌ লখনৌ নগরস্য একানা ক্রীড়াঙ্গণে লখনৌ সুপার জায়ান্টস ইতি দলেন চেন্নাই সুপার কিংস ইতি দলম সপ্তস্তোভৈঃ পরাজিতম। সিএসকে ইত্যনেন প্রদত্তস্য অষ্টাশীত্যধিকৈকশত ধাবনাঙ্কস্য লক্ষ্যম আতিথিয়েন এলএসজি ইতি দলেন সপ্তদশৈব ক্ষেপণচক্রেষু সম্প্রাপ্তম। যত্র কেবলম অষ্টত্রিংশত কন্দুকেষু মিচেল মার্শাল ইত্যস্য নবতি ধাবনাঙ্কানাম ভূমিকা নির্ণায়িকা অভবত্। মার্শ

0: इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা রবিকিরণ অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন পূবালী দেবনাথ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজা রানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সামনে ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তার পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে ইউএইর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু তিন টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আরসি বিস্তারিত খবরে, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছন। আমস্টারডাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তারই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল যাবেন সুইডেনের কোটেনবার্গে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়নও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্প, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রস্টা দত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসন অংশ নেবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে

0: পেট্রোলের মজুদ ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা, আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে $500 কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। জাহেদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠকের পর তিনি সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলারও তীব্র নিন্দা করেন।
1: भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দু দফার আলোচনার পরেই সিদ্ধান্ত, আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকাল এই হার কার্যকর হবে, আজ থেকেই তা চালু হয়েছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর চালু হতে চলেছে। আগামী 29শে জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ, 20শে থেকে 29শে জুন প্রশিক্ষণ সহ দরকারি নথি ছাপানোর কাজ এবং 30শে জুন থেকে 29শে জুলাই পর্যন্ত বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই অভিযান চালানো হবে। এই প্রক্রিয়ায় 13,000-এরও বেশি বিএলও মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবানে জানান, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তির সন্দেহের তালিকায়, নতুন করে তদন্ত শুরু হওয়ায় মেয়ের বিচারের পথ প্রশস্ত হল বলেও তিনি আশা প্রকাশ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর পুরন্দেশ্বরীকেই কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের

দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট খারিজ করে দেন। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। রাজ্যে আরও একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব সন্তোষ কুমার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন। তিনি জানান, এই ব্যাটালিয়ন গঠনের জন্য কেন্দ্র সরকার এককালীন 50 কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি পরিকাঠামো নির্মাণের জন্য অতিরিক্ত সর্বোচ্চ 30 কোটি টাকা পর্যন্ত ব্যয়ও কেন্দ্র বহন করবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে, নিট UG 2026 পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। সামাজিক মাধ্যমে সংস্থাটি পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুধুমাত্র NTA-র অফিসিয়াল চ্যানেলের উপর নির্ভর করার জন্য অনুরোধ জানিয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আগামী 14 জুনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র পেয়ে যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী বছর থেকে নিট UG পরীক্ষা বর্তমান OMR ভিত্তিক পদ্ধতির পরিবর্তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদারকে রাজ্য সরকারের বিশেষ সচিব পদে বদলি করা হয়েছে। তিনি নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ও অধিকর্তা পদে দায়িত্বে থাকবেন। তাছাড়া তিনি অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা মেঘা জৈনকে ঊনকোটি জেলার জেলাশাসক পদে বদলি করা হয়েছে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে আকাশবাণী আগরতলার উদ্যোগে সুকান্ত একাডেমিতে গতকাল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন CGST আগরতলা অফিসের অতিরিক্ত কমিশনার স্যামুয়েল এস ভাইফেই। অনুষ্ঠানে জেলাশাসক তার ভাষণে আকাশবাণীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শাস্ত্রীয় সুরে গিটার পরিবেশন করেন পঙ্কজ কুমার দাস। তবলা সহযোগিতায় ছিলেন দেবজ্যোতি দাশগুপ্ত। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত রাজ্যে জনগণনার প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে জনগণনার কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। মুখ্য সচিব JK সিনহার পৌরোহিত্যে গতকাল সচিবালয়ে সরকারি দপ্তরগুলিতে ডিজিটাল গভর্নেন্স ক্যাম্পেইন শীর্ষক 150 দিনের বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান, এই কর্মসূচি মোট 9টি গুরুত্বপূর্ণ প্যারামিটারের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল রাজ্য তথা দেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাজের আওতায় নিয়ে আসা। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ত্রিপুরা এখন সৌরশক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে এবং চলতি মাসের মধ্যেই রাজ্যের 8টি জেলার সব সভাধিপতির অফিসে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে। গতকাল গীতাঞ্জলি গেস্ট হাউসের ট্রেডার 29তম গভর্নিং বডির বৈঠক শেষে তিনি একথা জানান। PM ডিভাইন প্রকল্প সম্পর্কে তিনি জানান, যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে বিনামূল্যে মাইক্রোগ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে। রাজ্য ধীরে ধীরে সৌরশক্তির দিকে এগোচ্ছে। দক্ষিণ জেলার লাউগাং এলাকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি নতুন শাখা খোলার উদ্যোগ নিতে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে চিঠি দিলেন এলাকার বিধায়ক দীপঙ্কর সেন। চিঠির প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক শ্রী সেন। সিপাহীজলা জেলার রুদ্রসাগরের উপর নির্ভরশীল প্রায় 300 মৎস্যজীবী পরিবারের কথা মাথায় রেখে গতকাল রুদ্রসাগরের জলে বিভিন্ন প্রজাতির 2 লক্ষাধিক মাছের পোনা ছাড়া হয়েছে। তাতে ব্যয় হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস জানান, এতে উপকৃত হবেন সমবায় সমিতির অধীনে থাকা মৎস্যজীবীরা। দক্ষিণ ত্রিপুরা জেলার অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে গতকাল বিলোনিয়ায় সৈনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্য সৈনিক পর্ষদের সহকারী সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর PK সিং উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী

অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছে, রাজ্যের পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, অযথা উৎকণ্ঠা না হতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান। পেট্রোল পাম্পগুলি থেকে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল নেবার প্রয়োজন নেই বলে তিনি জানান। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় গতকাল থেকে দক্ষিণ জেলার 3টি পৌর ও নগর সংস্থা ও 8টি ব্লকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রশিক্ষণ শিবির। জেলা ক্রীড়া ও যুব কল্যাণ আধিকারিক রিতেশ শীল জানান, শিবিরগুলিতে ফুটবল, ভলিবল, খো খো, কাবাডি, ওয়েটলিফটিং, অ্যাথলেটিক ও জুডোর প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 13.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপর্ণাদেব বর্মা তিনি রাষ্ট্রবক্রক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন রাষ্ট্রবক্রক ইয়াকসুনি বারজা ইয়াচাকমানে ইয়াগুলো পুইলা সিকিম বেড়াইমাও থাঙ্গানো বেড়াইমা জরা রাষ্ট্রবক্রক ইয়াকসু গ্যাংটক সিকিমনি হাস্তে সংসার মাসাল পালাইমা পান্ডাবো মানজাগানো সিকিমনি মানন কেন্দ্র সংসারজাক ও পান্ডা সিকিমনি হাস্তে ফা মন্ত্রীয়ক রাতাই কেন্দ্রনি ডোনার মন্ত্রীরকব মানজাগনানি কক তঙ্গো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিনি কাইবা হাকতর বেড়াইমানি ওলনৈ নিশালো তিনি নেদারল্যান্ডও থাংসগৈকা বীরকুংখলাও বন লামসকা ডাচ বুইহা মন্ত্রী টম বেরেনসেন নেদারল্যান্ড বেড়াইমা জরাও মন্ত্রীবক্রক ডাচনি মন্ত্রীবক্রক রব জেতেন বাই বখাকনৈনি কক লাম সালাইয়ানো তাই হা বুবাগ্রাতে বুবাগ্রাজক বাইব মালায়ানো মন্ত্রীবক্রকনি অ বেড়াইমুং বখাকনৈনি হালকনো তৈব ক্রাক খালাইয়ানো ভারত ইউরোপ বাই ফিয়কজাক বানিয়ানী কক খালাইমানোরগী কাইসা ক্রাক হালক সংসাই তিসাওয়ান হনিব খাকা জাগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারতনি টংনাই রকনি বখা কক নারকনানী কক্ব টংগো আবনো কারিব কিচাসক নাংকুকমা বাবায় কক খালাইমাও মুংসই এঙ্গানো হনিব খাকা জাগো আগরতলা হাপাং মেডিকেল ডং কতনি তং বেখ্রে ফুয়ারনাও কেন্দ্রনি সাকামতে নুকুং হামক্রাই নাইকুং খক নৈরা স্নিচি থাম রাজাক ব্রৈচি দক রাসাইরাং গসিমং রেখা হই সাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীয়করা সাকা আবাই আগরতলা হাপাং মেডিকেল ডং কতর নই সাই নৈচি দক নৈচি সিনি রং বিশিনি সিমি এমবিবিএস কোর্স তৈব কাইসারা আচুকথাই তৈ পিজি কোর্স তৈব কাইচার চি থাম আচুকথাই বাংরি মানানো বশাকা ও মেডিকেল আচুকথাই বাং রাজাকমাবাই হাস্তে হাপাংনি তৈ হাপাং ফাতার মেডিকেল ডং কতর এমবিবিএস আচুকথাই বাঙ্গই এঙ্গানো কাইবারা বাচি ব অ সাকথারমুনি বাগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈ কেন্দ্রনি সাকাম নুকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডানো হামবাই আফারকা হাস্তেও নাংমানি সুক পেট্রোল ডিজেল খাটিজাক তঙ্গ হুনৈ সাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা লুকুরকনো মন্ত্রীয়করা কবকমুং নারেখা ওয়ানায়াউই টংনাও পেট্রোল পাম্পনি নাংয়াউই ইয়াকবারা পেট্রোল নাহারিয়া টংনানি কবকমুং নারেখা ব ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবা এনটিএ সাকা নিট ইউজি নই সাই নই চিদক আমজকমুং বস্কাং নই চিসা জুন তালো অঙ্গানো হদালামনি বখাকতৈ আমজকমুঙ্গ আচুকনাই রক তাই মা ফাসং ন এনটিএ অফিসিয়াল চ্যানেল পৈতু জানানি কয়মুং নারেখা আমজকমুঙ্গ আচুকনাই স্রংনাই রক বস্কাং জুন তালনি চিব্রী সালমারিনি বিশিং আমজকমুংনি এডমিট কার্ড মানবাইয়ানো কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাকা বস্কাং বিশিনি সিমি নিট ইউজি আমজকমুং ওএমআর রায়দানো সলাইয়ী কম্পিউটার রায়দাতৈ আমজকমুং নাহার জাগানো ত্রিপুরাও কতাল ইনকাম টেক্স রিফর্মস নই সাই নৈচিবা সামুঙ্গ ফংনাং জাখা আবনি মুং রাজাখা প্রারম্ভ নই সাই নৈচি দক আবনো তুইমিয়া আগরতলা ইনকাম টেক্স ভবন কাইসা হজাক মুং ককলাম সালাইমা পান্ডা সংসার জাখা পান্ডানো চেঙ্গি রেখায় ইয়াকবারা ইনকাম টেক্স কমিশনার অমিত কুমার পান্ডে কক নারকনাই রকসাখা ইনকাম টেক্স কে রং 1961 সলাই জাখা ইনকাম টেক্স রিফর্মস নই সাই নৈচিবা ইনকাম টেক্স কে রং নই সাই নৈচিবা ন কেন্দ্রনি রংমন্ত্রী নির্মলা সীতারমন নই সাই নৈচিব্রী বিশিব সংসদ বাজেট পেশ ক্লাইমা জরাও খুরসামানি আবতাকলাই বিশিনি এপ্রিল পুইলা সালমারি নিশিমি সামুঙ্গ নাংজাখা অবাবৈনতই ককলাম সালাইনানি থাঙ্গই কথাজাক ইনকাম ট্যাক্স কমিশনার

0: রূপকান্তি ভট্টাচার্য শাখা ইনকাম টেক্স কেরং 1961 তে ইনকাম টেক্স কেরং নই সাই নৈজিবা নিবিশিং কবাং ফেলাই মূরই পিয়া ইনকাম টেক্স কেরং নই সাই নৈজিবা টঙ্ক সংলুকু রকনি বাকি লাইতে সাতেই ক্লাই ক্লাই জাখা আকাশবাণী বিশি চুকুচি পুংমানর গৈ হাকতর বাই বাকসা আকাশবাণী আগরতলা চেতন বাই মিয়া সুকান্ত একাডেমি ও ক্লাসিক্যাল রিসা পুং পান্ডার সংসার জাখা পান্ডানো চেঙ্গি রেখা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার আবনো কারিব পান্ডা মানজাখা জি সি এস টি আগরতলা হাবানক নি ইয়াকবারা কমিশনার সামুয়েল এস বাইফেই কক নারকমা ও হাঙ্কর নাইকলফাং আকাশবাণী সামংনতই বলাইখা পান্ডা ও গীতার তামকরং পঙ্কজ কুমার দাস টবলা তামকরং দেবজ্যোতি দাসগুপ্ত মানজাখা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার শাখা আগস্ট পুইলা সালমারি নিসিমি থামচি সালমারি জরা হাস্তেব লুকু লেখামুংনি পুইলা বেরেম সংসার জাগানো মিয়া আগরতলা ও কক্তমা থুমনাই রকনি থুমো ব শাখা উলনুই বেরেমনি লেখামুংনি সামুং বস্কাং বিশিনি মার্চ তালনি বিশিঙ্গনো পাইরে জাগানো উনকোটি হাঙ্কনি হাঙ্কর নাইকলফাং তমাল মজুমদার নো হাস্তে হাপাংনি আলাইদা তাঁকরা আচুকথায়ও সেজাকা ব আমচাই হামক্রাই নাইখুংনি আলাইদা তাঁকরাতে দাগিফাংনি বারজাও তঙ্গানো আবনো কারিব ব হরবুথারনাই নাইখুংনি দাগিফাং অঙ্গে ইয়াকবারা বারজা ইয়াজাগানো আমচাই হামক্রাই নাইখুংনি দাগিফাং মেগা জৈন্য উনকৌটি হাঙ্কনি হাঙ্কর নাইকলফাংনি আচুকথায়ও সেউই রহরজাখা তাবুক নবার তিবারনি ককতমা বস্কাং দাম নই চিব্রিয় হাস্তিনি যত হাঙ্কর নবারওয়াতেই বাউই মানুহনই হজাক খাইকা নবার তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গই মানো তিনি আগরতলাও আইচুগ খামানি তুংমারি তংমানি 2.7 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামই সতি 35 জরাওয়াতেই বাখা 3.9 মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতেই অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো সানজানি দামসিনি তামই সতি ব্রীচিবাও
1: আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: শ্রোতা বন্ধু, জীবনে ভালোভাবে বেঁচে থাকার একটি মূল শর্ত বোধ হয় শান্তি। শান্তিতে বাঁচতে কে না চায়? আমরা সবাই আমাদের জীবন শান্তিতে কাটাতে চাই। কেন বলছি? আজকের এই দিনটি শান্তিতে একত্রে বসবাসের আন্তর্জাতিক দিবস। 2017 সালের 8 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আলজেরিয়া ছিল এই প্রস্তাবটির প্রধান উদ্যোক্তা। শান্তির এই চেতনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে 16 মে তারিখটিকে জাতিসংঘ আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। দিনটি পালনের মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী ও ধর্মের মানুষের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা, সহনশীলতা বৃদ্ধি করা, লিঙ্গ, ধর্ম, জাতি বা ভাষার ভিত্তিতে যে বিভাজন রয়েছে তা কমিয়ে এনে সাম্য প্রতিষ্ঠা করা, সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে যে কোনো বিরোধ মেটানোর সংস্কৃতি গড়ে তোলা। জাতিসংঘের মতে শান্তিতে একত্রে বসবাসের অর্থ হল একে অপরের পার্থক্যকে মেনে নেওয়া এবং অন্যের কথা শোনার ক্ষমতা রাখা। আজকের পৃথিবীতে যখন অসহিষ্ণুতা, উগ্রবাদ ও সংঘাত বাড়ছে, তখন এই দিবস পালনের গুরুত্ব কিন্তু অপরিসীম।
1: এই দিনের মূল বার্তা খুবই সহজ অথচ গভীর। মানুষে মানুষে ভেদাভেদ নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, বরং ভালোবাসা, সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং শান্তিপূর্ণ সহাবস্থানই হোক আমাদের জীবনের মূল মন্ত্র।
0: আজকের পৃথিবী প্রযুক্তিতে যত উন্নত হচ্ছে, মানুষের মন ততটাই যেন বিভক্ত হয়ে পড়ছে। ধর্ম, ভাষা, জাতি, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ, নানা কারণে মানুষ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। কোথাও যুদ্ধ, কোথাও হিংসা, কোথাও আবার ঘৃণার রাজনীতি। এমন পরিস্থিতিতে এই বিশেষ দিবস আমাদের মনে করিয়ে দেয়, শান্তি শুধু যুদ্ধের অনুপস্থিতি নয়, শান্তি মানে মানুষের মধ্যে বিশ্বাসের সম্পর্ক তৈরি হওয়া।
1: জাতিসংঘ 2017 সালে এই দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ যেন একসাথে মিলেমিশে থাকতে শেখে। কারণ পৃথিবীটা সবার, এখানে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য জায়গা করে নিতে হয়।
0: আমরা যদি একটু নিজেদের চারপাশে তাকাই, তাহলে দেখব একটা পরিবার তখনই সুন্দর হয় যখন সেখানে সবাই একে অপরকে সম্মান করে। ঠিক তেমনি একটা সমাজ কিংবা দেশও তখনই এগিয়ে যায় যখন সেখানে ভিন্ন মতের মানুষরাও একসাথে শান্তিতে থাকতে পারে।
1: আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে ভুল বোঝাবুঝি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একটি ছোট মন্তব্য থেকেও বড় বিবাদ তৈরি হয়ে যায়। আমরা অনেক সময় না বুঝেই কাউকে আঘাত করে ফেলি, তাই এই দিনটি আমাদের শেখায় কথা বলার আগে ভাবতে, অন্যের মতামতকে সম্মান করতে এবং সহনশীল হতে।
0: শান্তিতে একসাথে বসবাস মানে এই নয় যে সবার মত এক হবে, বরং মতের অমিল থাকলেও সম্পর্কে সৌন্দর্য বজায় রাখা, এটাই প্রকৃত মানবতা। কারণ ভিন্নতাই পৃথিবীকে সুন্দর করে তোলে।
1: ভাবুন তো, যদি পৃথিবীর সব মানুষ একই ভাষায় কথা বলত, একই খাবার খেত, একই সংস্কৃতিতে বিশ্বাস করত, তাহলে কি পৃথিবী এত রঙিন হতো? নিশ্চয়ই না। বৈচিত্র্যের মধ্যেই রয়েছে সৌন্দর্য, আর সেই বৈচিত্র্যকে সম্মান করার নামই হলো শান্তিপূর্ণ সহাবস্থান।
0: আমাদের ভারতবর্ষ এই সহাবস্থানের এক অনন্য উদাহরণ। এখানে বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতির মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করছে। ইউনিটি ইন ডাইভার্সিটি বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ।
1: তবে আজও সমাজে বিভাজনের আগুন দেখা যায়, কখনো ধর্মের নামে, কখনো জাতপাতের নামে, কখনো রাজনৈতিক স্বার্থে মানুষকে মানুষ থেকে আলাদা করার চেষ্টা হয়। কিন্তু মনে রাখতে হবে, ঘৃণা কখনো শান্তি আনতে পারে না, ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতাই পারে পৃথিবীকে সুন্দর করতে।
0: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কয়েকটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে এই দিবসের আসল তাৎপর্য।
1: শেষ করার আগে একটা কথাই বলতে চাই, শান্তি বাইরে কোথাও তৈরি হয় না, শান্তি শুরু হয় আমাদের মন থেকে। আমরা যদি নিজেদের মধ্যে

0: সহমর্মিতা তৈরি করতে পারি তাহলে সমাজেও শান্তি আসবে, পৃথিবীতেও শান্তি আসবে। আসুন ইন্টারন্যাশনাল ডে অফ লিভিং টুগেদার ইন পিস উপলক্ষে আমরা সবাই একটা ছোট্ট প্রতিজ্ঞা করি। ভেদাভেদ নয়, মানবতাই হোক আমাদের পরিচয়, ঘৃণা নয়, ভালোবাসাই হোক আমাদের শক্তি, আর শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমেই গড়ে উঠুক এক সুন্দর পৃথিবী।
1: দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: শ্রোতাবন্ধু, চলুন এবারে জেনে নিন আজকের দিনটি আর কেন বিশেষ। হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার চালু হয় 1929 সালের 16 মে আজকের দিনে। সোভিয়েত নভোযান ভেনাস 5 শুক্র পৃষ্ঠে অবতরণ করে 1969 সালের আজকেরই দিনে। সিকিম ভারতের 22তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় 1975 সালের 16 মে। 1986 সালের আজকের দিনে সৌরজগতের অভ্যন্তর ভাগে শেষবারের মতো দেখা যায় হ্যালির ধূমকেতু। টেলিপ্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ড হিউজ জন্মগ্রহণ করেন 1831 সালের আজকের দিনে। আর 1916 সালের আজকের দিনে জন্মেছিলেন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা বিকাশ রায়। তো এ ছিল আজকের দিনে কিছু বিশেষ ঘটনা।

0: চলে যাবো, এবারে লিখছি তোমায় পর্বে। আজকের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন অম্বিকা মণ্ডল বোলপুর বীরভূম থেকে। প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, মে মাসের তোমার দ্বিতীয় বিষয় যদি এমন হতো, ভূতের রাজার কাছ থেকে যদি তিনটি বর পেতাম তাহলে কি যে ভালো হতো। গুপি বাঘা তিনটি বর পেয়েছিল, যেখানে খুশি যেতে পারত, যা চাইতো খেতে পারত, আর গলা ছেড়ে গান গাইতে পারত। কিন্তু আমাকে যদি ভূতের রাজা বর দিত তাহলে আমি চাইতাম দূষণমুক্ত পৃথিবী, কারণ আজ আমাদের পৃথিবীর জল, বাতাস, মাটি, পরিবেশ সব দূষণে পরিপূর্ণ। তার জন্য আমরাও অনেক অংশে দায়ী। তাই যদি এমন হতো তাহলে ভূত বরের এক নিমেষে সব দূষণ মুক্ত করে সুন্দর পৃথিবী উপহার দিতাম। দ্বিতীয়বার চাইতাম হিংসামুক্ত পৃথিবী, কারণ আজ যেভাবে মানুষের মনে হিংসা বাসা বেঁধেছে, সেখানে ভাই ভাইকেও খুন করতে দ্বিধা করছে না, চারিদিকে শুধু হানাহানি, ঝগড়া, বিবাদ। ভূতের রাজার ঘরে সব মানুষের মনের অন্ধকার দূর করে অন্তরের আলো ফুটিয়ে তুলতাম। আর তিন নম্বর বর চাইতাম জাতিভেদ, ধনী দরিদ্র এই সব যাতে না থাকে, কারণ এগুলো আজ আমাদের মধ্যে এত বেশি প্রাধান্য পায়। অনেক মানুষ আছেন যারা আজও জাতের বিচার করে, মানুষকে অবহেলা অবজ্ঞা করেন, আর ধনী ব্যক্তিরা সব সময় গরিবদের থামিয়ে দমিয়ে রাখেন। তারা ভাবেন তাদের কাছে পয়সা আছে মানে সব আছে, তাই তারা যা খুশি করেও পার পেয়ে যান। তাই ভূতের রাজার কাছে বর পেয়ে সব মানুষকে সমান করে দিতাম, ধনী দরিদ্র বলে কিছু থাকত না, জাতপাতের দোহাই দিয়ে মানুষ মানুষকে ছোট করতে পারত না। ইস, সত্যি যদি এমন হতো কি যে ভালো হতো। সকলেই ভালো থাকবেন, সকলকে নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ইতি অম্বিকা মণ্ডল, বোলপুর, বীরভূম।
1: এবারে যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে মলয় কুমার বিশ্বাস।

প্রিয় বিজ্ঞাপন, লিখছি তোমায় একটি গান, ধার করে লিখছি তোমায়। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু, তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। তিনি তো জীবন দেবতা, সমস্ত জীবকুলের আশ্রয়দাতা, জীবন জুড়ে থাকেন সারা বছর। হে প্রাণপুরুষ, তোমার কাছে ফিরে আসি বারবার নিভৃত প্রাণের দেবতা হয়ে। তুমি তো দাঁড়িয়ে আছো ঘোর সংকটময় মুহূর্তে, আমার ঘরের পাশেই কি তোমারই মহিমা? হে বিশ্বপিতা, তুমি তো আমাদের প্রেরণা, ধ্যানী জ্ঞানী হৃদয়ে সাহস দিয়েছ সংকটকে অতিক্রম করার লক্ষ্যে। তাই তো বলতে পারি, যত শোক তা পাই, তুমি বট বৃক্ষের ছায়ারূপে বিরাজমান হয়ে আছো হে প্রাণের দেবতা। তুমি আছো তাই যত ক্ষত যত ক্ষতি সব কিছু সহজ হয়েছে তোমার আশীর্বাদে। তোমাকে আঁকড়ে শান্তি পাই, তুমি তো প্রাণের দেবতা। হে পরাণ সখা, তুমি তো ভরসা হয়ে দাঁড়িয়ে আছো আমাদের জ্ঞান দাতা রূপে। আমরা ঋণী হয়ে থাকব অনন্ত ব্রহ্মাণ্ডের মাঝে। জীবন পাবে তোমার পরশ, জীবন হয়ে উঠবে সুন্দর আনন্দময় অমৃত গন্ধা। তোমার পাদপদ্মে সব কিছু সঁপে দিলাম হে বিশ্বপিতা, তুমি সবাইকে রক্ষা করো, তোমার করুণা থেকে বঞ্চিত না হই, এই আমাদের করুণ প্রার্থনা। সবাই সুস্থ ভালো থাকুন, সকলকে জানাই অমল বৈশাখী শুভেচ্ছা। বিনম্র নিবেদনী মলয় কুমার বিশ্বাস, ২৭ আজাদ হিন্দ স্মারক, ঘূর্ণী কৃষ্ণনগর, নদিয়া।

এবারে যে চিঠিটি পড়ব সেই চিঠিটি লিখে পাঠিয়েছেন শামসুজ্জামান বৈদ্যপুর পূর্ব বর্ধমান থেকে। একেবারে পিতৃস্নেহে মায়ায় মমতায় জীবনের প্রতিটা পরতে পরতে কিভাবে যে আমাদের চলার পথকে জ্ঞানদীপ্ত করে মহিমান্বিত করে দেন তা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতেই আমরা উপলব্ধি করতে পারি না। আর সেই জন্যই তো তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, শুধু সুরের বাঁধনেই নয়, আমাদের ভাব অনুভূতি বেঁধে রেখেছ তোমার আত্মার সঙ্গে নিবিড়ভাবে। তিনি পাশে থেকে কাছে থেকে সব সময় বলেন, বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। কর্মক্ষেত্র আন্দামানে জাহাজে যাবার পথে একবার সমুদ্রের ভয়াল ভয়ঙ্কর রূপের মুখোমুখি হয়েছিলাম। বিক্ষুব্ধ সাগরের ভয়াবহ পাগলামিতে কোনো মানুষ হেঁটে চলে বেড়াতে পারছিলেন না। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল এবারে জাহাজ নিশ্চয়ই তলিয়ে যাচ্ছে। জাহাজের ডেকে কোনো ক্রমে বসেছিলাম, ঠিক তখনই সাহস জোগাতে তিনি এসে ভর করেছিলেন হৃদয়ে। বুকের মধ্যে থেকে বলেছিলেন, আমার কথা মনে করো, 1323 বঙ্গাব্দে জাপান ভ্রমণকালে তোসামারু জাহাজ প্রবল ঝড়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল। আমি কিন্তু বাইরের সঙ্গে বিরোধ না করে প্রশান্ত মনে লিখেছিলাম, শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে আমার যত তৃষ্ণা তোমার পরে। না দেখতে পাইনি রবীন্দ্রনাথকে, কিন্তু মন শান্ত সংযত হয়ে গিয়েছিল। 1294-এর আষাঢ় মাসে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করে ফেরার পথে স্টিমার ডুবিতে অগণিত মানুষের সলিল সমাধি তাকে বিমর্ষ করে তুলেছিল ভয়ঙ্করভাবে। তিনি সিন্ধু তরঙ্গ কবিতায় প্রকৃতির রুদ্র রূপ আর মধুর রূপের টানা পড়েন এঁকেছিলেন কল্পনার চোখে। ঝড় দৈত্য শক্তি হানে, মিনতি নাহি কমানে, প্রেম এসে কোলে টানে, দূর করে ভয়। একই দুই দেবতার দূত।

তো খেলা অনির্বার, ভাঙা গড়াময়, চিরদিন অন্তহীন জয় পরাজয়। ক্ষুদ্র স্বার্থবুদ্ধিতে মগ্ন হয়ে প্রতি মুহূর্তে যখনই আমরা গহন গভীর অন্ধকারে ডুবে যেতে থাকি, তখন তিনি অদৃশ্য থেকে গান গেয়ে ওঠেন। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হুষ্ণে দিশেহারা। আর তখনই আমরা অন্তরের প্রেরণা পেয়ে জেগে উঠি, জ্বলে উঠি মনের আলোতে উদ্ভাসিত হয়ে।

অন্ধে ছন্দে আনন্দে একেবারে রক্তে মজ্জায় মিশে যাওয়া এক অবর্ণনীয় অনুভূতি। সেই মহামানবের জন্মতিথিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। শামসুজ্জামান সেতারা, গ্রাম টোলা, দক্ষিণপাড়া, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান।

সব শেষ চিঠিখানি পড়ব। এটি লিখেছেন ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, প্রথমে তোমায় বলবো এই হিংসা বিদ্বেষ সমাজে আজ অহিংসার ও ভালোবাসার প্রদীপ জেলে, ভালোবাসা প্রেম ও বিদ্বেষকে তাড়িয়ে দিয়ে হিংসামুক্ত দেশ ও সমাজ গড়ে উঠত, যদি এমন হতো তাহলে কতই ভালো হতো বন্ধু, কি বলো? আমার স্বপ্ন এই আমি শৈশবের সেই অনাবিল হাসি খুশির দিনগুলিকে আরেকবার ফিরে পেতাম, মেয়েবেলায় সব বান্ধবী মিলে রাস্তায় জ্যোৎস্নার আলোয় হাডুডু ও বুড়ি বসন্ত খেলার অনাবিল আনন্দ মজার দিন ফিরে পেতাম। এছাড়া বৈশাখের ঝড় আঁচল ভর্তি আম কুড়িয়ে ঘরে এসে মায়ের তিরস্কার পেতাম, সত্যি যদি এমন হতো। এই সংসার চিন্তার হাত থেকে রেহাই পেতাম, তাহলে আমার সব স্বপ্ন পূরণ হলো, আমি এই বয়সেও শৈশবের মতো দিন যাপন করতে পারতাম, বাবা ও মায়ের কাছে আদর ও চুম্বন খাচ্ছি, পোষা বেড়ালটা আমার বিছানায় শুয়ে আছে, অতি প্রত্যুষে আমাদের বাগানে কলকাকলি কিচির মিচির শব্দ শুনছি, পাশ ফিরতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই দেখি কই, কেউ তো আমার কাছে নেই, তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? বন্ধু যদি এমন হতো। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য। নমস্কার, আন্তি ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া।

এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য। জনজীবনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ধর্মনগর ও কাঞ্চনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা অনুযায়ী উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রন এই বিধিনিষেধ আরোপ করেছেন। আগামী 30 মে 2026 পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। জানিয়ে দিলাম আজকের একটি তথ্য।

এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য সম্পর্কিত কিছু কথা। আজ 16 মে। প্রতি বছর আজকের এই দিনটি আমাদের দেশে জাতীয় ডেঙ্গু দিবস হিসেবে পালিত হয়। উদ্দেশ্য একটাই, ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই রোগের প্রকোপ কমানো। আমরা জানি ডেঙ্গু হলো মশাবাহিত ভাইরাল সংক্রমণ যা এডিস ইজিপ্টি মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে বর্ষার আগে এবং বর্ষাকালীন সময়ে এর প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গুর লক্ষণগুলি সাধারণত হঠাৎ প্রচণ্ড জ্বর, তীব্র মাথা ব্যথা এবং চোখ, পেশি ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা, শরীরে লাল র্যাশ দেখা দেয়, বমি হওয়া এবং অনেক সময় মাড়ি বা নাক দিয়ে রক্তপাত হতে পারে। এক্ষেত্রে

যেহেতু প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, তাই ডেঙ্গু রুখতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। যেমন বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়া, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, শরীর ঢাকা থাকে এমন পোশাক পরা। তবে ডেঙ্গুর লক্ষণ দেখা গেলে কিন্তু দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। প্রচুর পরিমাণে জল বা তরল খাবার গ্রহণ করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, কারণ আপনার সচেতনতাই পারে ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে।

0: এবার তাহলে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য জানিয়ে দিচ্ছি কাজের খবর। টিপিএসের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 220টি। শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স সেন্টার, টেলিকমিউনিকেশন অথবা MCA। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 5ই জুন 2026 বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়া অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তী কল লেটারে জানানো হবে। আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য 350 টাকা এবং এসসি, এসটি, বিপিএল, পিডব্লিউডি প্রার্থীদের জন্য 250 টাকা। অতিরিক্ত GST প্রযোজ্য। এবং আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in দেখে নিতে পারেন। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীনে সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা বিধিমালা 2022-এর মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অনলাইন আবেদনের শুরু হবে 19 মে 2026 থেকে এবং আবেদন করার শেষ তারিখ 12 জুন 2026। পদের নাম ও শূন্য পদের সংখ্যা: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 5টি শূন্য পদ। যোগ্যতার মানদণ্ড: প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল শাখার ডিপ্লোমা অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। চাকরির জন্য আবেদন করার সময় ত্রিপুরার স্থায়ী বাসিন্দা শংসাপত্র PRTC প্রয়োজন হবে। আর বাংলা কর্পোরেট ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়সসীমা 12 জুন 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 40 বছরের বেশি হওয়া যাবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমা শিথিলতা প্রযোজ্য। শ্রোতা বন্ধু, এবার জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 97% এবং সর্বনিম্ন 63%। এটি সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলার সবকটি জেলার কিছু কিছু অঞ্চলে। এ ছিল আবহাওয়ার খবর। শ্রোতা বন্ধু, এখানেই শেষ করতে হচ্ছে অভিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী এবং আমার সঙ্গে ছিল
1: আমি অম্বালিকা।
0: সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।

0: আকাশবাণী আগরতলায় কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এর পরপরই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।
1: One E presents Morning News. Good morning, I am VC Pramod. The headlines. India and the UAE signed slew of agreements including setting up strategic petroleum and gas reserves in India. Prime Minister Narendra Modi reaches Netherlands on second leg of his five-nation tour.

আওয়াই খো খাই দনাই তো আনি রংজান মারে গেজিং সঙ্গ আনি খা হামজক মা তেফুং গামিয়া ফরি চেঙ্গো দিনে চিনি শিকলা রোগ নেই জাইনক পান্ডা আং খাখলাইন রং জো তো কাহামনো দমবাই হই তে আমি কাহামনো দো রংজানে মারে গেজিং সং দিনে খা নই সাই নই চিদক বিশিনি মেটাল নি চিদক সালমারি ফাইদিনকে পুইলাও পান্ডানে বেদেগো তাম তাম তং চিং পুইলা নাই নাইলাইয়ানো দিনে পুইলাও তংানো রেজামুং আমনিয়াগুলো দনাই এইচ ভ্যাকসিন দেওয়ানো তুই কক থাইজ থাইনি জন্য সাবি খানার নাই বুকক নমিতা দেবরমা ফাইটিংকে রংসং মারে কিছু সং তুম চুং তাবক পুইলাও রেজামুং খানালাইয়ানো

0: Aho amsuk jara te jung khana lai khara samung re samung khorang rakha isita tripura phading ke jung tabo h vaccine de no tuyi kok thacha thanyi jung no sawai khana ra nai bukuk nomita de borma
1: vaccine awareness hni bo palai jago bishwa waisha hayung h vaccine sal palai jage fai tongo tabuk jora অমতি হাকে ন তাকলাই বিশিব 14 মে ও শাল পালে যাক নাই অ শাল ন কত শাল হনি বিশি বুরুম বুরুম পালে মানে নাহার মুংরক অঙ্কা এইচ এ বা এইচ আই ভি কার শুনানি বা গৈ নাংকুক মানে ভ্যাকসিন সুনামনানি নাংমানি লুকুরক নিথানি আওয়াই মুং তো বুনানি তেই আবনতি এই ভ্যাকসিনি নাইটুং মুঙ্গ শাক বেদেক মুংরক রুয়ই টংনাই ডক্টর নার্স রকনি নাই মুংন লুকুরকনি বৃষ্কাঙ্গ বরমকে ফুনগুই তিসানানে এইচ অমহাই কাইসা বেমার হামিয়া বিশি কুদুমা রমই সাই সাই বরকনি লাংমা সাসুখা হাইপান তাবক শাক হাম বেদেক রক সাসাউই ফাইমা বাই অ বেমার অ কিসাসু কলক জরা রমি কাসাউই টংমান ফিয়া তাবুক ফান আবনি সেরাই সেরাই হামসুক নাজে ভ্যাকসিন হায়ুংনি বরক রক সামুই মানিয়াখ এইচ নি ভ্যাকসিন হায়ুঙ্গ টংনাই যত বরকনি বাকৈ বেলাই খে নাংমানি কাইসা ভ্যাকসিন অ ভ্যাকসিন সামুই মানিয়ানি বাকৈ সাই সাই লুকুরকনি লাংমা তাউ ফান চৌই টংখ এইচ অমহাই কাইসা বেমার যা এইচ আই ভি ভাইরাস বাই সাম যাগ অম ভাইরাস বরকনি বৃষাকনি ইমিউনিটি সিস্টেম তৈরুক তৈরুক সবাই খিবুই রুয় আবনি সিনি বৃষা গবং বেমার বাই সাক সয়া অঙ্গই থাঙ্গ এইচ আই ভি বেমারক সঙ্গী বিশং তৈ হালক বলাই মানে বিশং তৈ এইচ আই ভি মানজাক বাই সুচি ইয়রজাক সেলাই মানে বিশং তৈ তৈ আবরক নকারি ব বুমানি শাকনি বসানি অরব আ বেমারক সলাই থাঙ্গি মান অ বেমার বাহাইকে মানজাক ইয়াবই কাতি ওই থাঙ্গি মান আবন তাবুক জরাতই বন ইয়া কাকনানি কাইসা লামা হায়ুংনি লাই বুমা ও শাল পুইলা পালাই জাকান 1997 বিসিনি 14 মে ও আ বিশ্ব আমেরিকানে কসাম হা কটনি বরক রক বিল ক্লিন্টন কাইসা ককলাম পান্ডব 2007 বিশিনি বিশিঙ্গ এইচ বেমানির সকর্মর মানে জাত ভ্যাকসিন সুনামনানি কাশা নাহার মুং সুনাম হাইপন আ নাহার মুং তিনি শক জরাতই কুবুই অঙ্গই মানজাখ অ হায়ুঙ্গ ফিয়া

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ ও বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী সনৎ দেব।

দেশবন্ধন অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান, শিল্পী ছিলেন সনদ দে। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস পৌঁছেছেন। তিনি আজ সে দেশের প্রধান

0: প্রধানমন্ত্রী ও রাজা রানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ের ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। বিদেশ যাত্রার ওপর অতিরিক্ত মাশুল বা সেস আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট প্রধানমন্ত্রী খারিজ করে দিয়েছেন। পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে সরকার। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্মূল্যায়নের জন্য একটি নোটিশ জারি করেছে সিবিএসই। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশীয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডস পৌঁছেছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। শ্রী মোদীর এই সফরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: During the visit, the Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushru Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবে নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গোরস্টোর সঙ্গেও। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাত্তারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুত ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়া সংঘাত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস, কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। বিদেশ যাত্রার ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপের কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই ওই সংবাদ সংগঠনের পক্ষ থেকে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর থাকবে, আজ থেকেই তা বলবৎ হয়েছে। অভ্যন্তরীণ বাজারে ব্যবহারের জন্য পেট্রোল ও ডিজেলের ওপর বর্তমান উৎপাদন শুল্কের হারে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগোর জানিয়েছেন, দু দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হেজবুল্লাহ

পশ্চিম মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কিয়েভে 3 শিশু সহ অন্তত 24 জন নিহত, আরও 45 জন আহত হয়েছেন। হামলায় বাড়িঘর, স্কুল সহ অন্যান্য অসামরিক ভবন ক্ষতিগ্রস্ত। কিয়েভে লক্ষ্য করে রাশিয়া 675টি ড্রোন ও 56টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। মার্কিন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখায় সক্রিয় কর্মরত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের তৃতীয় সপ্তাহে দিনটি পালিত হয়। 1949 সালে তৎকালীন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যানের উদ্যোগে এই দিনটি উদযাপনের কাজ শুরু হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা যাচ্ছে। উল্লেখ, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এটি প্রথম এফআইআর। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। আগামী 29শে জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর ডগ্গুবাটি পুরেন্দেশ্বরীকে এই কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। সংসদের নিম্নকক্ষ থেকে রয়েছেন হেমা মালিনী, হরসিমরত কৌর বাদল এবং ইকরা চৌধুরী সহ অন্যরা। অন্যদিকে উচ্চকক্ষের উল্লেখযোগ্য সদস্যরা হলেন সুধামূর্তি, পিটি উষা এবং স্বাতি মালিয়াল। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য এক নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেননি তারা দুদফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। এজন্য প্রথম দফায় ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির অনলাইনে আবেদন করতে হবে, পরে যা রিভিউর জন্য ডাউনলোড করা যাবে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা কোনো নির্দিষ্ট উত্তরে নম্বর দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন। এ মাসের 19 থেকে 22 তারিখ পর্যন্ত প্রতি বিষয়ে 700 টাকা ফি দিয়ে স্ক্যান করা কপির জন্য অনলাইনে আবেদন জানানো যাবে। এছাড়া পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন জানানোর সময়সীমা ধার্য হয়েছে মে মাসের 26 থেকে 29 তারিখের মধ্যে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তাঁর প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। 1960 সালে পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডর মাইম্যানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতিবছর দিনটি পালন করা হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজউদ্দিন ও গোহ সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে কেকেআরকে বাকি 3টি ম্যাচ জিততেই হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে আজও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। কোঙ্কণ এবং গোয়াতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে সরকার। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মালয়েশীয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন সেমিফাইনাল খেলায়। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।

এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নানা রঙের গান। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মানিজারা। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী প্রতিমা বড়ুয়া। দুপুর 1:50 শুনবেন অতুল প্রসাদের গান শিল্পী সুমিত্রা বন্দ্যোপাধ্যায়। বিকেল 5:10 দ্বিতীয় অধিবেশনে শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন গীত গজল শিল্পী আশা ভোসলে। সন্ধ্যে 6:05 সমূহ গীতে শিক্ষার আসর। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, বিষয় নারী শিশু ও ফৌজদারি আইন। পরে শুনবেন লোকগীতি শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন জেলার চিঠি। রাত 8:10 শুনবেন অনুষ্ঠান ভক্তিগীতির অনুষ্ঠান শিল্পী ভবানী দাস। রাত 8:30 সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন নানা রঙের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা, এই অনুষ্ঠান আপনারা শুনছেন 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নানা রঙের গান। প্রথমে শুনুন আধুনিক গান, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

নানা রঙের গানে আধুনিক গান শুনছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

আপনারা শুনছেন নানা রঙের গান অনুষ্ঠানে। এবারে শুনবেন রামপ্রসাদী গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: এতক্ষণ শুনলেন নানা রঙের গান। অনুষ্ঠানের শিল্পীরা ছিলেন প্রথমে ধনঞ্জয় ভট্টাচার্য, পরে শ্রীকান্ত আচার্য এবং সবশেষে স্বরাজ রায়। আকাশবাণী আগরতলা।
1: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে, সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, এমএসএ পেমেন্ট করুন। মানি ব্যাগ খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি আরবিআই এ কথা বলে যে
2: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
3: অন্যদেরও শিখিয়ে দিন।
4: বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে, গরমকে হারানোর সহজ উপায়।
5: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য।

0: পারে, তাই বারবার জল পান করুন উছায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
0: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক সংযোজনায় হিন্দি ছবির গানের অনুরোধের আসর।

0: हेलो।
1: हेलो
0: हेलो
1: कादंगे थांगा साबतोंग मने तो ऐसा कॉल खाला पे

অনারি হিন্দি তকে নিয়ে চামুখ নাকা সাধনা সরগম তাই উদিত নারায়ণ বাই রসাবজাক রসামু বেলাইখানা তো রসামু হিন্দি তকে নিয়ে রসামু ফাইডি আইনাই টেটাংসা রসামু নরমের বাকি

আসু যতি নরকনাকা রাম তেরে গঙ্গা মেলিনী হিন্দি তখন রসামুং লতা মঙ্গেশকর বাই রসাবজা রসামুং তাবখনাদি মানিক দেব ব্রহ্মা তাই বিপাশা রিয়াং বাই রসাবজা রসামুং নিন বাই আনি কথমা বেলেখনা

এতক্ষণ শুনছিলেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন নায়িকা সংবাদ ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

অদ্বিতীয়া ছায়াছবির গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এবারের ছবি শঙ্খবেলা, শিল্পী লতা মঙ্গেশকর।

অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান শুনলেন মান্নাদের কণ্ঠে, বাংলা ছায়াছবির গান শুনছেন কম্প্যাক্ট ডিস্কে। এবারের ছবি নতুন জীবন, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন কুহক ছবির গান। এবারের গানখানি শুনুন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে ছবি চিরদিনের।

মান্নাদের কণ্ঠে শুনছিলেন তিন ভুবনের পারে ছবির গান। এবারে গানখানি শুনুন আশা ভোসলের কণ্ঠে ছবি ছদ্মবেশী।

মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো।

অমানুষ ছায়াছবির গানখানি শুনছিলেন কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে, শিল্পী কণ্ঠে। এবারের গানখানি শুনুন ছবি আনন্দ আশ্রম।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন অনুরাগের ছোঁয়া ছবির গান। এবারের ছবি জীবন মরণ, শিল্পী কিশোর কুমার।

0: आकाशवाणी आगतला जतिन फासिंग हमजाक माताई खा खामिया फरी सिंगजागो चिनी तिनी दीपुर जोरानी कक गोरक पांदा तिनी सिंगडबो न पुलवन खनाबादी लला मन जोरा तांग बितिबो फेस्ता काय मनेति कक थचा थाने
1: हाय थांगना कदताई करे जस जागाबो बेदेक बेरसनि रेदी हाय खेबा काय रेदी हाकिनो थांगै थांगो কিশিশা তংখাহকে রিবি রিবি খাই নাই খরংসাই থাঙ্গই ফায়ো ফিয়া ইয়া ফাঙ্গ তৈলমই টংখলে বো ফাং থ্রিপ্রই থাঙ্গো সেজনা বো ফাঙ্কে উবি হাই আব গানা গানা উবি গানা গানা হায়া খাবা নুকুসুক হায়াখে নারে বারে রক কাই রেখা হাঙ্কান সাশিনী চাই সাবায়ঙ্গ তাই হামসাই বো ফায়ো সেজনা ফাঙ্গ বো সিং চারিয়া বিনি বুফাং পদ্রে পট মানে কসংরে রহরে তাই থাতারুরোখে থাইমানি রকবসং নগু ব কাইসা দং হাইসি বিনি বুফাঙ্গ কসংরে থাইমানি চং পদ্রে পট বথাই নগুই টঙ্গ রম দি কস হয় লুবিয়া

0: 아더럼 빠이 카쿠루 타슈무 징가 아마티록 샤자나 부팡 하케성아 부석수와이동 나시디 샤자나 발라냐승 달럭 삼프라니 비싱고 커보 하일레 무야스크 사크 형티니 신이샤나에케 르위샤크 벨라뇨 토고 피야 승보너 턱바이 역바이보 사이마노 박사박사 짜나니 부릉야 하야케바 사야보동고 샤오이만칼레 까함노 샤오이나이베디 턱수가노 이제 사야럭 턱마 시민야 비니 불라요 땅어동 아보보시니 시타이동고 보벨라이 포스티그낭 불라요 비타민 에 비타민 시 캘시암 타이 Luharo potongo. Romdi, glass kashawa, kakarang, tai kasarang shazana blaini ros, sopungza kanke, vitamin A, busutong, shaitamanbai, kaisar toktui, hayake, pasogram makhon, hayakeba, kuribri, dut kapni, vitamin A bai, shazana blai, noshuimano, taibus haikanawana, kaisar komola, kaidokse jami, evake, chidokjora, thailik, hayake, কাইচার আপেল জেস ভিটামিন সি টং অ সেজনা বুতই জের সেবজাগব আসম টং হনি মানু হাই সিমিংয়া কাপ কাশানি সেজনানি রস কাপ কনি তাই খাকসানি দু তক্তই তাই অকনি প্রতিম রব আর টং আমনি বাকিন সং সেজনা ন সাথাই তাই সেজনা বলাই রক্ন বসং থগিয়া হনি নাই সামুনায়া খা টংানি ককরে জেসরাই পুষ্টিনি বিয়াল মকল নুকঠায়া বরকন সেজনা বলাই সারখে কিসে কিসালে সুবাস মানাই ডাল খিচুড়ি হায়াকে রুটি বাইব সাজানা বলাই কলাইন সাবায় হনে খাও আসক জরা তো বলাইনি ককমাং সে টাংমা টাংসা সাই থাংসু ফিয়া বিনি বুবার বুথাই ইয়ারং বসলৈ বতিরংনি ককলে তাই বেলেং তৈব সুস সাজায়খো ব যে চিনি বসৈ বিথি বুড়াই নাং চাথিনি অগসং বুবা হাইকে সাইটং আবো তো সানানি কক রেখা বুথানি কক হুঙ্কে তো সং তামস সাশিনাইবা সাকাই দেশানাই আন্দ্র দেশানাই বেরম্বতই দেশানাই থগ্রী দেশানাই হ্যাঁ খাবা অ বিশিনী বাহান্ন রগৈয়া থগ্রী জানাই সাশিনী সাই সাবাই কলমাইয়া বুথাই কলেঙে হুঙ্কে তো আবো সং তাম খাইসাইমান গুদক রগ সাইমান ও নেরেম সিরক সাথী রগ থগ্রী বসাইমান আমো তো আসক তো সাইখানার কা সামানি খবর সাশিও সাকা সাকা তা কিসা সবাই সাশিন আবং খা চিনি 100 গ্রাম সেজনা নিজে ও তঙ্গ বুটিয় আর 72 গ্রাম ক্যালোরি 7.4 গ্রাম প্রোটিন 295 গ্রাম ক্যালসিয়াম 3.6 লৌহ তাই 4.9 গ্রাম কেরোটিন 165 গ্রাম এসকেরিক অ্যাসিড তঙ্গ পাইথাগ কানানি ককিসা সাফিরান ফুট কাইসা কেবেন ফুট কাইসা কসং তাই ফুট কাইসা কুঠুগ মিসকি হায়াকে হা কসগ্র লুখলাই কাইখান কেন তালবা তালডক নি বিশিংগন হাইন লিপ লিপ তরি ভায়ান হনখে না সিডি সং সাজানো কাইখানকে চিনি বাগে বসে খামগ্রাই ভাই কাইনা খলাইবাইদি জেখনানায় কাইখানকে ফালিব মানান চাওইব মানান
1: আসুক যারা লেলামানি জরা তং বিতিও সেজনা কাইমনাতে ককথাজা থাইনে সামানেন খনার জাখা লেলামানি জরা ও তাব খনাবাদি ফাগন্তি দে বর্মানি খরাঙ্গ জাদানি রচাপানি রচাপুং

哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，哎呀哥，
আসরজোড়া লীলামান জোড়া ও ফাগন্তি দেববর্মানী খরাঙ যদনি রুচাপনি রুচাপুন খানা রুচাখা তাবো খানাবাদি বুড়ি রোগনি পান্ডা নগুল।

0: Genau, dann ist es auch gut, dass wir schon noch viel lernen können. Haben wir viel lernen sogar, denn ich nie Brirok nie Panda nugulo. Denn ich sing Brirok na Tui, Brirok nie Bagui, je Khatijak Juda Klayi, Kerong Tongmani Amonoti ich sehr koglam Kanalai nei. Kaisa Kerong Ketal, ne na sing Shawi mano, asuk kecamungnya kuba Nari Shakti Bandhan Adhiniyam. Abo tamo, beri rokni bagui no abo khati jak ngakai abo tamo tamo mantai dong abo ni bising te abo noti jeng shalene bagui tini jeni pandau kabo gitu ka kerong kerong shumana de burmano. Ake madam nusin pandau lamsoko kulumka.
1: Abo kulumka.
0: Ake abo no nari shakti bandhan adhiniyam. A abo bufun shimi jeng jakha o kerong amun kisa jeng kana namazong.
1: Abo, tini ni topic to nari shakti bandhan adhiniyam. 2023 bo abo jengjakha hunge tangi obono masramka obono age jeng chalayana obono chintan tabo program rakha kya tabo kok chalaka agira ko bo ga jeng nubi patang je briyangi bagi je raida rakte jeng khati jagnu go bongni man thai soktai koto phakyang ke case khana phakya jeng borong no bongni odhikar থেকে চং বঞ্চিত খাইয়াকারি বরং চং যতটা সম্ভব মানে কেবাং বং বংনি মানথেন চং ইয়াফারি রু আবার হুঁকে তামো এভরিডে ডেলি লাইফ বরক ভাইকে মাইচাই থানাই ভাইকে চলি নাই ভাইকে বংনি বড় নিজের সার্ভাইভ খাই নাই কারণ কাছে বলি না তো যেহেতু চিনি ইন্ডিয়া প্যাট্রিয়াকাল কান্ট্রি পুরুষতান্ত্রিক সমাজ যেহেতু আমাদের না তো বড়ি বছর ওয়ার্কিং ম্যান ফান তো হাউসওয়াইফ ফান তো বন কাজাগাই আং পুষি মানে হুনি বনতেই ফাইও অবত চীন ভারতবর্ষ নেই প্রথা বা রুল রেগুলেশন গাইডা কাশার অবতাও ব আগে নিশিমি যে চলি ফাই মানে তাও ব চলি চলিন তাহ অব সারা জীবন চলিন থাঙা নহুনি চেন মঞ্চ হতা তাবুক জড়াতেই

0: যে আপনি বিশিন বিশিন আলকা তাবুকতো চিনি ভারতবর্ষ অনেক ডেভেলপ হংখা অঙ্গি পতঙ্গ তাঙ্গ হিংকে কূটনৈতিক রাজনৈতিক বিভিন্নভাবে ন অন্য যে ফরেন কান্ট্রি রাষ্ট্র রাষ্ট্র কানেকশন আগে তো আসুক কানেকশন করেই আসুক ইকোনমিক্যালি ইচ্ছেন অনেক উইক আমার বাকি কানেকশন না রেখে আনিবাগে ইচ্ছেন অনেক উকলক ক্লাই তঙ্গমানি আগে কিন্তু তাবুক যে কম্পিউটার নেওয়ার যুগ বড় রক সিবাইখ্যা নুক বাইখ্যা হে চিন চিন সিনি তংখে ইংগিয়া যাতারনি হেল্প নাগু ফাতারনি হেল্প নাগু হে যার আজাগাও আক্ষেত্র ফাতারনি রাষ্ট্র বাই তাবক আমেরিকা ফান আমেরিকা ফান বলতে আমেরিকা হাই কান্ট্রি বাই তো যারক নাস নাস নাগু আমেরিকা তো ওয়ার্ল্ড যতন সাই রিচেস্ট এন্ড ফান গান হই যাই মানু হে তাবকলমনি দুবাই আং তাবক অ কক রকসা মানে রিজন হংকে মানে তামনি বাগই অ আইন্য মাকারিকা অবন চুন যদি এলাবোরেটলি ব্যাকগ্রাউন্ড সতনিয়া হংকে পাস্ট নো সতনিয়াকে প্রেজেন্ট নো চং এস্টাবলিশ খাই মাংলা এস্টাবলিশ খাই মেয়াকে ফিউচার চং তামখা আগ্রুক নাই অবন সানানি বাগে চং কিসা ডিসকাস খাই লাই কথা খাই তঙ্গু হংকে যারা সামানি ফাতারনি কান্ট্রি রকমের চ অনেক চিনি কানেকশন বারিখা কমিউনিকেট খাঞ্জানি সুযোগ সুবিধা অনেক বারিখা চাবা মানখা তাবুক বিদেশ যত্ন থাঙ্গ নগ শিও আবনি বাকে চরনি হেল্প বাইফানো অনেক কিছু ডেভেলপ হয় দি চিনি ভারতীয় নারী রক ব্রি রক যে সুযোগ শিকা নুখা ফাতারনি ফাতারনি যে ব্রি রক বাই কানেক্ট কানেকশন নারক মাবাগে চং মুখা যে বরকনি কান্ট্রিনি ব্রি রক তাবক জার্মানি ইটালি বারন্দি নিনি ইউকে আমি হাই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি রংনি যে ব্রি রংনি ওয়ান চুং মুং প্লাস বরকম যে ওয়ান কাইসা মানে ওয়ান চুকাঙ্কে আমার যে রিয়েলিটি যে টান খাইনি আবতো সুযোগ মানে নাগান বরং যেভাবে ব্রি রং প্রায়োরিটি রই যে আগুক না বাকি সুযোগ রই তঙ্গ আ সুযোগনি রেজাল্ট না তিনি ফাতানি যে বড় বড় দেশ রক কান্ট্রি রক অনেক বেশি চিনছে ডেভেলপ হে চিনি ভারতবর্ষ চত ব্রি রক সবসময় না চা তারপরম দি যে যে মুসলিম রগ্ন স্পেশালি বরং তো বুর্খা বিশিং তনু হে এমএস ব্রি রং হিন্দু ফানাং তো খ্রিস্টান ফানাং তো ব্রি বুড়ি নারী রং কিসা তলাখান তনু নক বিশুমন তন নকনি নখনারিয়া
1: বুঝিয়া
0: হে আপনি বিশিং বসে ধর্ম নিবাগিব বরং তাই বসে হুই তনির মানে পর্দানি উকলক তনির বরক তামখে আগুই ফাইনাই হে ইয়ংলাই হন যতন যতন যতন সমান নারী পুরুষ যতন সমান কিন্তু খুব বাই যতন সমান হানি সামাবাই তংলাক সমান নেই বাগেই নন আব ব্যবস্থা মাখলাইনাই আপনি ফেসিলিটিস তো নারনাই বলে সামবসং ফাইনেন বাকি বাকি যখন মুখা যে তাবকনি জেনারেশননি মহিলা রক বিশেষ করে বুড়ি রক নুখা যে অনেক অনেক জায়গাও কোনো একটা বড় সেমিনার থাঙ্গ বা কনফারেন্স থাঙ্গ আপরো বাইরে নিজে ডেলিগেটস রক ফাইও বুড়ি রক যে মহিলা রক ফাইও বরক বাই কক কাইসা লাইন বকহামকে সাউই বুঝগই মাইয়া কারণ বরং যে ওয়ান চুক মানে বরং যে প্রেজেন্টেশন রক চিনি যে ইন্ডিয়ান ব্রি রক বরক আসুক সুযোগ সুবিধা মাইনি বাকি প্রেজেন্টেশন বরক কাহাম খাইমিয়া বরং প্লিজ বক খাইমিয়া তো আবনি বাকি অনেক ক্ষেত্র উকলক ক্লাইও হে ও যে উকলক ক্লাই মানে অব একটা চিনি ডেইলি লাইফ বা চিনি অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সব জায়গাও না চিনি অব একটা ড্রব্যাক অ্যান্ড বিগ ল্যাক অব একটা তামসানাই অব কেবেন হানি মানো চিনি কক বাই অব অনেক চিনি বাকি হামিয়া হে কিন্তু তাবুক চিনি ব্রি রকব পড়ালেখা খাইমানি গুণই অনেক কিছু শিকা নুখা তাই কোনো ক্ষেত্রে বরক উকলক অনাম চাকলিয়া অনেক কিছু না মানসগিন কাইসা বৃহত্তর কতর কাইসা আন্দোলন হাই ন খাইমাক লাইখা হে চিনি রাজ্যসভা লোকসভা যারা যারা চিনি প্রতিনিধি হিসাবে সাংসদ রক্তঙ্গ বরক অপ্রস্তাব না রক্ষা যে চিনি বৃজংনি বাকি যদি ন কিসা পানর কাইসা রিজার্ভেশন ই অবনন বৃজং বাকি খাতি চাক হানি যদি ন কাইসা রিজার্ভ মানি তনিয়া হে অবত মাস থাঙ্গু কমন জেনারেল থাঙ্গু আং বুড়ি ইঙ্গিত আং চলাবাই বাতাই পাই

0: আং যেহেতু বুড়ি নরকানো বুড়ি হিসাবে ন আমতিকে কোন মানে কোনা কাছে তনে না মুসং যাগ মুসং যাগ যেহেতু মুখুন বসামল নাই বসাব পুষি নাই মামী বসং নাই সামং বতাং নাই সোলারমে সে বুড়ি ক্ষমতা অনেক বেশি বরং ন সুযোগ রিয়ানি বাগিছে বরক এস্টাবলিশন মাইয়া আগুগি মাইয়াঙ্গু হেঙ্কে নিজে নি হাইবাকে নিজে নি দেশ নকে উন্নতি হা উন্নত খাইনা মুসং যাগ প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট নি মুখাং ফলনা মুসং হাইকে বহাই বনকে আগুন নারিয়া সাংসারিক পারিবারিক যত জায়গা থাকে ন আ জায়গা নয় বন কনফাইন কে তো না নাইও হেঙ্কে আপনি আ কনফাইনেস থেকে নংখরি ফাইনানি বাকি সাংসদ যারা যারা চিহ্ন তংনাই রক আবত নুগ পার্লামেন্ট সোলারংনি তুলনায় ব্রি রক 10% সি 100% বিশেষ ন 10% সি ব্রি রক সাংসদ যাব নুগু হেঙ্কে যে কয়েকজন তাই বরক নানসুগি নাই অবকাশে দাবি খাইকিয়া যে চিং বুড়ি রং বাকি কাছে রিজার্ভেশন মা খাই নাই রিজার্ভেশন খাইনা থাকে তো হাইকে তো খাইমিয়া আর তো অনেক ল নি প্রসিডিওর তঙ্গ অনেক কিছু অ্যামেন্ডমেন্ট খাইনা তঙ্গ হে আবনও আনসুগিন অবকাশা হেড নোট কারিখা যে অ আইন নি বুম না নাঙ্গ নারী শক্তি বন্ধন অধিনিয়ম যেটা চুং সিআরপিসি আইপিসি যেটা আগে তংমানি যেটা ইন্ডিয়ান প্যানেল কোর্ট ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আবরংনি যেমন বুমুং পরিবর্তন খাই নাই আব কতাল লঙ্কা আবনও সলাই সলাই খাইন আবনও নারী শক্তি নারী রংনি শক্তি নাঙ্গু হি কাইসা অব আইন কারি কথা
1: এই যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম অব তো 33% নি কখনো সাজাগ অবনিশ কাঙ্গু তো 33% নিবাকে রিজার্ভ উইমেন্স রিজার্ভেশন বিল হেনে তঙ্গ
0: আও আবত তঙ্গু ন উইমেন নিবাকে এই বিল পাস খাই যাক তঙ্গু
1: ইনকা অববে অবনি তাম ফেলাই মুক্ত
0: আও অবতাব গ্রম দি ও 33% অব যেটা কারি মানে অব ব্রিয়ংনি ওভারঅল নং তাব চাকরি ক্ষেত্রে পানঙ্কা রাজনৈতিক ক্ষেত্রে নব রাজনৈতিক ক্ষেত্রে নোট বাজানি হে ইলেকশন যে সোলারংনি বাকি আসুক কোটা আসুক সিট তাই বুড়ি রঙের বাকি হে আলাদা তাই অব পড়াশোনার ক্ষেত্রে 33% ইনক্লুডেড নি চাকরি বাকরি যত ক্ষেত্রে ন অব একলগি কাউন্ট খাইজা গোতা তাবুনি যে অ কেরং অর খাইচা কাতা হে অবনি অবনি কাইসা তা কিছু ম্যাটার সাইমানা নাঙ্গো যে অব অনেক আর্গুমেন্ট অনেক তর্ক বিতর্ক নি পরে অনেক কিছু ডিসকাশন নি পরে অব হাই কাইসা লোকসভা অব কাইসা ডিসিশন না খাজে অন্তি হেকে তো নারক ফান অব ভাইকে ফাইনাই অব অব ভাইকে অব ন ব প্রসেসটি অম আস্তে আস্তে আগুগুই ফাইনাই আতামসা তো নানকা হানি তাঙ্গন অমতিকে আইকে অ্যানাউন্স খাই রি রি মেয়াবলে যে ই নানকা নান অব অমতি বুমুং সামি অমতি রেখা অব হাইকে মাইয়া অব ন হন ডেলিমিনেশন সেন্সাস সেন্সাস মানে গণনা যেন যতন কামকান সাইমান 33% ভাইকে হিসাব খাই যাকা অব অমতিকে খাইজাকা যে পুইলা পুইলা না পুইলা ওভারঅল বুড়ি বসক বাইঙ্গিয়া পুইলা ওভারঅল বরক চিনি ইন্ডিয়া ও বসগ্রতে বাংখা হে আপনি বিসিঙ্গ আপনি বিসিঙ্গ তাপরম দি তাকে সাবান সেন্সাস পুইলা যে জনগণনা খাইমানি আব চ্যাংখা 1951 চীন ভারতবর্ষ আব খাইও অমতিকে খাই হে 1951 পপুলেশন তঙ্কা চিনি 36.1 crore হে পার্লামেন্ট সিট সিট বুসুক তঙ্কা লোকসভা আর রাজ্যসভা পার্লামেন্ট বুসুক ফাঁকিয়া পুরো 494 হে 36.1 crore হিসাবকে হিসাব অনুসারে 494 আর এমপি প্রেজেন্ট খাইও 7.3 হে 1961 তাইছে যখন লোক গণনা খাঙ্খা আপুরু ফাইকিয়া 36 থেকে 43.9 তাইছে বারিখা হে চিনি তো ইন্ডিয়া ভারতবর্ষ যেহেতু কিছা গরিব নি দেশ নহনি মানো চীনর কাইসা একটা প্রবলেম বিগ প্রবলেম হে ল্যাক অফ এডুকেশন আবার বব ক্ষেত্রে চীনর আগে নিশিমানো খনাই ফাই

কার্যকরী ইন হনি সাইমান আব বহু বাইসিমি সালাইও যে তামন হকে এই যে ফ্যামিলি প্ল্যানিং করি নিবাগিন চিনি ভারতবর্ষ তাবক ব ডেভেলপ বরক বাংমান বাগি নিনি যে প্রোডাকশন উৎপাদন খাইমান ইলে নিনি দশ বরক চানাইং তাঙা একশো হকে নিনি ইনকাম অনুসারে নিনি তো বরক বরক বেশি বড় বেশি এনকি যে রাংনি ভ্যালু তাঙি বুনি কান্ট্রিওকে বেশি চীনকে বেশি বেশি কম আবাব আবাব একটা বিগ একটা প্রবলেম আর রেশিও নেনে থাকে আংতাবো সাবা নতাবো থাইল্যান্ড থাইল্যান্ড তো কাছে মঙ্গোলিয়ান কান্ট্রি থাইল্যান্ড থাইল্যান্ড যে রাংনি যে মুদ্রা ভাট তাবো বংনি আরো এক বরংনি আরো চং চিনি ভারতীয় রুপিস 1000 রেখেছে বংনি আরো চং 300 টাকা মানু 300 রুপিস হেঁকে চিন্তা কে নেদি ওয়ান চকে নেদি চিনি 1000 রুপিস ইজ ইকুয়াল টু বরংনি 300 রুপিস অর্ধেক বইয়া তিন গুণ হিসাব হেঁকে অবতাম নিগুণ অথচ চিনি বরংনি যে প্রোডাকশন উৎপাদন প্রোডাকশন কিন্তু এমন কুনুয়া বংনি আরো তামতংকে প্রোডাকশন বলতে চং নুগ বরংনি প্রাকৃতিক যেটা সয়েল হা কাহাম আবন বাগে বরংনি যে ফল ফকলা যে ফ্রুটস আবো ভেজিটেবল আবো সিমিস এবংনি কাহাম তঙ্গ তাই তাবো গ্রন্দি স্টোন পাথর পাথর মান্থক আসল পাথর বাই তাই স্টোন বাই তাই ফ্রুটস আবো বাই তো কাশা দেশ উন্নত মেয়াবলে উন্নত না হে তাইব তাইব প্রোডাকশন নানো তাইব চিনি ভারতবর্ষ আনছকে নাই দি চিনি আর হসু হঞ্জা গে চাইনা নি পরে না চিনি ইন্ডিয়া ওয়ার্ল্ড সেকেন্ড পজিশন তঙ্গ প্যাডি প্রোডাকশন চিং যে মাই কাইমানি চিনি মাইনি কোয়ালিটি চিনি হা আসে কাহাম মাইনি কোয়ালিটি সর্বোচ্চ মানে অনেক উন্নত মানের হে চিনি আরো তামু করিত চিনি আরো ইন্ডিয়া ও চিনি ওয়েলথ স্টোন এই যে জয়পুর তারপরে কর্ণাটক কাশা কাশা জায়গা যে বড় টাইলস মার্বেল দামি দামি যে পাথর রক আবো তো ন্যাচারাল আবো সিনামানিয়া পাথর আবো অরিজিনাল সে আবো চিনি হানি যে কোয়ালিটি সয়েল কোয়ালিটি অনেক বেশি কাহাম কিন্তু চঙ্গাবন সামঙ্গ থেপে মেয়া চং ফাতর ট্রান্সপোর্ট খাই হেনিলে বসে খাইমান চং নিজেরা সে চিনি প্রোডাকশন চিনি চং যারা তংনাই চিনি বড় রক চং সে চিনি মানেই কুল পুষজ্ঞা হন যেটা চাউল পুষজ্ঞা চংলে ফাতর তাই তাম রহসি নাই বা হে চং সাই হে আক্ষেত্র চং সাইমান যে চিনি আর সবচেয়ে বড় সমস্যা হে এডুকেশন প্রপার শিক্ষা করে তাবক তো তাই বলছেন নুগো তাই বক্ত নাই দি কক সাথে সে একটা কক তখন যে কথার কক নেই পরিপ্রেক্ষিত না তাকে সে কক ফাইও একটা কক সানা থাকে তাকে সে এক্সাম্পল সাজাক তো ইংর এডুকেশন নিজে কক সামানি চং তাবক যে সাজিং সামানি যে শিক্ষা নিয়ে অভাব বিভাগিনও চিনি ভারতবর্ষ থাকবো উন্নতি ইঙ্গি মেয়া ফ্যামিলি প্ল্যানিং করে জনশিক্ষা জনসাধারণ শিক্ষা যে নানি প্রপার এটুকু তাইবক তো চিনি ভারতবর্ষ অ জায়গা সুখ শিক্ষা প্রতিষ্ঠান কাছে বিজনেস সেন্টার অং থাকা শিক্ষা নং সাধারণ পড়াশোনা খানাব রাং তবে মেডিকেল পড়ি না আঙিব ইঞ্জিনিয়ারিং পড়ি না আঙিব যত জায়গা ন এক কোটি রাং নি কমে নং প্রাইভেট জায়গা যত তো গভর্নমেন্ট চান্স পাইয়া সব জায়গা ন পলিটিক্স হাবি থাকা সব জায়গা ন রাং নি যেটা অঙ্ক ক্রাইস মানে তাম সানানি গ্রিডিনেস ও যে মান্না মুচুক মানে যে গ্রিডিনেস হাবি থাকা হ্যাঁ তাই চিনি দেশ তামকে উন্নত সিনাই চালাই মানে সেগলাই মানে সাব চাই সাব বেশি সেগিনাই মান কাহামুই মান হামনানি অঙ্ক বেশি আং আংসিমি হামনানি নিমবাগি হামান সুগিয়া আবনতে সচং পালিয়া হুলিয়া আঙি টংলাইও বা নারী রংনি উন্নতি কক্ত বাদ মরগাছি দি আপন বাগিন তো একটা কান্ট্রিও যদি কাইসা নারী ন সম্মান রিয়া বন খালি শুক্লি তো নানি টর্চার খাইজানি বন উকলক্ষে তো নানি মাংসে বখরক গুড়ি তঙ্গ হুঁকে ওয়ানচুক হুঁকে বাকি হাউ আওয়ার ইন্ডিয়া উইল ডেভেলপ বাকি চং ডেভেলপ নাই আবো তো বিগ কোশ্চেন নব তারপর অবনি বিশিং হব আবো তো চং আলোচনা খাইলে মাসে যে মেরিটস এন্ড ডিমেরিটস বোথ দ্য সাইডস হুঁকে সালাই মাসে অবনি বিশিং হব তব চং বিশিং বিশিং তুই চং আন্দোলন খাই

0: यो अचेष्टा खाइतङ चिनी जार प्रतिनिधि तङलाई र पार्लियामेन्ट्री मेम्बर र चिनी महिला र बरक चिनी बुढी रङले बागै अल ओभर सब क्षेत्र न रिजर्भेसन नाङ नाइ पढाशुना भनङ तो तब পড়াশোনা থেকে শুরু খাই রাজনীতি থেকে শুরু খাই চাকরি বাকরি সব ক্ষেত্রে না বৈরং বাকি আলাদাভাবে ফান্ড নাং নাই যে এই নংনি বাকি হেনে আবার খাতে যাক দঙ্কা রেনা তো কোনো অসুবিধা করি যে জায়গাও 100% পুরুষ তঙ্গে আজ 100% বেশি 33% চিনি বাকি খাতে যাক বৈরং বা খাতে যাক অসুবিধা লেবা জায়গাবা মেইন প্রবলেম গে মেন্টালিটি না পরিবর্তন মাখলাই নাই ও যে বখা শীতরাং মানে অব বখা শীতরাং হনি মানে যে সবসময় না যে পুরুষতান্ত্রিক সমাজ চিনি প্যাট্রিকাল কান্ট্রি আবার সাকা তং না নাই হাইকে তো নং ডেভেলপ নানি কোনো লামা তো
1: আবার যেন উইমেন্স রিজার্ভেশন বিল প্রুব খানাকা যে 33% সংরক্ষণ খাতি যাক তং না নাং নাই কে অব চং গ্রাম পঞ্চায়েত রগ পুরসভানি যে আসন রগ আর 33% আব আপ্রুভ ইমপ্লিমেন্ট উংমারক নুখা গে তাবুক গায় অব অ আবন অসানমুগ্ন তাবুক গাকা অব আইনি থাকা হাইসে
0: প্রস্তাব তো মানে অব আইনি থাকা তাইব আইনি তংখু অব পেন্ডিং তংখু তাইব
1: অব খাই ডিলিমিটেশন উল
0: তাইব পেন্ডিং তংখুতা এফেক্টস ফোর্স কেম ইন টু ফোর্স বুপুরো ফাইন আব মাকে চেন যতন না সিঙ্গি তংতা তাইব রমদি একচুয়ালি অমতি হয় যখন প্রবলেম ফাইও না অমতি ক্ষেত্রে কিন্তু মিডল লোয়ার ক্লাস নি বড় কিন্তু সাফার আরেঙ্গা হাই ক্লাস নি বড় রক্ত অবরণী ও ওমেন রিজার্ভেশন তঙ্গে বতাম করি বতাম অব বংনি কোনো এফেক্ট ইঙ্গা মেইন যে মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস এন্ড আপার মিডল ক্লাস বড় বড় আ শ্রেণী বড় রক সব থেকে গবাং এফেক্ট দঙ্গো বরক লুজ আরঙ্গু অমতি হাই প্রবলেম বরক ফেস মা খাই তা হুম তাইব রম দি তাকে সে তাই ছালাই আনো যে এই যে সেন্সাস সেন্সাস যে গণনা খাইমানি পার্লামেন্টে কক আখা যে গণনা খাইমানি পরে সে চ হিসাব খাইনাই নাই যে চং 33% রিদামান রিমাইয়া আপনি পরে সে হিসাব খাইনাই তাবো তো বুড়ি রক নি সংখ্যা অনেক গবাং থাকা আগে যেমন তিনি সিমি রমদি 30-40 ইয়ার্স আগে ভারতবর্ষ পাঞ্জাব হরিয়ানা ও যতন চাই বেশি চলা কবাং আচায় চলা বেশি আর বুড়ি রক 10% হনু মানু বুড়ি রক বুড়ি রঙের সংখ্যা তা আব বায়োলজিক্যাল অমতি হাই আব কোনো মানে ইন্টেনশনালি অমতি হইয়া যে পাঞ্জাবি রঙের বেশি চলা রঙ বেশি জনসংখ্যা তা কিন্তু তাবক তো আবো তো 30-40 বছর আগে কক সামাসে তবে আস্তে আস্তে আমি তিন থাকা যে অল ওভার দ্য ইন্ডিয়া মোটামুটি তবে ওমেন র বুড়ি র 50% থাকা 50% বুড়ি বসে আসা ইউ বুড়ি বসা রকব তিনি যুগ চলা বুড়ি চলা রকব না কম্পিট খাই নাই চলা রক নেই চাই অনেক বেশি প্রোগ্রেসিভ এবং অনেক বেশি গবাং আগুক যাক বুসকাঙ্গ অমতিন অঞ্চুকেই অমতিন চিন্তা খাই ন চিনি যারা সিনিয়র রক্ত বা সাংসদ নিজে প্রতিনিধি রক বরক তবে বেশি ফাইটার বিগ ফাইটার লড়াকু যেটা হিন্দি ভাষা লড়াকু ওই থাকা অব আঙ্কে হন যে অব একটা কাহাম সে অব ব্লেসিংস অবনি বাকি চিনি যারা নগ চিনি ছাইসা তঙ্গ চিনি যারা মানে যত মানে নগ্নি চলার বরং মধ্যে তাই কিরিমানি বরং স্বীকৃমানি ইয়া কিন্তু বরং নিজের মধ্যে যে চেতনা অ্যাওয়ারনেস ও ফাইনানি খুব দরকার এবং ফাইব টঙ্কা বুড়ি রঙ নিবাগে যে ডেলি দুই দিন পর পরে না বা বছর বয়সা যে কিছা কিছা চিকন মিকন খাই পান যে আইন নিবাগে কেরন আলাদাভাবে খাতি যাক নিবাগে যে খাতি না বাকি যে সালাই যাগ অবব বরণি উপরে কাছে মানে আবার স্বীকৃমা ইয়া চেতনা বরং যে সেন্স ফাইনানি যে নং জানো যে বুড়ি নিনি নুখুন নিনি বসা বদন পুষিব নন সেবা খাই নন আসো কেয়ার খাই নুন খে ওয়াশে পান দা বিনি কানছুক ওয়ানছুক গিয়া ওয়ানছুক গিয়া খুব কম না ওয়ানছুক তাঙ্গিনকে ও যে চড়াই ফাংছি নিসমি বকর হাবি থাঙ্কা যে চং পুরুষ চং পুরুষ পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে চং নখুং মালিক নখুং কর্তা আনি পরিচয় বাসে আনি হিকনি পরিচয় আনি ইন্ট্রোডাকশন বাইছে আনি বসানি ইন্ট্রোডাকশন বিনি পরিচয় অহ যে বাঞ্চক মানে অবত মানে তামছানানি স্বর লোহা যেমন ক্রাক থাকা अब

0: চলাৰ মধ্যে হাবি থামা বাকি বেলাই এগ্রেসিভ বনবা ফাইকেতা
1: আবন যে নাকা তা বুক যিনি ও ইন্ডিয়া ও পপুলেশন নাইকা হাঙ্কাই চলাবাই বুড়ি তো বাকসাবাই বাকসা মানু
0: কাই
1: যাই নাইকা হাঙ্কাই তাবো লেখা পড়া খাইথানি ফানুং সাহিত্য চর্চা ফানুং এবার সয়সিমু সায়েন্স নতুই যে তামনাই চেরি নাই মানে সামু রক বুড়ি রক তাবো চলারুকাই বাকসা উংমান ফানো গবাং কুম দঙ্গ যেন সাইমাঙ্গলা যে চেলার রঙে বাকসং খা এবার চেলার রঙে গবাং খা ফেয়াবা তাবুক উংখা জরা কাইসেও চ বুড়ি রক ন আরো জাগাও থানানি নানসু গেছে মায়া দং মানে ফেয়াবা তাবুক চুগো চিনি ইন্ডিয়ানি বুড়ি রক ব অ্যাস্ট্রোনট দঙ্গ চিনি ইন্ডিয়ানি বুড়ি রক ব মহাকাশ চর্চা খেলাইও
0: কিছুদিন আগে ফাইকে বলে সুমিতা উইলিয়াম
1: বাবু তো চিনি ভারত নি বথই হানি মানো হাই এ আবহাইকে অবতামনি বাকে উমাই শেপ রানি বাকে
0: মানি
1: ও শেপ নি বিয়াল নি বাকে তো ও সানমুং ফাই পুলি সিমিন অব রাজাগৈন দো হাই ও সানমুং ফাইকলা খামু হাই তাবো ফানোসে সানা থাকা থার্টি থ্রি পার্সেন্ট ফানোসে কিসাখো
0: কিসাখো কারেক্ট কিসাখো তব ও কক কাইসা কক অঞ্জিবে বাংলা বাইতঙ্গ যে থার্টি থ্রি পার্সেন্ট হলো মন্দের ভালো আব হনুমানতা মন্দের ভালো তো চেঙ্গা তুলা চেঙ্গা তু আব আস্তে আস্তে চেং সাতগান হিনকে তাইবো অবব লোকসভা লোকসভা অ্যামেন্ডমেন্ট খাই বড় অ্যামেন্ডমেন্ট খাই নি বাকি চেষ্টা খাইকে যে পার্লামেন্টের যেহেতু চিনি সিট তঙ্গ ফাইভ ফোরটি থ্রি আবন একশন খাই এইট ফিফটি থ্রি এইট ফিফটি খাই মানু হিনকে এইট ফিফটি খাইকে এইট ফিফটি খাইকে আই হিসাব টু এইটি মহিলা রঙে বাকি তো নারগিন মান বলে নারক না তো কোনো আরো প্রবলেম করি কিন্তু নারক গিয়া নারক তাও ধরাতেইব আব ইয়া কথা কিন্তু চেষ্টা তো খেলাইলাই তঙ্গ চলিলাই তংলাই আবো দুই বছর টু ইয়ার্স পান নাং মানো টু ইয়ার্স পান নাং মানো ওয়ান ইয়ার পান নাং মানো তব যে সামঙ্গ নারী শক্তি বাকি যে চেঙ্গি রেখা খাই তঙ্গ অবন চং তাম সানাই অসংখ্য ধন্যবাদ নহনি মান বেলাই হানবাই আও
1: ওখানে অবন চং প্রস্তাব যে ফ্রুঙ্গি তং মানে উইমেন্স রিজার্ভেশন বিল হেন ও প্রস্তাব সে বসক সাল কলক্রমই চিরিগলাই ফাইকা ফেয়াবা অব ইমপ্লিমেন্ট ইয়া আইন পাস ইয়া আমি তং মানে আসে দিন তাবুক অব আইন পাস হানকা হানকা যে ব্রেরকনি বাকি তাবুক
0: কতনমান মানুষ কতনমান ও জায়গা কাইসে কক যে অমতিহিনী প্রস্তাব অমতিহিনী কক চলিলাই তংলা যে জেসুক বৃরণী সংখ্যা মানে গবাং নাই জেসুক সেন্সাস বোর্ড থেকে বৃরণী সংখ্যা গবাংখা পার্লামেন্ট আসুক
1: নাসেন্টেজ
0: মা বাংরে নাই মেম্বারশিপ মা বাংরে নাই অমতিহিনীব চলিলাই তংলাই তা অব ইউনিয়ন টেরিটরিস রকম ফোকাস খাইও যেমন জম্মু এন্ড কাশ্মীর দিল্লি পুদুচেরি অন্তি স্টেট রক ক্ষেত বুড়ি রক গবাং সে নুক জাগাই তঙ্গ তাবুক হাইতা
1: হাইফান চিনি তাবুক ত্রিপুরা হাই চিনি চিকন সাক কাইসা হাসতে ও হংকাই তো বুড়ি রক ন সেব্রনা ফানো সে চুকনাই বুড়ি করে ইঙি থাঙ্গু অবকাশা হ্যাঁ তাবো ইলেকশন রগো ফানো পার্লামেন্ট ইলেকশন রগো বা নিনি পঞ্চায়েত লেভেল ইলেকশন রগো চুগো যে ও থার্টি থ্রি পার্সেন্ট ন ইমপ্লিমেন্ট খাইনি বাকে ঋতু খাঙাকাই কারি সেমাইয়া
0: কারি সেমাইয়া আসলে একচুয়ালি তা মশাইদে মান তাইসা সানা থাকাকে অকম সানা নাঙ্গ যে দরম দি ভারতবর্ষনি কক বাদ নরগাতি চং যেহেতু ত্রিপুরাবাসী চং ত্রিপুরা হাস্তানি কক নচং অকক নচং অবব ডিসকাস খাই মানো যে চিনি ত্রিপুরা হাই আসু তাবক তাবক মোটামুটি কেন্দ্র অল ওভার দ্য ইন্ডিয়া ও ত্রিপুরা তা মানে হন ত্রিপুরা বড় তাবক বৈশিনী মাসে লাইখা আগের অগ ত্রিপুরা হংকে তেপসি সিনিয়া বিয়াঙ্গ হনি আসাম জরাতে সিনেমা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম সিনেমা ত্রিপুরা কাকে বসিনিয়া ও কাহা হে হিসি সঙ্গাগো হংকে তব চং তিনি অন্তিহিনী অন্তত চং বিবেশিনী জাগো যে ত্রিপুরা নর্থ ইস্ট নি কাইসা পার্ট সেভেন সিস্টার নি কাইসা পার্ট হংকে তাবুক যে চং সাচিং সামানি যে পলিটিক্যাল ক্ষেত্রে তাবো ব্রিরক তাবুক মন্ত্রী মিনিস্টার মিনিস্টার রঙানি বা মিনিস্টার লেতামো বা পাবলিক নি প্রতিনিধি হাইসে বলে চিনি।

0: জনগণনি দুঃখ নবুঝি নাই তিনি জনগণ নিবাগে সামং তাং নাই স্পেশালি বৈরং নিবাগে তাই তাম খাইমান অমনি বাগে সে নানা চং বোট রই না অ জাগা তুবু হিনকে যে বুড়ি নো নগ নিছে নখনা রিয়া নগ নিছে কারিয়া রাজনৈতিক রাজনীতি খাইমাই বুড়ি হিগেন সে পিলা নাচে হামিয়া সে হানসুগ্রাও বিনি তমং চাইয়াং নাই বিনি চরিত্র হামিয়াং নাই ব নগ্নি বসাই খিবুই নগ্নি নিজানি বসাই বসা খিবুই সংসার ধর্মে পালন খাইয়া করে ব হামিয়া দিকে সে হামিয়া সে হানসুগ্রাও হিনকে একটা বুড়ি ন নগ্নি কারিমা আগে নাং হামিয়া সে হানসুগ হুঁকে নাং বিনি থানি কাহাম বন কাহাম কাইনানি স্কোপ সিরি আঙ্কে সুযোগ সিরি আঙ্কে নাং বিনি থানি তাইতাম হলে নাং আশা খাইমান অব অব একটা বিকর্ষণীয় দান চিন্তা খাই নাই আরে নি নিবসা যোগন বা নি নামানো বা নি নির্বাচন যেসা নাপানো নো না আগে নগ্নি ও কাহাম বানছুগিনে নগ্নি আগে কারি নাই গেলা তামি নখমা আগে যে হামে মানছগো বিনিলে লাইন হামে আঙ্কা ব মিটিং থাঙ্গ মিছিল থাঙ্গ দুই দিন ধরে নক ফাইয়া তাবুক আলকা সাব ডিভিশন রক আলকা চলা পলিটিশিয়ান রক বাই নেতা টেতা রক বাই বিভিন্ন হোটেল বা সার্কিট হাউস বা বিভিন্ন অঙ্ক জায়গা ফান নাইট স্টে কারণ কোনো জায়গায় মিটিং রকখানে আঙ্কা তো স্টে মা খাইও নক আদিন যেদিন থাঙ্গ আদিনও কি ফিল্ম হইয়া তাবুক তো চিনি ত্রিপুরা রাজ্যের লামা রক সানা থাকে অনেক সে কাহামঙ্কা হামিয়া মানে হিনকে সালো থাঙ্ক মানে থাঙ্কা আঙ্কাঙ্কে আদিন যেদিন ডিস্ট্রিক্ট থাঙ্ক কি ফিলি মাইয়া সপে মাইয়া হিনকে তো আরো ডাকবাংলো বা সরকারি কোনো জায়গার আগে মিটিং নেবে মা থাঙ্গ কোন একটা বুড়ি নগ্নি বাইরে ফাতর স্টেক হাকে হিনকে সে বিনি বাগে হামিয়া সে অঞ্চল পাইও হিনকে নুন বন যদি হামিয়া অঞ্চল সে নগ্নি কারি হিনকে হিনকে নুন বাইকে বন নগ্নি কারি নাই হিনকে ডেভেলপমেন্ট ইঙ্গিয়া আ জাগান জায়গা ফাইও নাই বলে হিনকে আপন বাকি ন চিনি যত নিন মেন্টালিটি পজিটিভ ভাইবস খাইনানি খুবই দরকার হায়াকে নং কোন দিন ফানো উন্নতি নি শাল নি মখান নুক লাগতা তাল নি মখান নুকি তংসি নাই
1: অবন বেলাইখিন নাংমনি কক ন চং সানা থাঙ্গা হাঙ্কাই তাবু জরা কাশেও আবহাই বতং মানে যে বেড়ে বসা হাঙ্গাকে ব কাইজাকই বনগ্ন খুঁসি মিশে নাই নাই ফাদারও হাফাংনি সেবুক সামু খাইনানি থাঙ্গা হাঙ্কাই ন নুখুং নাইয়া এবার নুখুং চাইয়া নাই অমহাই রকনে হানজাগু হাই কক বসিল জাগু হাই তাবু হুঙ্গাকাই অব অবান সুখ মসলাই জাগাই থাঙ্কা যে তাবু যতন রং গবং নাঙ্গো নুখুং চলিনা বাকি তাই চাই রকন নাইকানি খাইন বাকি ইনকে ও নাই মুংনি বাকি ন তাবু বুমা হানজাকনাই এবার নকনে হামজাক হানজাকনাই ব ফাদারও অংখরে রং আজিনানি সামু খাইন নাঙ্গো কে তাবুক বুড়ি রকন তেকিসা পৈত খাইকা তে বুড়ি রকনি থানিও ব তেকিসা বরক রক মাননানি লামা কাইসা নুহুরকা যে বরক বা আজি ইমান বরক বসা আবহাই খাই না সেলাই যাক মূ তেবু ফাইকা হাঙ্কাই তাবুক চিন চিনি অরণি সিমি বচিন সাংসদ বুড়ি যেন থাঙ্জাক ন আবহাই গেলে চিন তেব ও অ সামু রগ চিন চিনি বুড়ি রকন গবান খাই নুগুই মানানো তামকাই তাবুক তেব মান থাই রাইটস নেছে যেপ্রু চিনি বেলেকে হামবাই ম্যাডাম চিনি পান্ডব ফাইমানি বাকি তাই বুড়ি রকনি ও কেরং তুই জুদা খালাই চন সেরাই সেরাই কে সাইখানার মান বাকি তাই খাও তুমি তাকুতে বুকু সঙ্গে নরকন বজিনে তিনি পান্ডা খামা বাকি হামবাইয়া ফারি তিনি চিঙর বা চালাইছিল হামবাই

জলকিয়াই পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তেরাই নাইব তব যা।

シャクラマン

ti ko sun na ni na ga da na i ma ro ki yo

앉아두요 어둠어두요이 이것이 내 만나나이디 잔로키요이

사람이 파이크 딸 사라이 아스바노

नसरी नि फाइक तार सरई तारम छ खरब चाहिँ।

샤리니 파이크타 샤라이 프란자 두사 미야 샤리보 마이자야 탕몰 미야 샤리보 마이자야

미야 사리부 마이자야 투먼 띠니 봉어부 마이자야 탕워 하바와 날송만

আসুক জেলা পূর্ণরূপী নি খরাং যদ নির চাপা নির চাপং খানার জখা আকাশবাণী আগরতলা তাই শ্রাবসানী আগ্রু নখনাবাদী দিল্লি কেন্দ্রীয় বই আওয়াইখলাইজাক হিন্দি ককতমা

0: হ্যাঁ,
1: কমলপুর কুয়াইতের সদর উত্তর বরংখা তৈ হইতেছে ও বুমানি বিবিজ বনব মহিন কাই আবন কারই বাইথাননি বসাজে কংখা বসাজন নতা বপদ কাইজন না কব ফাইয়া বাহামজ বসানি বিহি
0: বসানি
1: বিহি গেবিন বসাজ আর কব ফাইয়া বসাজন তাম বাহামজ সিমু ফান বসাজন দা বিহি আর বসানি বিহি কাইবা কাই বুকসিরিজ

0: বিহেক
1: আমি তো বুঝানি বিহেক গে বিন বুঝাছি
0: আ বিন বুঝা
1: আর আর কক কক ফাইয়া তা
0: বুঝাছেন তা মো বা আমজ ছিমু ফান বুঝাছেন তা বিন জি আর বুঝাছেন জি বিহেক কই বা গাই বুক সিরিজ আবা বুইং জি
1: বুইং জি বুক সিরিজ বুইং জি সংব ও বিনি তয় বা মই হাই ইয়ং আমতি হাই না
0: আপনি না কথা তে বাইখনে মামি ক্লাইমার কংখা মামি তা মামান বিহেক
1: মামান
0: বিহেক আর ব 100% ন কাই
1: কাই লাই মায়া
0: তাই বুফেনি বাহামজ বুফেনি বাহামজ
1: বাহামজ
0: বাহামজ নকলাই কথা আমন কাইজনাব কক ফাইয়া বিবেজ এবা বাহানজ বিবে বাহানম ন তো কাইজাবি মাইয়া
1: মাইয়া
0: বঙ্গার বহাই কে না আমি 100% রহিমতা তাই সঙ্গে বুয়াইজ কংখা বুফেনি বিহি তিন সমাজ রম দি বুফেনি বিহি নব বুয়াইজ ন তাই বিহিং যে বিবি কলাই মানে আমরা না আবই না আবই না কক সংকাই সানা নাঙ্গ বুফেমি বিহি বিহি
1: বরংনি বরং বহাই নুনা চিন দখনি হাই চিন তো বুয়াই যে বুয়াই রকমকাই কাজং নন তো হাসাল নি কক ন দুসাসরে নামি মাইয়া
0: আমতে কলাই
1: দা চিনি হ বতঙ্গ চিন হাই নবি বং না
0: সকাং রগো নুমানি বুয়াই লামা তো হিম থাকে দাদা ছি দাগ মালাই কেবা বুয়াই যে মখান
1: ক্লাই
0: ইহ ক্লাই মখান হই কি কুমুন দিকে ফান
1: না মাথা আ
0: আসে জরে তো বরং কোন না ক্লাই
2: লা নাই ফরমা তো হাগে বাবা আরাগ রবি তো না বনো
1: মাস
2: বুর ক্লাই নাই আবন
0: মাংখাই তো মাস সবাই তো
2: আছে ভাই লাই
0: ভাই যে ভাই নাম মানে সবাই হনো সব তুই দাতাম ফেলে কি মারাগ হই ইয়া কয়
1: খলমই খলমাই আ গলে অকরা চাকরা মান চা দিছে আবার মাস সবাই
0: ইয়া কইবা আমো বুইবে ডাঙাই মনে যাম পায় না বয় জন বসা না নাই বয় যে ছাক তো মানে হেঙ্গেবা হদাব তোমরা সে হামলা
2: আর আইজন কে সে সাইবানো যে আবো কাইসা
0: সমাজ দিনে বুবাসে শিখলাই বলে না বুবাসি বা বয় যখন কালাই থাকা বুখরানে হামজে কাই বুফায়ুমনি বিহিক ছ আবার অন্য কাজাগি মাইয়া
1: মানে রাস্তা পার্সেন্ট নো মাইয়া তা
2: রাস্তা পার্সেন্ট বনো 100% 100% বরং কাইলে মালাইয়া ও ও কো সিন বিছনো ও বরনি সামাইনি বিছনো
0: সামাইনি বিছনো
1: করা খাই আর বজাকটা ও সামাইনি বিছনো কাই মাইয়া কাই খা হুকাই হদা অবন গোসি নাই
0: গোসি না আচ্ছা নেতা থাইছে রম মো নি কক সানা থাকা মো নিও রম দি রাইজার ও রাইজার তো মানে তো রাইজার তো সদা বৈব করম গা সদা বৈ সিমিয়া হা কতর বা তংফর বৈব করম গা
1: আইয়া
0: দা হংকাই মগ্র তো বুদ্ধিস নি চেন খন না হংকাই আ বুদ্ধিস বত রমদি হিন্দু
2: নে বিশিমন খন
0: না বিশিমন খব নি খন করম
2: না জং তো পুইলা কাইসা সং ডিসকাস মানে আলোচনা খাই কা যে হিন্দু ও হিন্দু ও কথাম খব জাগু কথা নি বিষয় তো হিন্দু তো কাছে তো
0: ও সংসং কক খলে
2: খলে গুরু যাব খাইবানি হিন্দু তো কাছে হিন্দু খল যাগো তা কাছে কা যারা বুদ্ধি ধর্ম তো মেরো
0: বড় গুয়া বিষয় খল
2: যাগো তা কাছে তো জৈন ধর্ম যারা খাই যাও জৈনিজম যারা তো মেরো বড় মহিন্দু হিন্দু খল যাগো তা কাছে কা সিখিজম যারা শিখ তো মেরো যারা পাঞ্জাবি নে সচরাচর সঙ্গে সাইমান মানে বড় মহিন্দু ও হিন্দু ধর্ম খল যাগো বড় হয়তো তবু চিন্তা ও মক রক ন তবু বুদ্ধি তিনি তখনকে বড় বড় মহিন্দু হিন্দু খল যাই তো তামকর তাও যে লুখা যে বমি যে বাকি কাছে জায়গা তো বম যে 100% কাইলে মিয়া
0: কাইলে মিয়া
2: তা কাছে তো লুখা যে 75% কাইলে মিয়া
0: কাইলে মিয়া
2: তা কাছে লুখা যে 25% কাইলে মিয়া হ্যাঁ কা ও জায়গা তো মু ইয়া হিন্দু ফাজিং থেকে মাছি নাই যে আর বড় কোন কা বড় আর কোন পার্সেন্টেজ নি ব্যাপার করে
0: হিন্দু ওকে মাইয়া কে মাইয়া
2: মাইয়া কে মাইয়া হ্যাঁ কা আর বড় দুইটা বড় ফুনুকা দুইটা লাভাকা আবং কাছে বুফনি ফাজিং কা বড় মুফানে ফাইসিং মুমানে পুরুষ মুমানে ফাইসিং ফাইকে পাঁচ পুরুষ
0: পাঁচ পুরুষ
2: আসে জোরা কাজে মে আমার বিষয় আবার বুমানে বুমা বুমানে বুফা বা বুমানে বুসানি বিনি যে বিনি যে রিলেশন বিনি যে গোষ্ঠী তোমার আর জায়গা বরং থাকবে বুফানি ফাইসিং বাহাই নয় যে সাত পুরুষ জোরা যে তোমানি বুফানে বুফা বুফানে বুফা হাই খাই যে

0: জনম আসে যারা বরং কাইলেমিয়া তামকে যে আর নুগুই দমফিকা বরং মগ রক বুদ্ধ ধর্ম খাইফেন বড় যে আর একদম যে মানে হিন্দু ধর্ম নেন বরং পালন খাই যেমন অমুকিত নুগিয়া ট্রেডিশনাল এবং অমন কাস্টম এবং অমন কাস্টমারি ল যেটা আবার না হয় লিখিত ভাবে যারা মগ কমিউনিটি তিনি দফা বেশি খরচা নাই বরং হাইন যে ও ধর্ম নি বাগিনে বরং হিন্দু ধর্ম কলাইফান হিন্দু আইনি রাইজে বেশি খরচা খান বৌনি যে কাস্টম বৌন যে সাকসানি যে কাস্টম আবলে অম হাইন জুতা কে খাজা
1: কিছু মানে হয়তো রাস্তা পার্সন হালিয়া অবহাই বোয়াই বোয়াই বুকির মানি মানি
0: আবার
2: প্রকৃতি যে মুসুম তুই যে চিনি যে ধর্ম বা টংফা তোমানি প্রকৃতি ধর্ম মানো আপনি বুদ্ধ দেব শক্তিশালী একজন টংথানি যে অবতার ফাইমানি হলো হয়তো ব্র কামনা খানা বুদ্ধিস্ট বাইথাংনি যে আচার আচরণ বাইথাং যে হুকুম বাইথাংনি পালে ফিমা নিয়ম কানুন আমার বেদন নর তঙ্গ খবজাগ আবন বাজিন যে হিন্দু ব্র হিন্দু বিশিন কলাই সাপান অংখা অবিশিন কলাই খান ফিয়াবা বংনি তমুং চামুং রংখা যেন গাহাইন বুখির
0: মানে কিছু কিছু কাজে
2: হঠাৎ বুজক বং ইয়াহাই দকাখন কাজে সিদি চুক খুবলা আমি তো হিনি মানতে হ্যাঁ আমি গৌন
1: ফল
2: সখাই দিকে হ্যাঁ বুমা মা তৈন বাহান যে হবা বিবি যে নব কাজে
1: গিয়ে তাঙ্গে হিংকে বুমা মা তৈ তো বুমান
0: হামজাকলাই
2: মান খুবলা মান খাবলা কোন রকম আহি রংলাইছেন বিহিগ মানে বুয়াইনি বিহিগ্ন এবার বুপ্রাঞ্জক সংন আমি কাজে মাই খা বোতানি বিহিং বোতানি বুপ্রাঞ্জক সংনতা হ্যাঁ আমি কাজে মাইয়া বিহীন বোতান বিহীন কাজে মানে
0: আপনাকে চেন অর তাকে তাবো সাকা যে তাবো যে বোতানি বিহিক নি বুবাঞ্জক আপনি অবংখা তাবো আপনার কাজে না থাকাকে ও বোতানি বুফাই যে বোতানি বুফাই বসে বিনি বোতানি বিহিক নি ভালো জন্য কাজে মাইয়া হাইছে বলে চৌদ্দ অর তুলনা খাই থাকি তো যে
1: খরচা
0: যদি তমুক বরং না খেয়ে বা হামজালে ফান টংখা বা কোনো কিছু কাইন নাগাই টংখা আপনাকে মনে হডা আপনার

0: 比较好看。
1: 现在把今年的新闻对中国，不然你不打你把他们这边，尽管一些不把生意不赔，不要对改正没有票，不帮中国进步。啊，不完全的新改吧，不是不落了，他包着不离开了，啊。你说了我也不知道杨车这个杨车了你们的车这个杨车了他就特别的来
2: 了
1: 我是好像的 BM 车咱家还没有放开了啊不过怎么骗
2: 了那你们都获得我们还一路过的
0: 那阿伯给他们带给他到我老婆的时候给他们说的我不他们就说是让他们玩的玩的东西都不能动开不能动अगर तब जो वांधे ने आगे के सामने वांधे तो नहीं रखा नियम से तो नहीं रखा है तो नहीं रखा बोलने पर से हिंदू धर्म बनो माने बाय हिंदू आइनो जे सीज़र तो वो कहले मुने बाय ने ओमा है बाय क्लाइज़ नंगे बाय और जो सब सामने कहे जाए माने बिन जे रिलेशनशिप अब वो ले बोलने पर से फॉलो करे और जगह की तो ऐसे प्रश्न तो हो अब अमुन लोग जाओ जब बोलो महीने फॉलो करे मिया तो अमुन बोलो महीनो बताने बिहिग ने बानो जब yang bertani bukan itu tamu kait orang macam ni, apa kita tahu Hindu ini biru dia,
1: biru dia.
0: Hindu kita harus saya.
2: Kalau kau pergi sekarang hari saja, jengchara ni tiap hari bisingo wancar, okey kita kait itu mana? Abu besok mana jak ni jadi kita salam ini. Kau kah hari saja, tiga sebaru ni shongbidan kait jaga. Air pula, aro himun ko rider okey jaga. Abu di bisingo abu kaisa. Mungkin para roko abu mana yo, bah mana jak ni kau pergi kah hari saja. Para o korok besok o rider no kait itu,
1: kaitan itu. Korok besok siapa?
0: Tomu kait ni yang kepala abai kait juga sebab kahai abu ni custom.
2: আমানো তো তমু আপু ও রাইজানো বড় খাইমে ফিয়াবা বড় আছে বছনে তো সভ্যতা বড় গঙ্গে ইনকই ফাইমেনি বড় নে যে পালা গানাগিনি বা পালাও অকরা চাকরা সাথেই বা নুগুই ফাইমা হাইকে যে রাইদাও বড় কাইতঙ্গ আবং খাবং কাস্তম আব যত জান দিন তঙ্গ ফিয়াবা অব হিন্দু মেরেস এক মতে ন কাইনা নাং নাই আমতিকে
1: আমতি
2: কক করে বা খাই মমানি আব তাম আম চাই বিসিঙ্গ রে নি পহর বা কি হাসাল তো লক খাইমেনি
1: মব मगो चन फाइजामा बुजि थाय रमदि हदा तमुनो कमखा लोकको समाज हा लोकको पंत तमुन गसि ना खाय नन जसबा नि नाइन तम सिजे तमुन तंखा अ कस्टमर ल तुइचा दिन बाबा नियम कानून ति कैले मा रति आमो खूब बेसी आरी बजागुई बसै
2: बा बसै
1: तमुन को तमुन बसै
2: तमुन
1: के ओ तमुन गसि ना खाय ता
2: ओ राइ दस नमजा मन बहाय न साबुनी हदा बुंति चलतं अब नाइ सि बु ओ राइ दस अब नि बंगिन न ओ राइ दबे ओ राइ ते बेसी फेल लाया बा फेल लाय तनो आ आसे केबें मु नुक जागिया बा को बांग लाय मु लोक थाया ता
1: ये बताव आधुनिक नि आधुनिक झुक রাম দি পখন নি ছাল ফেমা লগে লগে না আপনি রাইডে বকি জায়গা থেকে ফের জায়গা ফেললো আ পড়া কক সরংবরিয়া যে তোমনি আমন খাগা তিন তো না আমি দি কোন কক করে কেবা যে কাহাম আমন সং কাল নারবি তো না নার ফেক লাইতা
2: সামনে গাও বহাই আরি বজাগ রকদি হুকা আছে তো মু সামনে রাইডা খাজা গিয়া হুকাই সিয়া হুকাই জিন জিন যে মু জং দেখাই জং চলে খাঙ্গাই জিন যে ও সিডি সিটি নি গেছে নাই থক নুক থক মানি লাই তো মানি ও মানি ডক কমাই
1: কমাই কমাই কমাই
2: আমনি বাগিন ও আরি বজাগ জং মুখা বংর কো গাই বং নি রাইডা জং তে গেছে নুকা 5% কাই মানিয়া
1: হ্যাঁ 50%
0: 50%
1: আদন খা মতে বুফা ফাটনি বুবাই হুজে সম্ভব কাজে গে ফিয়াবা 50% ক্ষেত্রে মানো 50% ক্ষেত্রে মান বুফা ফাটনি বুবাই হুজে সম্ভব আদন খা বুখরা এবা বুমা মানে বিহিগ নি হানক জে তে দিবি জে সম্ভব কাজে গে আবু ফিয়াবা 50-50 মানে ফান মানো
2: মানে ফান
1: যত না কিনে 50-50 আরি বজাক
2: তো কিছু মানি না নি নাই এর মধ্যে এর মধ্যে মানি মায়া কো মায়া হাই সদা গছি না নাই
1: হ্যাঁ তাম খিদে সে নেবা তো আই কি দিগা সে আই রং খাতা বাচ্চা বা মুতি জমলে বাচ্চা বিনি বত জিনি বসা জমে হে কত সে সরাই থিনা থানে নেব তোমলে
2: চিনিং কো তোমলে কো বড় বাই ইংকো চেঠুয়াং আজু সে হাইন ফাইদা নিবি বাহানা গুলো সে কাজাং নি হিনি
1: হাই এবা আফরব সদা গছি না লিয়া
2: অধা
1: তুম গছি না খাই ফিয়াবা কাজা খাম নাই নখাব কাই খাম
0: না
1: নাংলা খাম চা খাম বসক সবাই কাই আমো
2: অধা বগছি লিয়া বাহনক যুগব দুটা হানি শিখতে গছি না নানি খরকসা বুড়ি তুতে বিনি বব খাও লিয়া
1: আমো অধা নি কক থেকে তো বনো অধা নি প্রতিনিধি হিজাব কোন
0: তামকে অবনো কাইছা অধা নি হাই আবো সুন্দর তাবো ফরেনি তো যে আবহাই জরাবো সে খোদা ক্যারেক্টার মানে
2: ক্যারেক্টার মানে আবো চিনি বারে কইসা কাহাম
1: ইনস্ট্যান্ট কাহাম আমি ফরেনি

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ এবং সম্প্রতি সমাপ্ত ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এটি বৃহত্তর ভারত ইইউ সম্পর্ককে রূপ দেবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি সফরের অংশ হিসেবে আজ বিকেলে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে প্রবাসী ভারতীয়রা অত্যন্ত উৎসাহিত। আয়োজকরা এই ভাষণকে একটি ঐতিহাসিক ভাষণ বলে অভিহিত করছেন এবং আশা করা হচ্ছে যে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী তাকে স্বাগত জানান। বিভিন্ন বয়স, অঞ্চল এবং ধর্মের ভারতীয় সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীতের মাধ্যমে তাকে স্বাগত জানাতে সমবেত হন। তার আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থল মোদী মোদী এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমের এক পোস্টে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করে এই অভ্যর্থনাকে অসাধারণ বলে উল্লেখ করেন। একটি প্রতিবেদন,
1: The Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shoshu Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: Netherlands সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেন

কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপিয়ান বাণিজ্য ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়ে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ের বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ে প্রধানমন্ত্রী যৌথভাবে যোগ দেবেন। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মিলানির সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রারও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশযাত্রার উপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায় তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের। সরকার পেট্রোল রপ্তানির উপর লিটার পিছু 3 টাকা করে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ সহ নানা জায়গায় প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। শ্রী সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তার প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিম আজ তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। ক্ষেত্রেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন 200টি বোয়িং বিমান কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে আলোচনার পর সেই অর্ডার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিকই তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দুদফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। সামাজিক মাধ্যমের পোস্টে পিগট জানান, দুদেশের মধ্যে সার্বভৌমত্ব বজায় অখণ্ডতা রাখা এবং শান্তি প্রতিষ্ঠায় এই আলোচনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। 1960 সালে পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডোর

0: মাইমানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতিবছর 16ই মে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, চলতি বছরের থিম হল সুস্থায়ী ভবিষ্যতের জন্য আলোক বর্তিকা, যেখানে শক্তিশাস্ত্রী আলো, পরিবেশ বান্ধব উৎপাদন এবং উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে আলোক ভিত্তিক প্রযুক্তি কিভাবে সুস্থায়ী উন্নয়নে অবদান রাখে তার উপর আলোকপাত করা হয়েছে। নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মাধ্যমে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা, পাশাপাশি প্রাক বর্ষাকালীন সময়ে পরিকল্পনা মাফিক মশার প্রজনন রোধের মধ্য দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয়, 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে রয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজুদ্দিন ও গো সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমু নামুরা ও ইউ ইচি শিমোগামী জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। খবর শেষ হল, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন লোকগীতি, শিল্পী প্রতিমা বড়ুয়া।

0: कादिम अल जैदी को इराक के प्रधानमंत्री के रूप में पदभार ग्रहण करने पर बधाई दी है। सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने कहा कि भारत इराक के साथ अपने लंबे समय से चले आ रहे मैत्रीपूर्ण संबंधों को बहुत महत्व देता है और सभी क्षेत्रों में द्विपक्षीय संबंधों को और मजबूत करने के लिए पूरी तरह प्रतिबद्ध है। अंत में मुख्य समाचार एक बार फिर। प्रधानमंत्री नरेंद्र मोदी आज नीदरलैंड के प्रधानमंत्री रॉब जेटन के साथ द्विपक्षीय वार्ता करेंगे। श्री मोदी का राजा विलियम अलेक्जेंडर और महारानी मैक्सिमा से भी मिलने का कार्यक्रम। सेमीकंडक्टर चिप्स, एआई और द्विपक्षीय व्यापार के क्षेत्र में कई महत्वपूर्ण समझौतों पर हस्ताक्षर होने की संभावना। सेना प्रमुख जनरल उपेंद्र द्विवेदी की पाकिस्तान को चेतावनी, कहा पाकिस्तान आतंकियों को पनाह देना और भारत के खिलाफ आतंकी गतिविधियां बंद करे। पश्चिम बंगाल सरकार ने राज्य में वर्ष 2011 से जारी सभी जाति प्रमाण पत्रों की जांच के आदेश दिए। सीबीएसई ने कक्षा 12वीं के छात्रों की उत्तर पुस्तिकाओं के दो चरणों में पुनर्मूल्यांकन की प्रक्रिया की घोषणा की। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी आगरतला फिरे एलाम इंग्रेजी एवं हिंदी সংবাদের পর। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং 22.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 57%। আজ 12:30 পর্যন্ত দুপুর 12:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 13.2 মিলিমিটার। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার উত্তর ঊনকোটি, খোয়াই, ধলাই এবং পশ্চিম জেলায় এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি কটি জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন গীত গজল শিল্পী আশা ভোসলে। সন্ধ্যে 6:05 সমূহগীতি শিক্ষার আসর। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, বিষয় নারী শিশু ও ফৌজদারি আইন। পরে শুনবেন লোকগীতি শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 জেলার চিঠি। রাত 8:10 শুনবেন অনুষ্ঠান ভক্তিগীতি শিল্পী ভবানী দাস। রাত 8:30 সংবাদ বিভাগে সাপ্তাহিক আলোচনার অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। রাত 9:00 নজরুলগীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 শুনবেন নানা রঙের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:32।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

0: Bulletin.
1: আকাশবাণী আগরতলা চিত্রগীতি অনুষ্ঠানে এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনবেন চিত্রা এবং শানের দ্বৈত কণ্ঠে, মে প্রেম কি দিবানি হো ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবার শুনবেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে হিমালয় পুত্র ছবি থেকে।

এবারের গানখানি শুনবেন আরজু ছবি থেকে কুমার শানু, অলকা ইয়াগনিক এবং অলকা অলকা ইয়াগনিকের কণ্ঠে।

এতক্ষণ চিত্রগীতি অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনলেন গজল আশা ভোসলের কণ্ঠে।

0: এতক্ষণ গজল শুনলেন আশা ভোসলে এবং গুলাম আলীর কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সমূহ গীতি শিক্ষার আসর আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, এরপরে শুনবেন লোকগীতি, শুনবেন জেলার চিঠি। 8:05, 8:10 শুনবেন ভক্তিমূলক গান, 8:30 শুনবেন আজকের প্রসঙ্গ, রাত 9:00 শুনবেন নজরুল গীতি, 9:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, রাত 10:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত শনিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। এবারে শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা 35 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.6 এবং 22.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 57%। এখন পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 4

1.5 মিলিলিটার। এক সতর্কবার্তায় বলা হয়েছে যে ঊনকোটি জেলা, উত্তর জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন অনুষ্ঠান জাগৃতি।

0: নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের জাগৃতি অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধু, নারী এবং শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষায় নতুন ফৌজদারি আইন বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে কিন্তু গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যৌন নির্যাতন, গৃহহিংসা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং নারী পাচারের মতো অপরাধ প্রতিরোধে কঠোর আইন কিন্তু প্রয়োগ করা হয়েছে দেশে। তো কী সমস্ত আইন রয়েছে এবং আইনের বিভিন্ন ধারা নিয়ে কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আর এই আলোচনার জন্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ডক্টর রিপন ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে স্বাগত। তো শুরুতে কী বলবেন, নতুন যে ফৌজদারি আইন এসছে নারী এবং শিশুদের রক্ষার্থে, এই আইনে কী কী বলা রয়েছে বা কী কী পরিবর্তন এসছে?
1: সব থেকে প্রথম আমি শুরু করব, আমি কিছু ইংরেজি টার্মস বলবো। সেটা হচ্ছে গিয়ে যে বিএনএস, আরেকটা হচ্ছে কি বিএনএসএস। তো আমি অপরাধ মানে অফেন্সেসকে নিয়ে কথা বলবো, কতগুলো অপরাধ আছে এবং স্পেসিফিক্যালি সেটা হচ্ছে গিয়ে ইন্টারলিঙ্কড করবে হচ্ছে গিয়ে মহিলা এবং বাচ্চাদের সাথে। সব থেকে প্রথম আমি যেটা নামটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে নতুন ফৌজদারি যেটা আইন এসছে সেটা হচ্ছে গিয়ে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা।
0: ভারতীয় ন্যায় সংহিতা,
1: তাই তো? আর আগে ছিল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পেনাল কোড।
0: আচ্ছা, এখন ইন্ডিয়ান পেনাল কোড নেই?
1: এখন ইন্ডিয়ান পেনাল কোডটা নেই, মানে ইন্ডিয়ান পেনাল কোড সেটা হচ্ছে গিয়ে যে কোলোনিয়াল পিরিয়ড, মানে যখন ব্রিটিশার্সরা ছিল তখন ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু এস্টাবলিশড হয়েছিল। আর সেখানে পেনাল কোড মানে পানিশমেন্টের কি প্রভিশনস আছে, পানিশমেন্টের কি প্রভিশনসগুলো আছে সেটা বলা ছিল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পেনাল কোডে। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে যে ন্যায় কথাটা আপনি দেখছেন, ন্যায়ের উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে।
0: আচ্ছা,
1: পানিশমেন্টটা আসল নয়, আসলটা কি, আসলটা হচ্ছে কি ন্যায় হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সেটার আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যে ওমেন মহিলা এবং বাচ্চারা মানে ওমেন অ্যান্ড চাইল্ড, সেটাকে নিয়ে কিন্তু স্পেসিফিক্যালি মানে ওটাকে নিয়ে কিন্তু কোনো আলাদা কোনো চ্যাপ্টার কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে ছিল না। বিভিন্ন সেকশনসে বিভিন্ন কথা বলা ছিল মহিলাদের সম্পর্কে বা বাচ্চাদের সম্পর্কে, যে এটা করা উচিত নয়, এটা করলে এতটা পানিশমেন্ট হবে, মহিলাদেরকে ওই এনটাইস করলে এই পানিশমেন্ট হবে, হয়তো এরকম বলা ছিল, ছিলই। কিন্তু এখন কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু ওদের জন্যে, এটা সব থেকে প্রথম চেঞ্জ, যেটা ওদের জন্যে সব থেকে প্রথম হচ্ছে কি ওদের জন্যে আলাদা চ্যাপ্টার ওমেন অ্যান্ড চাইল্ড, এদের জন্যে কিন্তু ধারাগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি প্রথম চেঞ্জ। দ্বিতীয় চেঞ্জ যেটা হয়েছে, বিভিন্ন ধারার মধ্যে প্রতিটা সেকশনে যদি আমি ইন্ডিয়ান পেনাল কোডটা দেখি, সেটার মধ্যে এনি মাইনার শুধু মাইনার কথাটার বলা আছে। এবার মাইনার বলতে আমি কি বুঝি, মাইনার শব্দটার কিন্তু ডেফিনেশনটা কিন্তু ক্লিয়ার না।
0: সাধারণত আমরা মানে
1: আঠারোর নিচে এবং এটা বাচ্চাদের সম্পর্কে, আর মহিলাদের ক্ষেত্রে যদি আমি বলি সেই সময় কিন্তু শুধু মাইনার গার্ল বলা আছে, মাইনার গার্ল। এবার মাইনার গার্লও তো বাচ্চা, তাহলে সেই জায়গাটাতে মাইনার বয়েজের কোথায় কনসেপ্টটা নেই। আইপিসিতে কিন্তু মাইনার গার্লস বলা, আবার কোনো কোনো জায়গায় মাইনার্স বলা, তাহলে আমি সেটার সংজ্ঞাটা কি, সেটাকে আমি কি করে বুঝবো? বিএনএসএ কিন্তু চেঞ্জ হয়েছে কিভাবে, বিএনএসএ চাইল্ড বলে দেওয়া হয়েছে।
0: আচ্ছা,
1: তাহলে চাইল্ড বলতে উভয় মেয়েই থাকবে,

0: ছেলেও থাকবে, মেয়ে থাকবে, ছেলেও থাকবে, গার্ল থাকবে, বয় থাকবে, সেটা হচ্ছে কি চাইল্ড। এবার মাইনারের কথাটা যদি আমি বলি, তাহলে আইপিসির মধ্যে কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল 2023-এর কিছু মাস অবধি, সেটার মধ্যে কিন্তু শুধু মাইনার বলা বা কিছু কিছু ধারাতে কিন্তু মাইনার গার্ল বলা, ইন্ডিয়ান পেনাল কোডের কথা বলছি। তাহলে আমার কাছে প্রথম প্রশ্ন আসছে যে আমি যদি মাইনার বলি তাহলে মাইনার আমি কাকে বলবো,
1: কাকে বলবো?
0: দ্বিতীয় প্রশ্ন আসছে যদি মাইনার গার্ল বলা থাকে তাহলে হোয়াট অ্যাবাউট মাইনার বয়, তাহলে ছেলের সম্পর্কে তো কিছু বলা নেই। তাহলে নতুন আইন যেটা ভারতীয় ন্যায় সংহিতা, সেটার মধ্যে কিন্তু চাইল্ড কথাটার উচ্চারণ হয়েছে মাইনারকে সরিয়ে দিয়ে, মাইনার ওয়ার্ডটাকে সরিয়ে, মাইনার গার্লটাকে সরিয়ে চাইল্ডের কথা বলা হয়েছে। তাহলে চাইল্ড বললে বোঝা যাবে যে সেটা উভয় ছেলে এবং মেয়ে, তাই তো? দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে চাইল্ডের বয়স কত, সেটা কি করে বুঝবো? এবার কেউ যদি বলে যে বিএনএস এর মধ্যে চাইল্ডের ডেফিনেশনটা কি দেওয়া আছে, বিএনএস এর মধ্যে কিন্তু চাইল্ডের ডেফিনেশন উইথ এজ এই কথাটা বলা নেই, তাহলে পরে আমাকে বিএনএস অনেক কিছু কভার করেছে এবং সেটাও কিন্তু চাইল্ডের ডেফিনেশন যে নেই সেটা যে কোনো লুফলস বা সেটা কোনো গ্যাপ সেটা কিন্তু নয়। তাহলে চাইল্ডের ডেফিনেশনটা আমি বুঝবো পক্সো দিয়ে।
1: আচ্ছা,
0: পক্সো মানে হচ্ছে গিয়ে প্রোটেকশন অফ
1: চিলড্রেন
0: ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে কি প্রথম। দ্বিতীয় হচ্ছে কি যদি ওমেনদের ক্ষেত্রে আমি আসি, মহিলাদের ক্ষেত্রে যদি আসি, তাহলে যদি আমি রেপ নিয়ে যদি বলি, রেপ আমি আবার কম্পেয়ার করছি, কারণটা বলবো যে রেপের মধ্যে লেস দেন 15 ইয়ার্স যদি হতো তখন কিন্তু রেপ এবং তার পানিশমেন্ট দেওয়া ছিল, সেটা ইন্ডিয়ান পেনাল কোডে আইপিসিতে। বিএনএস এ সেটা করেছে 18 ইয়ার্স, তার পিছনে কারণটা কি? লেস দেন 18 ইয়ার্স হলে চাইল্ডের ডেফিনেশনে পড়ছে এক, দ্বিতীয় কথা হচ্ছে কি যে 18 ইয়ার্স কিন্তু মেজর অ্যাডাল্ট, 18 ইয়ার্স কিন্তু অ্যাডাল্ট, এবার 18 ইয়ার্সের নিচে অ্যাডাল্ট নয়। তাহলে কোনো যদি রেপ হয় 18 বছরের নিচে, ঠিক আছে, সেখানে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার যে 18 বছরের নিচে রেপ হয়েছে সে অ্যাডাল্ট নয় এবং তার একটা রিগোরাস পানিশমেন্ট হওয়া উচিত।
1: আচ্ছা,
0: ঠিক আছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আইপিসিতে যেটা বলা ছিল সেটা হচ্ছে গিয়ে যে 15 বছরের নিচে। এবার এখানে 15, আইপিসিতে 15 ছিল, বিএনএসে 18 করলো, তার রিজন কি? দেখুন, 18 বছরের নিচে 17 যা 15 তা,
1: সেই
0: তাই তো? তাহলে আমার 15 রাখলে পরে আমার তাহলে 15-16 বছর হলে কী হবে? সেখানে কিন্তু কনফিউশন অ্যারাইজ করে যে 16 বছরে যদি রেপ হয় তাহলে কি এই পানিশমেন্টটা কি অ্যাপ্লিকেবল হবে কি হবে না? আইপিসিতে বলা ছিল যে 15 বছর বা 15 বছরের নিচে যদি হয় রেপের পানিশমেন্ট দেওয়া ছিল, যদি রেপ হয় তাহলে রিগোরাস পানিশমেন্ট হবে, কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে 16 বছর হলে কী হবে? সেটার কিন্তু কোনো ক্লিয়ার কাট কোনো ডেফিনেশন ছিল না আইপিসির মধ্যে। এবার বিএনএস এর মধ্যে যেটা বললো যে দেখুন 18 বছরের পরে কিন্তু আমি কিন্তু বলবো সে অ্যাডাল্ট, এবং স্পেসিফিক্যালি যদি ম্যারাইটাল রেপের কনসেপ্ট যদি বলি, বিয়ের পরে হাজবেন্ডের দ্বারা মহিলাকে রেপের কনসেপ্টটা যদি বলি, সেই কনসেপ্টটা কিন্তু তাহলে এটা বলা হবে যে কনসেন্ট দিয়ে কনজিউমেশন অফ ম্যারেজে চলে যাবে, কনজিউমেশন অফ ম্যারেজে কিন্তু চলে যাবে 18 বছর বা 18 বছরের উপরে হলে, সেটাকে কিন্তু রেপ ধরা হবে না।
1: আচ্ছা,
0: ম্যারাইটাল কনসেপ্ট বলছি, বিয়ের পরে হাজবেন্ডের দ্বারা যদি কেউ জবরদস্তি করে, আমি এই ক্ষেত্রে কথাটা বলছি। আর 18 বছরের নিচে হলে, ঠিক আছে, যদি ধরুন অনেক জায়গায় বিয়ে হয়ে যায়,
1: হয়ে যাচ্ছে
0: এখনো হচ্ছে, তাহলে 18 বছরের নিচে যদি হয় এবং সেখানে যদি জবরদস্তি যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তার হাজবেন্ড, সেটাকে কিন্তু রেপ ধরা হবে। যদিও বা ম্যারাইটাল রেপের কনসেপ্ট সেই হিসাবে নেই, কিন্তু সেটাকে ইনডাইরেক্টলি কিন্তু আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে কানেক্ট করে নিয়ে আমরা কিন্তু সেটাকে কিন্তু আমরা কিন্তু এগোতে পারি।
1: সেক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে তাহলে
0: অ্যাবসলিউটলি নেওয়া হবে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আজকালকার দিনে আপনি দেখবেন নতুন নতুন ছেলেমেয়েরা খুব প্রেম ভালোবাসা এইসব কনসেপ্ট নিয়ে চলছে, ঠিক আছে, প্রমিস করছে আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে, এটা কিন্তু অনেক আগের থেকে চলে আসছে, অনেক মেয়েরা

0: সুইসাইড করেছে, অনেক মেয়েরা সুইসাইডও কিন্তু করেছে, বাস্তব ঘটনা এরকম চলছে। এবার আগে কিন্তু এটা নিয়ে কিন্তু আইন ছিল না যে বাই ডিসিটফুল মিনস আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়ে, আমি আপনাকে প্রমিস করে, আমি আপনার সাথে প্রমিস করে আমি একটা মহিলাকে আমি তার সাথে সহবাস করলাম এবং বিয়ে করব বলে সহবাস করলাম, অনেক ধরনের অনেক আমি প্রলোভন দেখিয়ে করলাম আর তারপরে আমি সেটাকে প্রমিসটাকে ভাঙলাম, সেখানে কিন্তু আপনাকে কিন্তু একটা ছেলেকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। এবং উইচ ইজ এ ভেরি মানে কি বলবো, সব থেকে এটা খুব ভালো একটা পদক্ষেপ
1: আচ্ছা
0: মেয়েদের জন্য, মহিলাদের জন্য,
1: মানে বিএনএসএ যেটা
0: রয়েছে, বিএনএসএ যেটা রয়েছে অবশ্যই তাই,
1: আইপিসি তে ছিল
0: না, ছিল না, এই জিনিসটা কোথায় ছিল, এই জিনিসটা ছিলই না। বাই মানে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এমপ্লয়িং ডিসিটফুল মিনস 10 বছরের পানিশমেন্ট আছে এটার মধ্যে।
1: আচ্ছা
0: এটার মধ্যে তাহলে আমি কাউকে ঠকিয়ে কাউকে প্রমিস করে আমি এটা কিন্তু আমি যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমি যদি
1: একেবারে মানে নতুন যে বিএনএস তৈরি হয়েছে তার মধ্যে অনেক ধারা যুক্ত হয়েছে,
0: অনেক না খুব একটা ধারা যে যুক্ত হয়েছে তা কিন্তু নয়, কিন্তু বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্যে আলাদা চ্যাপ্টার অ্যাড হয়েছে যেটা ওই আলাদাভাবে কিন্তু কিছু বলা ছিল না, এবং কিছু কিছু কিছু কিছু ওয়ার্ডস আছে সেটাকে ইন্টারপ্রিট, যেমন মাইনারের কথা বললাম সেটাকে সরিয়ে দিল, মাইনার গার্লটাকে কথা বললাম সেটাকে সরিয়ে দিয়ে চাইল্ডের কথাটা লিখলো, 18 বছর ম্যারাইড রেপের ক্ষেত্রে আমি যেটা বললাম যে 18 বছরের উপরে যদি হয় তাহলে সেটাকে কনজিউমেশন অফ ম্যারেজ ধরা হবে, কারণ ম্যারাইডাল রেপের ক্ষেত্রে যদি বলি বিয়ের পরে যদি কোনো ওয়াইফ যদি এরকম যদি অ্যালিগেশন আনে যে হাজব্যান্ড আমার সাথে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, 18 বছরের উপরে তো অ্যাডাল্ট, তাহলে এটার সাথে কনজিউমেশন অফ ম্যারেজ ধরা হবে।
1: আচ্ছা
0: 18 বছরের নিচে অ্যাডাল্ট নয় তাহলে সেই জায়গাটাতে রেপ তো হচ্ছেই, কিন্তু সেই জায়গাটাতে আপনার মানে যেটা বলছিলাম যে আমি ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে ঢুকবো, ম্যারিটাল রেপের কনসেপ্ট যেহেতু নেই, কিন্তু বয়সটা শুধু চেঞ্জ হয়েছে, কারণ আমি 15 এবং 18 তো কি বললাম 17 যা 15 তা, তাই তো, কিন্তু 18 বছরের নিচে হয়ে গেলে সব কিন্তু মাইনার্সে চলে যাবে, এই জন্য পানিশমেন্টটা খুব রিগোরাস। 18 বছরের উপরে হলে যদি বিয়ের পরে হয় তাহলে পরে কিন্তু সেটা কনজিউমেশন অফ ম্যারেজে ধরা হবে, কারণ ধরা হবে যে সেটা কিছু একটা কনসেন্ট আছে।
1: এছাড়া আরেকটা বিষয় জানার ইচ্ছে রয়েছে, ছেলেরাও যখন 18 নিচে থাকে তখন তারাও নাবালক থাকে বা শিশু হিসেবে তাদেরও ধরা হবে নিশ্চয়ই, তো সেক্ষেত্রে তাদের জন্য কি সুবিধা রয়েছে
0: নাবালকদের জন্য? আমি আপনাকে 3টে স্টেজ বলবো। প্রথম স্টেজ হচ্ছে গিয়ে আপনার 7 বছরের নিচে, তারপরের স্টেজ হচ্ছে গিয়ে 7 to 12 years, আর তারপরের স্টেজ হচ্ছে গিয়ে 12 to 18, 12 থেকে 18। 7 বছরের নিচে সেটাকে ধরা হবে, যেমন কেউ যদি কোনো একটা বাচ্চাকে হায়ার করে কোনো একটা বাজে কাজ করানোর জন্য, সেটা যে কোনো বাজে কাজ হতে পারে, সেটা সেক্সুয়াল রিলেটেড কেস হতে পারে, সেটা অন্য কোনো ক্রাইমও হতে পারে, তাহলে আমরা আইনের ভাষায় তাকে আমরা অ্যাবেটার বলি।
1: আচ্ছা
0: অ্যাবেটার বলি, তাহলে যে লোকটা একটা বাচ্চাকে ইউজ করে অফেন্সটা করছে এবং সেই বাচ্চাটার বয়স যদি 7 বছরের নিচে হয় তাহলে সেই বাচ্চাকে কিন্তু মাইনের ধরা হবে এবং সেই বাচ্চার কিন্তু মানে কোনো লায়াবিলিটি থাকবে না, লায়াবিলিটি কার থাকবে, অ্যাবেটারের থাকবে যে করাচ্ছে, কারণ সে ম্যাচিওর। এখন সেম জিনিসটাই যদি 7 থেকে 12 বছরের মধ্যে হয়, অ্যাবেটার থাকলো, সেখানে কিন্তু ম্যাচিওরিটি অফ দ্যাট পার্টিকুলার চাইল্ডটাকে কিন্তু মেজার করা হবে 7 থেকে 12, কারণ 7 এর নিচে 7 থেকে 12 এবং 12 থেকে 18, তাহলে ম্যাচিওরিটি অফ দ্যাট পার্টিকুলার চাইল্ডটাকে দেখা হবে যে সে কতটা ম্যাচিওর, সে কি কতটা ক্রাইম করতে পারে কি পারে না। কিন্তু তার মানে এই নয় যে যে অ্যাবেটার, যে মেইন, যে ম্যাচিওরড লোক যে ওর সাথে জড়িয়ে আছে তার কোনো পানিশমেন্ট হবে না, তার কিন্তু পানিশমেন্ট আলবাত হবে। কিন্তু চাইল্ডের ক্ষেত্রে সুবিধাটা যেটা হচ্ছে 7 এর নিচে এবং 7 থেকে 12 বা 12 থেকে 18, সেটা হচ্ছে কি জুভেনাইলে চলে যাবে, রিহ্যাবিলিটেশন সেন্টার যেটাকে আমরা বলি। কারণ আমি কিছুদিন আগে আমি নরসিংগড়ে আমি গেছিলাম, গিয়ে আমি কিছু কয়েকটা ছেলে পেলের সাথে আমি দেখা করলাম যারা রিহ্যাবিলিটেশন সেন্টারে আছে, মার্ডার করেছে কিন্তু বয়স কম, তো তারা জুভেনাইলে আছে, ঠিক আছে, 12 থেকে 18, এরকম।

0: তাদের মেন্টাল কন্ডিশনটাকেও দেখা হয় যে তাদের তারা কি পরিস্থিতিতে তারা সেটা করেছে, তাহলে সেই হিসাবে তাদেরকে সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়। বুঝতে পেরেছেন? কিন্তু সব থেকে যেটা সুবিধে সেটা হচ্ছে গিয়ে যে সাথে নিচে যারা, সাথে নিচে তারা তো একদমই ইম্যাচিওর, তো তাদের সেই ক্ষমতাটা নেই যে ওরা বুঝবে, যে
1: বোঝার
0: ক্ষমতাটা নেই। তো এটা একটা এই এই এই তিনটে মানে স্তরের যে বাচ্চারা আছে তাদের মানে কে নিয়ে এই বিএনএসএ বলা হয়েছে।
1: আচ্ছা, ধরুন বাচ্চার ছেলের বয়স 12-18 মধ্যে হলো এবং যে নারী তাকে দিয়ে কোনো কাজ করিয়েছে সেটা হতে পারে সেক্সুয়াল কোনো কাজ বা এই ধরনের কোনো কাজ, তো সেক্ষেত্রে তার তাদের শাস্তির
0: শাস্তি তো নারীর ক্ষেত্রে তো শাস্তি হবেই
1: হবে।
0: দেখুন, আমি আগেই বলেছি ভারতীয় ন্যায় সংহিতার কথা হচ্ছে কি, আমি ন্যায়ের কথা বলছি, আমি শাস্তির কথাটাকে কিন্তু আমি কিন্তু আনছি না, যেটা ইন্ডিয়ান পেনাল কোডে পেনাল প্রভিশন যেটা শাস্তির কথাটা বলেছে। আমাদের এই মূল মানে অবজেক্টিভ যদি আমি বলি যে সেই ভারতীয় ন্যায় সংহিতার, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার অবজেক্টিভটা হচ্ছে কি, লোককে ন্যায় দেওয়া।
1: হ্যাঁ, কাউকে ন্যায় দেওয়া,
0: তাহলে ন্যায় দেওয়ার ক্ষেত্রে যদি মহিলাও আসে সেখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েট নেই।
1: সেটাই, ন্যায় দেওয়া মানেই তো কাউকে অপরাধী বানানো, শাস্তি দেওয়া।
0: অ্যাবসলিউটলি, অপরাধী আমি কাউকে আমি কাউকে পানিশমেন্ট তখনই দেব যখন আমি দেখব যে সে সত্যি সত্যি অপরাধ করেছে, সে উভয় মহিলা হোক পুরুষ হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু এবার আরও অনেক জিনিস আছে, যেমন মহিলা যদি দোষী হয় তাহলে মহিলাকে আমি অ্যারেস্ট করব ডন অ্যান্ড ডাস্ক, যেটা রাত্রেবেলা আমি অ্যারেস্ট করতে পারবো না, ঠিক আছে, সূর্য উদয়ের আগে বা সূর্য উদয়ের পরে পরে আমি দিনের বেলা আমি অ্যারেস্ট করলাম, রাতের বেলা আমি পারবো না, সেরকম কিছু রেস্ট্রিকশনস আছে। মহিলাদেরকে অ্যারেস্ট করতে গেলে আপনার মহিলা পুলিশ লাগবে, ওদেরকে যদি টাচ করতে লাগে তাহলে মহিলা পুলিশই টাচ করতে পারবে, ঠিক আছে। এদের মেডিকেল এক্সামিনেশন যদি করাতে হয়, ওদেরকে অ্যারেস্ট করতে গিয়ে ধরুন পালাচ্ছিল, কোথায় লাগলো, মেডিকেল এক্সামিনেশন লাগবে, ফিমেল ডক্টরকে দিয়ে করাতে হবে, এইগুলো জিনিস তো থাকবে। মহিলাদের জন্য মহিলারাই অ্যাপ্লিকেবল, কিন্তু পানিশমেন্ট এদের হবে না তা কিন্তু নয়, পানিশমেন্ট ওদেরকে মানে পেতেই হবে।
1: আচ্ছা, নতুন আইনে,
0: এবং আমি আরেকটা এই জায়গাটাতে আমি আরেকটা কথা বলছি, আপনি যেহেতু এই কথাটা বললেন, আপনি ব্রোথেল ক্রিপার শুনেছেন তো না, প্রস্টিটিউশন যেটা চলে, এবার প্রস্টিটিউশনের মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু মহিলারাও থাকে, অনেক সময় কিন্তু মহিলারাও কিন্তু প্রস্টিটিউশনের মধ্যে কিন্তু যুক্ত থাকে। যুক্ত ইন দ্য সেন্স হোয়াট, যুক্ত ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে যে এই র্যাকেটটাকে চালায়,
1: একদম
0: মহিলাও চালায়
1: নিশ্চয়ই,
0: তাহলে সেই ক্ষেত্রে মহিলাও কিন্তু রেসপন্সিবল হবে এই র্যাকেট চালানোর জন্যে, ঠিক আছে। আগে কিন্তু ডেফিনেশনের মধ্যে কিন্তু প্রবলেমটা কি জানেন তো, আগেকার ডেফিনেশনের মধ্যে না একটু গ্যাপ ছিল,
1: গ্যাপ ছিল, হ্যাঁ, আইনের ফাঁক যাকে বলে,
0: হ্যাঁ গ্যাপ ছিল, গ্যাপটা ছিল হচ্ছে যে শুধু মেন মেন বলা ছিল, ওমেনের কথা বলা নেই, মেন বলা ছিল, এনি মেন করে মানে এক্সপ্লেনেশনটা করা আছে আইপিসিতে। এবার তাহলে আমি মেনকেই ধরবো, তাহলে ওমেনের কথা বলা নেই, তাহলে এবার কি করেছে, হুমসোয়েভার,
1: যেই হোক,
0: কোড অ্যান্ড কোড হোমসোয়েভার, যেই হোক, তাহলে উভয় আসছে আবার। তাহলে হোমসোয়েভার যদি হয়, তাহলে যদি একটা মহিলা যদি একটা ব্রোথেল কিপার চালায়, ব্রোথেল কিপার হচ্ছে কি প্রস্টিটিউশনের একটা জায়গা যেখানে চালাচ্ছি আমি, ঠিক আছে, ব্রোথেল কিপার, সে ব্রোথেলটাকে মানে দেখাশোনা করছে, প্রস্টিটিউশন চালাচ্ছে, ও হেড, আমরা অনেক মুভি টুভিতেও দেখি ইনফ্যাক্ট, তাই তো, তাহলে এরাও কিন্তু পানিশেবল হবে হোমসোয়েভার। তাহলে আগে গ্যাপটা কোথায় ছিল, গ্যাপটা ছিল কোথায়, গ্যাপটা ছিল হচ্ছে কি এনি ম্যান, এখন কিন্তু হোম সেভার বলা আছে।
1: আমাদের সময় অনেকটাই কমে এসেছে। মহিলা শ্রমিক যারা কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে, সে হতে পারে ইটভাটা বা অফিস আদালত বিভিন্ন জায়গায় হতে পারে, তাদের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে আইনে?
0: না, তাদের ক্ষেত্রে কোনো এমনি কোনো পরিবর্তন নেই, তাদের তো মানে আপনি হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসের কথা বলছেন তো, যেখানে আমি কাজ করছি, হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে তো আমার গাইডলাইন বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থানের একটা কেস আছে, তারপরেই এই গাইডলাইনটা, তার আগে কিন্তু কোনো আইন ছিল না। এবার এই এখানে কোনো এই
1: যুক্ত করা
0: কোনো নেই, কিন্তু হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে কিন্তু ওই গাইডলাইন আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনার বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান একটা কেস আছে, তারপরেই সুপ্রিম কোর্ট কিন্তু একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনে এন্টায়ার থিং বলা আছে যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেস হলে পরে কী কী হতে পারে। সো এর মধ্যে নতুন কোনো চেঞ্জেস এই ক্ষেত্রে কিন্তু খুব একটা হয়নি।
1: আচ্ছা, একটু আগে আপনি গ্যাং রেপের কথা বলছিলেন,
0: হ্যাঁ,
1: তাতে নতুন কিছু যুক্ত হয়েছে?
0: গ্যাং রেপের ক্ষেত্রে মানে ক্ষেত্রে যেটা যুক্ত হয়েছে, আমি বলবো আপনাকে যে গ্যাং রেপের কিন্তু কিন্তু দুটো ওরা একটা সেকশনের মধ্যে দুটো ভাগ করেছে। প্রথম ভাগ করেছে, বুঝবেন, প্রথম ভাগ করেছে

0: গ্যাং রেপ আন্ডার দ্য এজ 12।
1: আচ্ছা,
0: গ্যাং রেপ আন্ডার দ্য এজ 12। আরেকটা করেছে গ্যাং রেপ আন্ডার দ্য এজ 12 একটা, আরেকটা হচ্ছে গিয়ে গ্যাং রেপ এভাভ 18, এভাভ 12, সরি এভাভ 12, এভাভ 12। তাহলে দেখছেন, আপনি দেখবেন এখানে মানে দুদিকের আপনার হচ্ছে গিয়ে বাচ্চা মেয়ে হোক বা ম্যাচিওর মহিলা হোক, দুজনকেই দুদিকেই কিন্তু প্রোটেকশন দিচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে জাজেস, আগের জাজেসরা যখন লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দিত, তখন কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বলতে আমরা এটা লেখা ছিল না কোথাও, আমরা ধরে নিতাম যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্টটা হচ্ছে 14 বছরের জেল, চোদ্দ বছর। এখন কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বলতে লাইফ টাইমই,
1: মানে আমৃত্যু,
0: আমৃত্যু।
1: আচ্ছা,
0: এটা কিন্তু খুব মারাত্মক জিনিস যে 14, মানে জাজেসের একটা ডিসক্রিপশন ছিল আগে, যারা
1: আগে আজীবন বলতে 14 বছর,
0: আগে 14 বছর হয়ে গেছে, তারপরে ভালো একটা ওদের যদি কোনো ভালো কার্যকলাপ যদি থাকতো জেলের ভিতরে ওদেরকে ছেড়ে দিত। কিন্তু এই যে গ্যাংরেপ, এটা তো খুব গুরুতর অপরাধ, সেই ক্ষেত্রে কিন্তু যখন বলা হয়েছে লাইফ টাইম, লাইফ টাইম ইট মিনস ইট ইজ লাইফ টাইম, মানে এটা কোনো 14-16 বছর নয়,
1: টিল ডেথ।
0: এবং লাইফ টাইমও যদি না হয়, যদি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট নাও দেয়, তাহলে কিন্তু 20 ইয়ার্স অফ দি পানিশমেন্ট, 20 বছর।
1: 14 বছরের গল্প শেষ,
0: 14 বছরের গল্প নেই, 14 ইয়ার্সের কোনো গল্পই নেই,
1: ন্যূনতম 20 বছর।
0: এটার পিছনে কনসেপ্ট আছে, এটার পিছনে কনসেপ্ট হচ্ছে কি, আপনি ভাববেন, আমি না চাকরি করছি লাস্ট, আমি যেখানে জয়েন করেছি এনএলইউ ত্রিপুরাতে এই সেপ্টেম্বরে, মানে 2023 সেপ্টেম্বরে, আজকে 2024 সেপ্টেম্বর ক্রস করে, অক্টোবর ক্রস করে, এখন নভেম্বর, একটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে, মানে এটা ওই হিসাব করে সম্ভবত আমার যেটা মনে হয়, 20 বছর গেলে না জীবন থেকে, তাহলে পুরো জীবনটাই চলে গেল,
1: জীবনটাই শেষ,
0: ঠিক আছে, 20 ইয়ার্স গেলে জীবনটাই শেষ,
1: জীবনটাই শেষ।
0: 18 বছরের উপরে যদি কেউ থাকে, ধরে নাম তার বয়স 18, তারপরে হচ্ছে কি 20, কত
1: 38 হয়ে যাচ্ছে
0: শেষ লাইফ, তারপরে যদি সে বেরোয়ও, একটা কথার কথা বলছি, আর কোনো লাইফ নেই, আর লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট তো লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, সেটার মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস আসেই নি, মানে এসছে, যেটা চেঞ্জ হচ্ছে কি, লাইফ টাইম ইন ট্রু সেন্স, ইন লিটারাল মিনিং যদি আমি বলি, তাহলে পরে লাইফ টাইম মিন্স লাইফ টাইম, ইট ইজ নট এ 14 ইয়ার্স।
1: এই নতুন আইনটাকে সবাইকে জানতে হবে, বুঝতে হবে,
0: ইয়েস,
1: কারণ নতুন আইনে এমন অনেক কিছু যুক্ত হয়েছে যেগুলো পুরো জীবনটাকে একেবারে,
0: ডেথ পানিশমেন্টও আছে ডিপেন্ডিং আপন দ্য সার্কামস্টেন্সেস, ডেথ পানিশমেন্টও আছে ডিপেন্ডিং আপন দ্য সার্কামস্টেন্সেস, গ্যাংরেপ আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স, গ্যাংরেপ আন্ডার দ্য এজ অফ
1: 18 ইয়ার্স,
0: তাহলে আন্ডার দ্য এজ তো 18 ইয়ার্স তো মাইনর হয়ে গেল, হয়ে গেল, তো তো আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স যদি হয়, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, সার্কামস্টেন্সেস, কী কীভাবে কী হয়েছে, এগুলো ডিপেন্ড করবে ইনভেস্টিগেশনের উপরে, সার্কামস্টেন্সের উপরে নির্ভর করবে, তাকে ডেথ পানিশমেন্ট দেওয়া যায় কি দেয় না। আমি যদি আজকে নির্ভয়া রেপ কেসের কথা বলি, নির্ভয়া রেপ কেস, যার পরে আপনি এখন হয়তো, আপনি হয়তো শুনেছেন জিরো এফআইআরের কনসেপ্ট, অনেকেই বলছে জিরো এফআইআরের কনসেপ্ট, কিন্তু আগে আইনত হিসাবে, মানে স্ট্যাটিউট হিসাবে ছিল না, কিন্তু কেসের মাধ্যমে কিন্তু এসেছিল, নির্ভয়া রেপ কেস যেটা দিল্লিতে ঘটেছিল। শুধু রেপ না, আরও বিভিন্ন ধরনের কিন্তু এটার মধ্যে কিন্তু অফেন্সেস হয়েছে, কিন্তু মারা, হাত ভাঙা, গ্রেভিয়াস হার্ট, হার্ট, অনেক কিছু, তো
1: এগুলোর ক্ষেত্রে মানে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবধান রাখা হয়েছে বিএনএসে। আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষ ডক্টর ভট্টাচার্য, তাই শেষ করব আজকের অনুষ্ঠান, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জাগৃত অনুষ্ঠানে শুনছিলেন নারী শিশু এবং নতুন ফৌজদারি আইন, এই প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ডক্টর রিপন ভট্টাচার্যের সাক্ষাৎকার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জাগৃতি, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন লোকগীতি আব্বাস উদ্দিন আহমদের কণ্ঠে।
3: মাঝি বায়া যাও রে,

পহিলে যতনন সানজা কাহাম আকাশবাণী আগরতলা তারপর চেঞ্জাগ তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা তিনি ককটু নিজাপা যত খানাই তনাই লকুরকন খাপাংনি হামজাকমা ইয়াফারে তিনি ককটুম নিজাপা পান্দাও নরকন পইলানো লামসক যাও ফাইদিং তিনি ককটুনি জাপা পান্দাও সং ককটুন কিসা নাইলায় নেন তিনি পইলানি ককটুন শিয়ারিনি পান্তই থমনু খানানি বাকি কয়মু ব্লাই রহরজাখা কয়নাই রকংখা বিমল দেব বর্মা বাশিরাম পাড়া চম্পক নগর জিরানিয়া সালথাং ত্রিপুরান আও নিনি কয় হরমু শিয়ারিনি পান্তেই থুমনু আবসং খানারানানি বাকি সাইতকনাই নরক খানাওই চংদি ককটি শাল সানজা জরানি দামসিনি তামানি জরাও তাই স্রাংসালনি দিবরনি দামচিনই থামসিবা তামানি জরাও ফাইডি তাইব সঙ্গ ককটুন নাইনানি বকাল থাংলায়েনে কেবনি কক দুগ্রক ফাইকে সঙ্গ ইয়াসাকনাই নরকনি কক দুগ ইয়াসাকনানি বাকি তেয়ার দঙ্গ তাবকনি ককটুনো ককরবাইনি পান্দাও দুলুরাম দেব বর্মানি ককলো খানানানি বাকি কয়নাই রকংখা বীরকুমার দেব বর্মা বেলবাড়ি পাড়া বেলবাড়ি রাধামোহনপুরনি আও নিনি কয়মানি নো খানা খানা রানি বাকি সাইটগানা

হয় নহয় কওকচোন নাইমানি বেকাক থাই ফিনাই তাবুনি কওকচোন গ অনন্ত হরি জমাতিয়ানি রেসাফুং খানানা মুসুং জাগৈ কইনাই রক ওখা ব্রিগু সাজন জমাতিয়া ব্রজ বিহারি জমাতিয়া খুম্বার জমাতিয়া কামিংকা সিলঘাটি উদয়পুর গৌমতী

কোকটুনি জাপাও পাইথাক নি কোকটুন সাইলাইফিনাই হাবানী কোক পান্ডাও খুরগু শ্রীমানো তৈ কোক লাম খানাদনানি বাকি বা খানাদনানি মৌসুমা বাকি কইনাই এখা সুজলাং জমাতিয়া জম্পুই জলানি সিপা হিজলা ডিস্ট্রিক্টনি আও যে হাবানী কোক পান্ডা ফাইনে সাল সাংগ্রং সাল ব্রুম ব্রুম খনার যাগো হরনি সানজা জরানি দাম সে তামানি জরাও নরক খাই চৌদি নরকনি

এখন শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং এর উপবহিত পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সে রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের।
1: নেদারল্যান্ডসকে সমাজ ও ইকোনমি মে যো কন্ট্রিবিউট কর রহে হ্যায়।

0: उस पर हर भारतवासी को गर्व है। मैं आज इस अवसर पर नीदरलैंड की जनता का, यहाँ की सरकार का आभार व्यक्त करता हूँ। मैं यहाँ की जनता को 140 करोड़ भारतवासियों की तरफ से अपनी शुभकामनाएं देता हूँ।
1: প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহী থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সার ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যাড স্টেনফেল্ড বলেন, ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে।
2: A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Up since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
1: সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরো একটি রায় ভারত আবারো প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি, তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের নটিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানের শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হল। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক টানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরে রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি

0: রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব।
1: The first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance, he laid what is the need of the people should be met out by the government, that is the prime duty. As the first Chief Minister of a newly integrated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage and commitment. Commitment is always important. We should never commit. But once we commit, we should never go back from that commitment.
0: অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক, বুর্তু হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14-18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষায় বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রি ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নান্ডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30 খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হল, কিছুক্ষণ পর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও কিশোর জমাতিয়া তিনি ককতমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি নেদারল্যান্ডস বেড়াইমা জরাও আরো তঙ্গুই নাই ভারতনি বরক রকম রেখা ককনার খাতাই নেদারল্যান্ডসনি কুচুক বেরেমনি বানিয়া খাইনাই রকবাই পান্ডাও মালাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাফাং মুখাং বাইকাখা জাক স্নান ফিরমা সামুং তাঙ্গুই তঙ্গু তিসিয়ে বাই কম থিংজাক বুড়ি রকনি অরণি ক্রিকেট বাতাইমুং তিনি নিশিমি সালথাং হাংখর আমচাইনি জুদা জুদা থংখলাও চেংখা সালগ্রা সালথাং বুখাকনি ওয়াটি মলনি নবার শিব সামা অ মে তালনি সাল নিশিত কেরলম্ব হাবানা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি নেদারল্যান্ডস বেড়াইমা জরাও আরো তঙ্গিনে ভারতনি বড় রকনি বুখা ককনার খাতাই নেদারল্যান্ডসনি কুচুক বেরেমনি বানিয়া খাইনাই রক বাই পান্ডাও মালাইখা অ পান্ডাও আরো তঙ্গিনে ভারতনি বড় রক গোবাং মানজাখা মোসাং মোদি সাকা সালকিসা সিকাং ভারত ইউরোপ ফিয়কজাক বানিয়া কক খালাইমুনো রোগে অ বেড়াইমুং বেলাই নাংকুক মানে সেমি কন্ডাক্টর এ আই সিনাম ফিরি মানমা ফান গোখরাং হাইড্রোজেন তাই দুই নাইকোল মুঙ্গো হা কতর কাইনৈ সু বা লাইমা তাই বাহাম অঙ্গান হন খাখলাইমানী কক সাকা মন্ত্রী বক্রক বসাকা ও বিসিসি হায়ং নি বাকি বিয়ালনি বিসি অঙ্গি টংখা পুইলা।

0: ungkha corona virus oboni ulo chobatai tabukni ungkha thokni bial angma bosaka barotni loku phanrai da but rnai rok belai khatongjak obo barotni loku phan notai bokra khlaikha mantri bokrok sakha barot tabuk hayungni filtham kokkot kotor kok startup ecosystem barot tabuk hayungni ham samana kom thinai phan angai nayo
1: innovation power hai hamare डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर की चर्चा आज पूरी दुनिया में होती है ये भारतीयों के इनोवेशन का बहुत बड़ा प्रमाण है आज पैसा रखना है तो डिजिटल वॉलेट है डॉक्यूमेंट रखने हैं तो डिजी लॉकर है ट्रेवल करना है तो डिजी यात्रा है हेल्थ केयर का लाभ लेना हो
0: CBIT ni nit yo je nei sai nei sidok amjakuni biologist nam mungbalai karijakma pati mungna gadal ja khorok sa phrungnai no romkha koksil sa jak mung nai ne mung monisa gurunat mandare bo maharashtra nei pune ni khorok sa botani phrungnai je CBI sa ka bo nit yo je nei sai nei sidok amjak mung samung bai gadal jak tongmani tai national testing agency bai alaida rm krung lm krung hnei chongjak tongmani seri nai নাই মঠা শাখা ককশিল জাকনি থানি বুটানি তাই জুলজি আমজকমুনি কাংবলাই যত এক্সেস দঙ্গ মঠা তাইব শাখা ব অ তালনি চিব্রিয় সালমারিও রমজাক পুনানি মনীষা ওয়াগর মারনি ইয়াক্তি নিট আমজকমুঙ্গ আশোক নাই রত্ন থুমতাই বাইথাংনি পুনানি নগ অসরংনাই রত্ন তৈয়ী আলাইদা কোচিং ক্লাসনি সেভ খ্লাইও ও দরবাব তাবুক সাকজরা দিল্লি জয়পুর গুরুগ্রাম নাসিক পুনে তাই আহলিয়া নগরনি খরকজুকু ককশিল সাজাকন রমজাখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রকরা অংমানি বিশিক ব্রী পুমানরগী বতিনি ককতমা থমনাই রগ্ন শাখা হাস্তে হাপংনি বেবাক নাইখং কাহাম কৃং বাতাইলাইমং বিশিংটি হামখ্রাই নং বসকাঙ্গী তিলং তঙ্গ হাফাংনি নাহারমং বুবাকংখা হামখ্রাই খ্লাইমং সাকহামতাই রংনি বাবাই খুরসাতাই হামখ্রাই অংখা মেডিকেল আশোক থাইবাং রমা কটাল সেপ জল খ্লাইমংতাই রংন কটর বাং রমংনি সেপ বাই ফাটার হাস্তে নি রংনি সেপ নাহারমা থাংমা হলিমা ব সাকা স্রাই স্রাই সেপতৈ কাই নৈসি নৈ সাইনি গবাং সেবুগো বরক তিলাংজা খাতাই বিসকাং সালো রাও রা হামখ্রাই খ্লাইনা নাহারি হাফাং সামং তাঙ্গৈ থাংনাই তিনি খয়হাংখর হাবার দেরামুং কাসমুং সেরংমুং মানজাক সিভিল ডিফেন্স তাই জুদা যুব আপদা মিত্র বাইথাং মুসুঙ্গুই সামুং তাংনাই রগ্ন খকচিদক রাসাইরাং নাংকুকমা মানৈ খনৈ বাকমুংতাই যুব আপদা মিত্র বাইথাং মুসুঙ্গুই সামুং তাংনাই রগ্ন সার্টিফিকেট তাই সিনেমুং বলাই বাকজাখা আবনরগৈ সংসাজাক পান্ডব মানজাখা খয়হাংখর নাইকলফাং রজতপন ইয়াকবারা হাংখর নাইকলফাং অভিজিৎ চক্রবর্তী সাকাম তাংক্রা কিরণ গুত্ত তিনি জিবি সাকাম নাইনগ সরাই রকনি বখাতাই বেমার নাইনানি আলাইদা ওপিডি সেন্টার ন চেঙ্গিরিখা যতই খরক নৈরা বাচি এমবিবিএস পরিনাই রকনি তংনানি বাকি কতালকে স্নামতি সাজা ক্লাসরুমনি সামুন তিনি বেড়াইনাইখা এজিএম সিও রেডিও ডায়গনোসিস মেডেকন সেব্রি মুংটাইব কতালক খলাইনাতেই মসাঙ্গিতে সাকাম তাংফাংরক বাই পান্ডাখলাইখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা আওয়াই খ্লাইজাগৈ দঙ্গু আকাশবাণী কক্তমা আপডেট মানানোর বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্স ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল অবনকারী আকাশবাণী আগরতলা কেন্দ্র কক্তমা আপডেট মানান হিংকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্কানা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাফাং মুখথাং বাই কথারৈ স্নামফির মুং সামুং টাঙ্গি তঙ্গ তিনি আগরতলানি কঞ্জবনী লুকু সামুং নাইকুনি তুই সম্পদ বেদেকনি সাকথারমা বাই যোগলে যাক স্টেট ডাটা সেন্টার ন চেঙ্গি রেমা পান্ডব অকক শাখা বসাখা স্টেট ডাটা সেন্টার আশুক রেজাক নাম্বা গৈ হাস্তেনি হুকবার খ্লাইনাই রক খেত তৈলমুংবাং গানা তাই তুই লাম লম সামানব কম থিঙ্কানো মন্ত্রক্রা তাই বসাখা জুদা জুদা তৈনি হার ওয়াক তৈমানি হার ওয়াক ওয়াকমা কাসনা বাকি তৈমা কম থিংমা তাংবতাং কাইসারা চুকুচি থামনি সামুং জারৈ তিসা জাগানা আগরতলানা খবৈ গুমতি হাংখরনি জুদা জুদা আমসৈয় তৈমা ও তৈ কম থিংমা বাকি হাস্তে হাফাং আলাইদা সাকথারৈ সামুং টাঙ্গৈ তঙ্গ পান্ড ককনারেখা লুকু সামুং নাইখুনি তাংক্রা পি কে গোয়েল

0: उनकुटी हांखरनी कुमारघाटनी ब्लकनी कांचनबारी कामी पंचायत हाकत्तरनी कहामकुक साखाम गनां पंचायत नै साइजाखा केन्द्रनी पंचायत तिराज नायखों दीनदयाल उपाध्याय पंचायत सतता विकास सकातनी बागै अ पंचायत न संजाखा सकातनी रांगमारी खक सार जाग्रां बिस्कां तालनी थाम सालमारी दिल्ली केताल पांदानी बिसिंती अ साखात रजागना खना दि अवनति कखथम कायसा
1: उनकोटी हांकर कुमारघाट ब्लक नि कांचनबारी कामी पंचायत न हाकतौनी कहामकोक साखाम गनां पंचायत नि चंगजाखा अ आमचायो तंगो कायनैति थुयाम गनां पुइला बेरेमनि साखाम केन्द्र रावो रातंगो साखाम बिमा कहामकोक तुइनि सेब आबनकारी बतंगो ओपेन जिम सागदेरिया बुमाते जिरायथिमानि मारिबो बुकचा आबनि लगी लगी अ कामिबो खकाया कागजा पंचायत निबो सिनिमुं मानजा पंचायत नि काहाम मान मारिनि बागै दीनदयाल उपाध्याय पंचायत सतत विकास सकात माननानि थांगै दङ अ पंचायत कुमारघाट पंचायत समितिनि चेयारपार्सन सुमति दासते पंचायत आमचाइनि न खड़कसा चाकरा संजित कुमार बसाक साखा अ बरम मानमानि बेबाक आमचाइनि लुकरकनि साखाम नति हजाक तंगमानि काहाम मान मारि ते आबो कुंचुक जाकनाय कक
2: আমি সত্যিই খুব খুশি যে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েতের খেতাব অর্জন করেছে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত পুরস্কারটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক ঘোষিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি
3: আমরা সাফল্য অর্জন করতে পেরেছি তাই আমি গর্বান্বিত যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রাম সভাটা একটি হেলদি গ্রাম সভা হিসাবে সর্ব দেশের ভিতরে চিহ্নিত হয়েছে
1: উনকোটি হাঙ্কর নাইকল ফাং ডক্টর তমাল মজুমদার শাখা লুকু শাখাম হজাক নংমুং সরাই সরাইখে তংমা হদানি সামুঙ্গ মানজাকমা তে কাহামকু খামপাইন নাহারে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত চার সিসনি দশমিক নৈচি চার স্কোর মানখা
4: কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের যত জনপ্রতিনিধি বা আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরো বলবো এই যে হেলদি পঞ্চায়েতের যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের কাছে বা ধরে ওনারা পুরস্কার পেয়েছেন ভবিষ্যতে এগুলোকে আরো কন্টিনিউ করবেন
1: যত থানচাকে সাক্ষারে সামুং তাংমানি বিশিং তুই চেংচিনি আমচাইন হামক্রাই খ্লাই তিসাইমানো আবনি নো ফুনুকমারি এংখা ও কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত কক্তমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: তিসে বাইকম থিংচাক বুড়ি রকনে অরণি ক্রিকেট বাতাইমং তিনি নিশিমি সালথাং হাঙ্কর আমচাইনি জোড়া জোড়া থংখলা চেংখা চেংমা সালো তিনি থুমুং কাইনে এংখা নরসিংগড়নি টিআইটি থংখলাও সংসজাক থুমুঙ্গ ব্লাড মাউথ ক্লাব উইকেট কাইসার বাই কর্নেল কোচিং সেন্টার না মেসেন খাতাই মোহনপুরনি তালতলা থংখলাও সংসজাক থুমুঙ্গ তরুণ সংঘ কোচিং সেন্টার উইকেট কাইসি বাই জিবি প্লে সেন্টার না মেসেন খা তাবুকনি অ বাতাইমুঙ্গ বেবাগৈ বদল কাইনৈ চিনৈ মানজাখা ছত্তিশগড়নি স্বামী বিবেকানন্দ মুকুমু বিশি নৈচি উমর জরানি ফুটবলনি বসং বেরেমনি বাতাইমুঙ্গ ত্রিপুরা কোয়ার্টার ফাইনালও কাশাখা গ্রুপনি পাইথাক থুমুঙ্গ ব ত্রিপুরা কপ্লাইংখা তিনি ত্রিপুরা গোল কাইথাম কাইসানি ফেরবাই সিকিম ন মেচেনখা সালগ্রা সালথাং বুখাকনি ওয়াটি মলনি নবার শিবসামা অ মেন্টালনি সাল নৈচিদ গ কেরলম হাবানা ভারতনি নবার তৈবার নাইখংটিনি সাকা বেসকাং দাম নৈসি ব্রেইনি বিসিং সালগ্রা বাংলানি তৈজলাং ইয়াকচুনি কিসাসুক বখাগ আন্দামান তৈজলাং তাই আন্দামান তাই নিকোবর বুথুপ তৈ হাপলকনি সাকাতৈ সালগ্রা সালথাং বখাকনি ওয়াতৈ মলনি নবার সিসাই ফাইনা জেঙ্গনা হাস্তে বেসকাং তালনি ফিল নৈ হাতিবারনি বিসিংগ সালগ্রা সালথাং বখাকনি ওয়াতৈ মলনি নবার শিবসামা চেঙ্গৈ মানো ইয়াং আগরতলা নবার তৈবার নাইখংনি বখাকতৈ সাইমানজাকা তিনি নিসিমি সাল নিচি থামে জরা হাস্তিনে জুদা জুদা হাংখর আমচাইও ফেরাংকগৈ ওয়াতৈ ফাইমানো সালসি উনকুটি ধলাই খুয়াইতাই সালথাং ত্রিপুরা হাংখর আমচাইনি কিসাসে কাম গ দামসা ব্রৈচি নিশিমি বাসি কিলোমিটার দৌই নবার শিবসাই ওয়াতৈ ফাইমানো খনা সাকানি তুমারি থামচি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুমারি নৈচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানা গিনি তঙ্গৈ মানো তিনি সাকানি তুমারি তংখা থামচি ব্রী দশমিক চার ডিগ্রি তাই খামানি তুমারি তংখা নৈচি নৈ দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস তিনি সারিক দাম বাদনামৈ সতী থামচি জরা ওয়াতৈ বাখা ব্রী দশমিক বা মিলিমিটার পাইরানা সেকাং তিনি ককতমা বুবাগ্রই তাইসা পড়ব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি নেদারল্যান্ডস বেড়াইমা জার আর তঙ্গিনে ভারতনি বরগ্রকনি বেখাক ককনার খাতাই নেদারল্যান্ডসনি কুসুক বেরেমনি বানিয়া খ্লাইনাই রকবাই পান্ডা ও মালাইখা মন্ত্রী বক্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাফাং মুখথাং বাই কথারে স্নাম ফিরমা সামুং তাঙ্গি দঙ্গ তিসিয়ে বাই কম থিংজাক বুড়ি রকনি অরণি ক্রিকেট বাতাইমুং তিনি নিশিমি সালথাং হাং খরনে জুদা জুদা আমচাইনি থংখলাও চেংখা সালগ্রা সালথাং বখাকনি ওয়াতৈ মলনি নবার শিবসামা অ মেন্টালনি সালনি সিদ্ধকনি সিমি কেরালম হাবানা ককটমা তিনি বাকি অরণ পাইকা উলনি ককটমা আয় এঙ্গানা খনাফুং দামসনি তামৈ সতী ব্রিচিও

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর 4 বছর পূর্তি উপলক্ষে আজ সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্য সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মেডিকেল আসন বৃদ্ধি, নতুন পরিষেবা চালু ও কলেজ বৃদ্ধির ফলে বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমেছে। তিনি জানান, স্বচ্ছতার সঙ্গে 22,000-এরও বেশি চাকরি প্রদান করা হয়েছে এবং আগামী দিনে 100% উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার বাস্তবের সাথে তাল মিলিয়ে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে। আজ আগরতলার কুঞ্জবনস্থিত বিশ্বেশ্বরাই কমপ্লেক্সে পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত স্টেট ডাটা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, স্টেট ডাটা সেন্টার স্থাপনের ফলে রাজ্যের কৃষি জমিতে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটবে এবং বন্যা নিয়ন্ত্রণেও ভূমিকা নেবে। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের আওতায় রাজ্যের এই স্টেট ডাটা সেন্টারটি গড়ে তুলতে প্রথম পর্যায়ে ব্যয় করা হয় 4,67,00,000 টাকা। দ্বিতীয় পর্যায়ে এই ডাটা সেন্টারের জন্য ব্যয় করা হবে 4,50,00,000 টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন নদীর ভাঙন রোধে 193টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ রূপায়ণ করা হবে। আগরতলা সহ গোমতী জেলার বিভিন্ন স্থানে বন্যার জল নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের সচিব পি কে গোয়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন, যেখানে হাজারো প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সাম্প্রতিক ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এই সফর অত্যন্তই গুরুত্বপূর্ণ। সেমি কন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন ও জল ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দশকটি বিশ্বের জন্য সংকটের দশকে পরিণত হচ্ছে। এখন মানবজাতি বহু গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে ছিল করোনা ভাইরাস, তারপর যুদ্ধ, আর এখন রয়েছে জ্বালানি সংকট। প্রধানমন্ত্রী বলেন, যখন মানুষের স্বপ্ন পূরণ হয় তখন গণতন্ত্রের প্রতি তাদের বিশ্বাসও দৃঢ় হয়। এখন ভারতের ভোটাররা অত্যন্ত উৎসাহী। ভারতের এই আকাঙ্ক্ষা চালিত যাত্রা গণতন্ত্রকে আরও শক্তিশালী করছে। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম। ভারত এখন একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে সবুজ শক্তিতে নেতৃত্ব দিতে এবং বিশ্বের প্রবৃদ্ধি চালিকা শক্তি হতে চায়।
1: ইনোভেশন পাওয়ার হ্যায় হামারে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কি চর্চা আজ পুরি দুনিয়া মে হতি হ্যায়। ইয়ে ভারতীয় কে ইনোভেশন কা বহুত বড়া প্রমাণ হ্যায়। আজ পয়সা রাখনা হ্যায় তো ডিজিটাল ওয়ালেট হ্যায়, ডকুমেন্ট রাখনে হ্যায় তো ডিজি লকার হ্যায়, ট্রাভেল করনা হ্যায় তো ডিজি যাত্রা হ্যায়, হেলথ কেয়ার কা লাভ লেনা হো।
0: ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজমন্ত্রক দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এর জন্য এই পঞ্চায়েতকে মনোনীত করেছে। পুরস্কারের অর্থমূল্য 1 কোটি টাকা। আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দেওয়া হবে। একটি প্রতিবেদন।
2: কিলোমিটার এলাকা জুড়ে থাকা কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে গড়ে উঠেছে উন্নয়নের এক অনন্য নজির। এখানে রয়েছে 20 শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, 100% স্বাস্থ্য বিমা, নিরাপদ পানীয় জল, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং ওপেন জিম।

0: পার্বতী মা ও শিশুর মৃত্যুহার শূন্য, পাশাপাশি এই গ্রামে যক্ষামুক্ত পঞ্চায়েত হিসেবেও পরিচিতি রয়েছে। পঞ্চায়েতটির সাফল্যের জন্য দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের স্বীকৃতি পেতে চলেছে। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস এবং পঞ্চায়েতের প্রবীণ নাগরিক সঞ্জিত কুমার বসাক বলেন, এই সম্মান সমগ্র এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতার সুফল এবং সেটা গর্বের বিষয়।
1: আমি সত্যিই খুব খুশি যে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েতের খেতাব অর্জন করেছে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত। পুরস্কারটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতিরাজ মন্ত্রক ঘোষিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
2: আমরা সাফল্য অর্জন করতে পেরেছি, তাই আমি গর্বান্বিত যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রামসভাটা একটি হেলদি গ্রামসভা হিসাবে সর্বদেশের ভিতরে চিহ্নিত হয়েছে।
0: ঊনকোটি জেলা শাসক ডক্টর তমাল মজুমদার জানান, জনস্বাস্থ্য, সৌজবিধি, সামাজিক অংশগ্রহণ ও সুস্থায়ী উন্নয়নের নিরিখে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত 87.28 স্কোর অর্জন করেছে।
3: কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের যত জনপ্রতিনিধি বা আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরো বলবো এই যে এলডি পঞ্চায়েতের যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের কাছে বা ধরে ওনারা পুরস্কার পেয়েছেন, ভবিষ্যতে এগুলোকে আরো কন্টিনিউ করবেন।
0: কবি বলেছিলেন, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি তেমনি একটি ছোট গ্রাম, যার কথা স্বাস্থ্য সচেতন কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় স্তরেও অজানা নয়। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
4: সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। সিপিআইএম নেতা অমল চক্রবর্তী জানিয়েছেন, পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আজ নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম মনীষা গুরুনাথ মান্ধারে। তিনি মহারাষ্ট্রের পুনের একজন উদ্ভিদবিদ্যার শিক্ষিকা। সিবিআই জানিয়েছে, তিনি নিট ইউজি 2026 পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তের কাছে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার প্রশ্নপত্রগুলোর সম্পূর্ণ অ্যাক্সেস ছিল। সংস্থাটি আরও জানায় যে তিনি এই মাসের 14 তারিখে গ্রেফতার হওয়া পুনের মনীষা ওয়াগমারের মাধ্যমে সম্ভাব্য নিট পরীক্ষার্থীদের সংগঠিত করেছিলেন এবং নিজের পুনের বাসভবনে এই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা করেছিলেন। এই মামলায় এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং আহলিয়ানগর থেকে 9 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দেশ জুড়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বর্ষার আগে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা দৃঢ় করাই এর মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সবাইকে সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে হাম এর প্রাদুর্ভাব ঠেকাতে এবং এই বিষয়ে টিকাকরণের অগ্রগতি পর্যালোচনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, জেলায় হাম এর প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে এবং হাম প্রতিরোধে টিকাকরণের হার যথেষ্ট সন্তোষজনক। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা প্রতিষেধক আধিকারিক ডাক্তার সন্দীপন ভট্টাচার্য সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চিকিৎসকগণ। সারা দেশের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 18 মে থেকে 25 মে পর্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে অনুষ্ঠিত হবে সবসে দূর সবসে পেহেলে জনভাগিদারী অভিযান। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। এই অভিযানে সিপাহীজলা জেলার 38টি গ্রামে প্রশাসনিক বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। এই অভিযানে জনগণকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। জনগণ এই কর্মসূচিতে আধার, রেশন কার্ড সহ স্বাস্থ্য পরিষেবা বিষয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। খোয়াই জেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত সিভিল ডিফেন্স ও যুব আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের আজ মোট ১৬ লক্ষ টাকার জরুরি কিট বিতরণ এবং যুব আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের

সনদপত্র ও পরিচয়পত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি আজ জিবি হাসপাতালে শিশু হৃদরোগের বিশেষ ওপিডি সেন্টারের উদ্বোধন করেন। তিনি নতুনভাবে গড়ে ওঠা মোট 250 জন এমবিবিএস শিক্ষার্থীদের জন্য নির্মীয়মান নতুন শ্রেণীকক্ষের কাজ পরিদর্শন করেন। এজিএমসিতে রেডিও ডায়াগনোসিস বিভাগের পরিষেবা আরও উন্নয়নের বিষয় নিয়ে তিনি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের তৃতীয় তথা শেষ খেলায় রাজ্যদল জয়লাভ করে আজ ত্রিপুরা 3-1 গোলে সিকিমকে হারিয়ে দেয়। ফলে টানা 3 ম্যাচে জয় ছিনিয়ে নেয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে রাজ্যদল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরলমে প্রবেশ করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ জানিয়েছে আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রাজ্যে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ থেকে 23 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু কিছু স্থানে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 4.5 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকারের সব দপ্তর সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ড সফরকালে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন এবং নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার জীববিজ্ঞান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
1: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।

লিচু ইত্যাদির সুবাস আকাশ বাতাস যেন মুখরিত। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় ও রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 11ই মে কৈলাসহরের কৈলাসেশ্বরী কালীবাড়ির নাটমন্দিরে সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে এক বর্ণময় অনুষ্ঠান হয়। অনুষ্ঠিত হয় আধ্যাত্মিক চেতনার সংমিশ্রণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় প্রমুখ। রাজ্যের তপশিলী জাতি কল্যাণ

0: সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেব রায় প্রমুখ। রাজ্যের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে গত 7ই মে ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজের কনফারেন্স হলে উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার সহ বিদ্যুৎ গ্রামোন্নয়ন পূর্ত PMGSY এর প্রকৌশলী সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধানগণ। ভারত সরকারের প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা PM উষার অধীনে দুদিনের জাতীয় সেমিনার গত 13ই মে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে সম্পন্ন হয়। কলেজের ইতিহাস ও অর্থনীতি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই আলোচনা চক্রের আয়োজন। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সুপর্ণা রায়। সেমিনারের বিষয় ছিল নীতি ও রাজনীতিতে নারী, এক উপনিবেশ পরবর্তী দৃষ্টিভঙ্গি শীর্ষক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর রাজ্যভিত্তিক অনুষ্ঠান গত 9ই মে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাসও। এখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ভারত সরকারের PM বিশ্বকর্মা প্রকল্পের যুক্তদের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে অবহিত করতে এক প্রশিক্ষণ কর্মশালা গত 6ই মে কৈলাসহরের জেলা শিল্পকেন্দ্রে অনুষ্ঠিত হয়। DIC-র জেনারেল ম্যানেজার গোলাম সাদেক মিয়া সহ প্রশিক্ষকরা এই শিবির পরিচালনা করেন। আসন্ন বর্ষা মরশুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণকে সহায়তা করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF এর একটি টিম ঊনকোটি জেলাতে এসেছে। বাহিনীর প্রথম ব্যাটেলিয়ানের 30 সদস্যক টিমটি আগামী অক্টোবর মাস পর্যন্ত ঊনকোটি জেলাতে থাকবে বলে জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা বিভাগের ঊনকোটি জেলার প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ। ভারতীয় রেডক্রস সোসাইটির উদ্যোগে গত 8ই মে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে এক রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এখানে মোট 41 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এতক্ষণ শুনলেন জেলার চিঠি, আজ শুনলেন ঊনকোটি জেলার চিঠি। এটি লিখেছেন অনুপম ভট্টাচার্য।
1: এতক্ষণ শুনলেন জেলার চিঠি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিমূলক গান ভবানী দাসের কণ্ঠে।

0: আকাশবাণী তলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, আজ আমরা রাজ্যের আবহাওয়া ঠিক কেমন বা কিভাবে চলছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন আবহাওয়া বিজ্ঞানী সূর্য কুমার ব্যানার্জি। স্যার, স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমেই তো বলছিলাম যে আবহাওয়ার বিষয় নিয়ে আজ কথা বলবো। প্রথমেই যদি স্যার বলেন যে রাজ্যের সামগ্রিক আবহাওয়ার চিত্রটা কেমন?
1: রাজ্যের সামগ্রিক আবহাওয়া যেটা রয়েছে, তো এখন আমাদের যে দৈনিক পূর্বাভাস থাকে, প্রত্যেক দিনে আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা পূর্বাভাস থাকছে, আর জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, সঙ্গে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হয়ে গেছে। তো দমকা বাতাস সঙ্গে থাকবে। মে মাসটার মধ্যেও কিছু কিছু সময় বৃষ্টি, আমাদের যে মানে কালবৈশাখী দাপট একটু কমলে তখন একটু গরম বাড়বে আবার, তারপরে আবার সেই মানে কালবৈশাখী দাপটটা আবার মানে যখন হবে তখন আবার একটু মানে স্বস্তি সবাই পাবে। তো এইভাবেই চলবে বর্ষা আসা অবধি।
0: ঠিক স্যার, ক্ষেত্রে বলবো যে অনেক ক্ষেত্রে তো সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে রাজ্যের আবহাওয়ার তাপমাত্রা সর্বোচ্চ 55 ডিগ্রি গিয়ে পৌঁছবে, সেই তথ্যটা কতটা সঠিক?
1: দেখুন, 55 ডিগ্রি পৌঁছবে সেরকম তথ্য আমাদের কাছে নেই, এটা হয়তো কেউ গুজব রটিয়েছে মানে সোশ্যাল মিডিয়াতে। তো আমাদের এখানে যে মানে সর্বকালীন রেকর্ড আমাদের রয়েছে 1960-এর যে রয়েছে 42.2 রয়েছে, তার থেকে বেশি রেকর্ড আমাদের আবহাওয়া দপ্তর আগরতলাতে নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, মানুষ গুজবে কান না দিয়ে আবহাওয়া দপ্তর থেকে যদি এরকম কিছু প্রেস রিলিজ বা আকাশবাণীর মাধ্যমে হোক বা আমাদের যে কোনো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক বা ইলেকট্রনিক মিডিয়ার যখন আমরা প্রচার করব, সেইটাকেই যাতে মানুষ মানে দেখে বা ফলো করে, কারণ গুজবে কান দিলে কি সমস্যা বাড়বে, সমস্যা কমবে না সমস্যা বাড়বে।
0: আবহাওয়া পর্যবেক্ষণের জন্য রাজ্য আবহাওয়া দপ্তর বা আগরতলা আবহাওয়া দপ্তর নতুন কোনো রাডার, স্যাটেলাইট বা আধুনিক পূর্বাভাস কেন্দ্র কি চালু হয়েছে বা চালু করার পরিকল্পনা রয়েছে?

0: হয়েছে। আপনারা জানেন যে আমাদের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগরতলায় একটি অত্যাধুনিক ডপলার ওয়েদার রাডার রয়েছে, যার পরিধি বা যার যে আমরা সীমানা যদি বলি প্রায় 250 কিলোমিটার। আর অতি সত্তর আমাদের বিলোনিয়াতে আরেকটি রাডার স্থাপনত চলছে, এটি ডুয়েল পোলারাইজড রাডার, এটা আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন, যার পরিধি প্রায় 100 কিলোমিটার। আর আশা করছি মে মাসের মধ্যে তার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমাদের যদি রাডার কাজটা সম্পূর্ণ হয়ে যায়, তারপরে আমাদের যে আগামী যে বর্ষার যে সিজনটা আসছে বর্ষা ঋতুতে আমাদের জন্য খুব মানে লাভদায়ক হবে। প্লাস আমাদের যে পুরো ত্রিপুরাতে আমাদের প্রায় সবগুলো ডিস্ট্রিক্টে মোট 45টা আমাদের অটোমেটিক ওয়েদার স্টেশন লাগানো আছে, যেখানে কোনো মানুষের দরকার পড়ে না, সেখানে অটোমেটিক আমরা ওইখানে কতটুকু বৃষ্টি হলো, তারপরে সঙ্গে বাতাসের গতিবেগ কত ছিল, সর্বোচ্চ বাতাসের গতিবেগ কত ছিল, আমরা পুরো 24 ঘন্টার আমরা আমাদের অফিসে বসে আমাদের কম্পিউটারে আমরা দেখে নিতে পারি। তার সাথে আমাদের পুরো ত্রিপুরাতে পুরো জেলাতে আমাদের অর্ডিনারি রেনগজ, যেটা সাধারণ রেনগজ যেটা থাকে, যেটা আমাদের মানুষ দ্বারা বিভিন্ন জায়গাতে এগুলো বসানো আছে, কেউ না কেউ এখানে লোক আমাদের আছে ঠিক করা, তো ওনারা বিভিন্ন দপ্তরের লোক, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের লোক ওনারা আছেন, ওনারা মেপে আমাদের প্রত্যেকদিন সকালে 8:30 জানিয়ে দেন কোথায় কতটুকু বৃষ্টি হয়েছে, এই তথ্যগুলি পাই। প্লাস আমাদের যে স্যাটেলাইট রয়েছে, স্যাটেলাইট সার্ভিস রয়েছে, আমরা এই স্যাটেলাইট থেকেও আমরা অনেক তথ্য পাই, যেটা দিয়ে আমাদের মানে পূর্বাভাস দিতে আমাদের খুব সাহায্য করে।
1: এই যে নতুন প্রযুক্তি, সেই প্রযুক্তিতে পূর্বাভাসটাকে কতটা নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব?
0: নির্ভুল বলতে এখন যে প্রযুক্তি রয়েছে, আমাদের প্রযুক্তিগত দিক দিয়ে যখন আমরা আরেকটু সক্ষম হব, আর আমাদের হাতে যখন আরো নতুন প্রযুক্তি আসবে, আমাদের আবহাওয়ার যে ভুল না হওয়ার সম্ভাবনাটা, বা আমরা যে পূর্বাভাসকে আমরা 60-70% আমরা এটাকে আমরা আরো এখন আমাদের যে মানে অ্যাকুরেসি লেভেল হচ্ছে 60-70%, সেটাকে আমরা বাড়িয়ে আমরা হয়তো আরেকটু উপর দিকে নিতে পারবো। এখন যেরকম আমরা ব্লক লেভেল অব্দি যাচ্ছি, আমরা পঞ্চায়েত লেভেল অব্দি আমরা ফোরকাস্ট আমরা হয়তো আরেকটু উপর দিকে নিতে পারবো।
1: মোটামুটি জুন মাসের দিকে বর্ষাকাল প্রবেশ করে যায়, তো এবছর স্যার বর্ষাকাল কবে নাগাদ রাজ্যে ঢুকতে পারে?
0: দেখুন, অফিসিয়ালি তো রয়েছে 5ই জুন, তো আনুষ্ঠানিকভাবে আমাদের যে দিল্লির হেড অফিস যেটা রয়েছে ওইখান থেকে এখন আনুষ্ঠানিকভাবে বর্ষার কোনো দিনক্ষণ এখনো স্থির হয়নি বা ডিক্লেয়ার করা হয়নি। তো আমাদের মে মাসের শেষ সপ্তাহে, তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আমাদের আবার প্রেস রিলিজ ওইখান থেকে জারি করা হবে, তারপরে আনুষ্ঠানিকভাবে জানিয়ে মানে দেওয়া হবে যে বর্ষা কবে নাগাদ ঢুকতে পারে।
1: সূর্যবাবু, জেলেদের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস, তো এই ক্ষেত্রে জেলেদের কাছে যেন আপনাদের পূর্বাভাসটা পৌঁছে যায়, তার জন্য আলাদা কোনো বিশেষ ব্যবস্থা কি আপনারা করেছেন?
0: আলাদা ব্যবস্থা বলতে আমাদের যে মানে প্রত্যেকটা যে পূর্বাভাস বা তাৎক্ষণিক আভাস যেটা আমরা দিচ্ছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, সব জায়গায় আমরা এটা প্রচার করে দিচ্ছি, যাতে সর্বস্তরের মানুষের কাছে খুব সহজে যাতে এটা পৌঁছে যায়, যাতে যারা জেলে ভাইরা আছেন, যারা মাছ ধরতে যাবেন, বা যারা কৃষক ভাইরা আছেন, যারা মাঠে কাজ করতে যাবেন, তারা যাতে আগাম সতর্ক সময় বা এই সময় এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা এই দিনে এরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাহলে ওনারা যাতে আগাম সতর্ক থাকেন, সেই জন্য আমরা প্রচেষ্টা করি যাতে খুব মানে দ্রুত আমাদের পূর্বাভাস তৈরি হওয়ার সাথে সাথে দ্রুত যাতে আমরা সোশ্যাল মিডিয়া হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা অন্যান্য যতগুলো চ্যানেল রয়েছে, যাতে সব জায়গায় আমরা ইমেলের মারফত হোক আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি।
1: এই তো বর্ষাকাল বা কালবৈশাখীর কথাটা আমরা আলোচনা করছিলাম, রাজ্যের গোটা বছরের যদি আবহাওয়াটা বলি, আলাদা কি কোনো বৈচিত্র্য রয়েছে রাজ্যের আবহাওয়ার?
0: রাজ্যে তো দেখুন আমাদের দুটো মাস যেরকম রয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি দুটো আমরা শীতের মরশুম, তারপরে প্রাক বর্ষা রয়েছে মার্চ থেকে আমাদের মার্চ এপ্রিল মে তিন মাস, জুন থেকে সেপ্টেম্বর আমাদের বর্ষা। তো বৈচিত্র্য বলতে কি, আমাদের ত্রিপুরা রাজ্যে তো আবহাওয়াটাই বৈচিত্র্য, পুরো ভারতবর্ষের সব ধরনের আবহাওয়াই আমরা ত্রিপুরায় বসে আমরা উপভোগ করতে পারি। আমরা শীত যেরকম পাচ্ছি, আমরা সেই গরমের তাপদাহটাও পাচ্ছি, বর্ষার সেই আনন্দটা আমরা ত্রিপুরা থেকে নিতে পারছি।
1: রাডার চিত্র অনুযায়ী কোন অঞ্চলে বেশি বৃষ্টি বা ঝড় বৃষ্টি, সেগুলো কি আলাদা কোনো কিছু রয়েছে?
0: দেখুন, রাডার চিত্র বা স্যাটেলাইট থেকে দেখে যেরকম বর্ষার সময় আমরা ঠিক মানে অনুমান করে নিতে পারি যে ত্রিপুরার কোন অঞ্চলটায় কিরকম বৃষ্টি হতে পারে, বা আগামী দুই দিন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের স্যাটেলাইট যে আমাদের চিত্রগুলো আমরা হাতে পাই, সেই স্যাটেলাইট চিত্রতে আমরা দেখি যে বর্ষার সময় কোন দিকে কোন জেলাতে ভারী বৃষ্টি হবে, কোন জেলাতে বৃষ্টি কম হবে। মোটামুটি আমাদের প্রযুক্তি দিক দিয়ে আমরা অনেকটা মানে এগিয়ে, আমরা খুব সুন্দরভাবে আমরা এই জিনিসগুলো আমরা দিতে পারি।
1: অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে আবহাওয়ার পূর্বাভাস আজ সকালবেলা যেটা বললো, সেটা হয়তোবা আগামী 24 ঘন্টা নাও মিলতে পারে, বা অনেক সময় মিলছে না, যে আবহাওয়া বললো মেঘলা থাকবে কিন্তু আকাশ পরিষ্কার, সেটা কেন হচ্ছে এবং নতুন প্রযুক্তি চালু হলে সেটা কি নির্ভুল করা সম্ভব?
0: দেখুন, একটা আবহাওয়ার উৎস স্থল থেকে যখন তার দিক ধরুন আমাদের ত্রিপুরার দিকে আসছে, আস্তে আস্তে, তো আমরা 3 দিন আগে বা 4 দিন আগে যখন একটা দেখলাম যে কোনো একটা আবহাওয়া তৈরি হচ্ছে বা কোনো একটা নিম্নচাপ তৈরি হলো, দেখা গেল ত্রিপুরার দিকে আসছে, এটা একটা সময় পরে দেখা গেল কি আমরা পূর্বাভাস দিলাম যে এই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু একটা সময় পর

0: দেখা গেল ওই যে ইয়েটা উৎসস্থল থেকে যে সিস্টেমটা আমাদের দিকে আসছিল এটা আস্তে আস্তে হঠাৎ তার দিক পরিবর্তন করে দিল, বা ওইখানে এটা দুর্বল হয়ে এটা ওইখানেই বৃষ্টিপাত হয়ে গেল। সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানে পূর্বাভাস অনেক সময় হয়তো মিলছে না, কিন্তু আমাদের মানে ম্যাক্সিমাম সময় আমাদের পূর্বাভাস তো মানে ঠিক হয়ে যাচ্ছে। আর যেরকম তাৎক্ষণিক আবাস নিয়ে যদি আমি কথা বলি, যে একটা বাংলাদেশের দিকে একটা মেঘ তৈরি হলো বজ্রগর্ভ মেঘ, আমরা তাৎক্ষণিক আবাসে দিলাম আগামী 3 ঘন্টায় পশ্চিম ত্রিপুরা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা গেল ত্রিপুরার সীমানার মানে সীমান্তে এসে ওই মেঘটা ভেনিস মানে ডিসিপেট হয়ে গেল, মেঘটা ভেঙে গেল, বৃষ্টিটা আমাদের রাজ্যে হলো না বাংলাদেশে হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এখন অনেকে বলতে পারো যে তাৎক্ষণিক আভাস দেওয়া হলো কিন্তু কোনো বৃষ্টি হলো না। তো এখন আবহাওয়ার তো কোনো সীমানা থাকে না, যে এক দেশে তৈরি হলো আরেক দেশে গিয়ে বৃষ্টি হচ্ছে, তারপর এক জেলায় তৈরি হলো আরেক জেলায় গিয়ে বৃষ্টি হচ্ছে। তো আবহাওয়ার তো কোনো সীমানা, আন্তর্জাতিক সীমানা নেই, তারপর আমাদের রাজ্যেরও কোনো সীমানা নেই, কোনো জেলারও কোনো সীমানা থাকে না। পশ্চিম জেলার জন্য দিলাম, দেখা গেল খোয়াই জেলায় বা সিপাহীজলা জেলায় বৃষ্টিটা হয়ে গেল।
1: ভূকম্পন প্রবণ এলাকায় আমরা ত্রিপুরাকে ধরে থাকি যে ভূকম্পন প্রবণ এলাকা, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন ভূকম্পন নিয়ে?
0: ভূকম্পর তো আর কোনো মানে আগাম সতর্কতাবার্তা তো হয় না, এটা তো যে কোনো সময় হয়ে যেতে পারে। তো আমাদের ত্রিপুরা তো একটি মানে খুব ভূকম্পন প্রবণ এলাকার মধ্যেই মানে পড়ছে। সেই ক্ষেত্রে যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে মানুষ যাতে প্যানিক না হয়, মানুষ যাতে মানে একে অপরকে সাহায্য যাতে করে, কারোর মানে যদি কোনো এরকম ভালনারেবল স্ট্রাকচার থাকে যেটা ভেঙে পড়তে পারে, সেরকম স্ট্রাকচার যদি থাকে কোনো বিল্ডিং, পুরনো বিল্ডিং, যাতে ওই বিল্ডিংয়ে কেউ না থাকে, ওইখান থেকে যাতে বেরিয়ে আসে খালি জায়গায়, বা যেই শেল্টারে গেলে কোনো বিপদ হবে না সেরকম শেল্টারে যাতে মানুষ যায়, মানুষ এগুলো করতে পারে। আর তো আবহাওয়ার থেকে তো আর মানে কোনো আগাম ভূকম্পর কোনো আগাম সতর্কবার্তা তো হচ্ছে না।
1: সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে, বা আমরা প্রত্যেকেই বলতে পারি যে, যারা একটু নড়বড়ে ঘরে রয়েছে তারা আগে থেকে যদি সেটা একটু মজবুত করে নেয়, বা এগুলো একটু আগে থেকে যদি শক্ত মজবুত করা যায় তাহলে বোধ হয় কিছুটা রক্ষা পাওয়া যাবে।
0: হ্যাঁ তাই, ঠিক তাই, যেরকম কিন্তু পুরনো টিনের ছাউনি বা বাঁশের ঘরের থেকেও যদি কারো পুরনো বিল্ডিং যেটা হয় সেগুলো বিপজ্জনক বেশি। টিনের ছাউনি বা বাঁশের ঘর কিন্তু ভূমিকম্পতে ভেঙে পড়ার সম্ভাবনা সেরকম থাকে না, কিন্তু যদি পুরনো বিল্ডিং হয় যেগুলো খুব দুর্বল হয়ে গেছে তো সেগুলো ভেঙে পড়ার সম্ভাবনা, তো মানুষ যদি আগের থেকে সতর্ক থেকে বিল্ডিংগুলো ঠিকঠাক করা বা করে রাখে তো আমার মনে হয় সেটা ভালো হবে।
1: সূর্যবাবু, আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে, সর্বশেষ আবহাওয়া দপ্তরের একজন বিজ্ঞানী হিসেবে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার?
0: আমার বার্তা থাকবে, আমার ত্রিপুরা রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য একটাই বার্তা থাকবে, আবহাওয়ার সময় আবহাওয়ার পূর্বাভাস মেনে চলুন। শীতের সময় যদি ঘন কুয়াশা হয়, সকালবেলা বেরোনোর আগে নাক মুখ ঢেকে বেরোনো, কারণ ঘন কুয়াশার যে মানে জল যেটা কুয়াশার যেটা থাকবে নাকে ঢুকলে ছোট শিশুদের সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে, তারপর বয়স্ক মানুষদেরও সেই সম্ভাবনাটা থেকে যায়। তো কুয়াশাটাকে আমরা যদি মানে কুয়াশার সময় ঘর থেকে না বেরোই মানে সবার জন্যই মঙ্গল, ঠান্ডা যাতে না লাগে সেটাও একটু দেখার। আর বড় মানে বিপজ্জনক জিনিস যেটা হচ্ছে ঝড় বজ্রবিদ্যুৎ, তো ঝড় বজ্রবিদ্যুৎকে আমরা যদি এরকম সতর্কবার্তা আমাদের মোবাইলে বা আমরা যদি জানি যে এই তারিখে হচ্ছে, বা যদি দেখছি যে ঝড় বজ্রবিদ্যুৎ হয়ে যাচ্ছে সেই সময় আমরা যাতে ঘর থেকে না বেরোই, ঘরের ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করে রেখে দেই, টিভি ফ্রিজ যেগুলো রয়েছে সেগুলি প্লাগ খুলে রেখে দেই, তাহলে আমাদের জিনিসপত্র নষ্ট হবে না, আমাদের প্রাণহানিও ঘটবে না, আর সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, এই বলা।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধু। এতক্ষণ আমরা আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সূর্য কুমার ব্যানার্জি স্যারের সঙ্গে কথা বলছিলাম, তিনি রাজ্যের গোটা আবহাওয়ার চিত্র আমাদের সামনে তুলে ধরলেন এবং ব্যাখ্যা দিলেন রাজ্যের আবহাওয়া আগামীতে কেমন থাকতে পারে বা কিভাবে চলতে হবে সাধারণ মানুষকে, শীতকাল বলুন, বর্ষাকাল বলুন, কাল বৈশাখীর সময় কিভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরলেন। শ্রোতা বন্ধু, সময় বলছে আজকের মতো আলোচনা এখানে শেষ করতে হবে, আগামী পর্বে অন্য কোনো বিষয়ে কথা বলবো অন্য কোনো অতিথির সঙ্গে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, নমস্কার সূর্যবাবু আপনাকে।
0: নমস্কার আপনাকেও।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যেককে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ।

0: band on the harmonium by Dr. Sudhamshu Kulkarni. This program was recorded earlier in the studios of Akashvani Dharwad and relayed from Akashvani Delhi.
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত শনিবার সুরিয়া সঙ্গীত সভার অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আজ আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত, 6:15 অঞ্জলি, 7:05 রবিকিরণ, 7:45 অভিজ্ঞাপন, সকাল 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা, বাংলা আধুনিক গান শুনবেন সকাল 9:30, সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনা হিন্দি ছবির গান, দুপুর 1:05 শুনবেন অঙ্গনা, দুপুর 1:40 লোকগীতি, দুপুর 1:50 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 ভক্তিগীতি, 6:05 কল্যাণী, 6:40 ঘর গৃহস্থির আসর, রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান, 8:30 রসে বসে রাত 9:00 শুনবেন গিটার বাদন, 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসীর সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 35 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.6 এবং 22.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 57%। এখন পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 4.5 মিলিমিটার। এক সতর্কবার্তায় বলা হয়েছে যে উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের আজকে দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হলো। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:53। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01 হয়ে 4 সেকেন্ড। জয় হিন্দ।